মৃদুস্বরে বলল, মেয়েটি আমেরিকা থেকে পিএইচডি করেছে, এখন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। আমি অবাকই হলাম, তাই নাকি? আগে বলিস নি তো, ওকে দেখেও তো কিছু বোঝা গেল না। যাই হোক, তোর সঙ্গে ওর সম্পর্কটা কি? সে বলল, তেমন কিছুই না, ছোটবেলায় মেয়েটার পড়া আটকে গেছিল, আমি একটু দেখাশোনা করেছি আর কি। মানে ওর বাবার তেমন সামর্থ্য ছিল না, তাই। তার মানে তুই ওকে পড়িয়েছিস? সে কোনো জবাব দিল না, সে তার আজব গাড়ি সামলানো নিয়ে ব্যস্ত আর গুনগুন করে গাইতে লাগল বেসুরো গলায়। কিন্তু সাধু মানুষের গলায় বেসুরো গানও কখনো কখনো প্রার্থনার মতন শোনায়।

কথায় আছে, প্রতি মানুষের মধ্যেই ঈশ্বরের বাস। আমরা প্রত্যেকেই আসলে ঈশ্বরের সেবা করি যখন অন্য মানুষের পাশে আমরা দাঁড়াই, তার হাতটা ধরি। সে নিজক কথার কথা নয়, কাজেও তার প্রতিফলন ঘটে কখনো কখনো।

উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী লিখছেন, শ্রবণ সাথী সৌম্য সুপ্রভাত, কেবলই দিনগুনি কবে শুনতে পাব চিরন্তনী, গান গল্পের এ আসরে ভালো লাগে শাশ্বত বাণী। কসবা থেকে সৌভিক সরকার লিখছেন, চিরন্তনী সুরে ভোরে জেগে ওঠে প্রাণ, কথার মাঝে খুঁজে পাই নতুন পথের গান, শুক্র থেকে রবিবার মন হয় আলোকিত, প্রেরণার সেই ছোঁয়ায় জীবন হয় সুরভিত। মোহাম্মদ আকবর মোল্লা লিখছেন, আজ আমি চিরন্তনী শুনব বলে আগে থেকেই রেডি হয়ে বসে আছি, কখন চিরন্তনী শুরু হয় তার অপেক্ষায়, ভালো গল্প শোনার আশায়। শুভ সকাল দাদাভাই, সাথে আছি নতুন গল্প গান অপেক্ষা করে, লিখছেন শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে। তারপরের মেসেজটি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে অরিজিৎ দাস অধিকারী, লিখছেন ভোর হলো দোর খোলো, আজ শুক্রবারের ভোর, সৌম ডাকছে সবাই, খোল আপন মনের দোর। পরের মেসেজটি উজ্জ্বলদা ইন্দ্রানীদির জন্য পাঠিয়েছেন প্রবাল শর্মা অধিকারী ছত্তিশগড় থেকে, লিখছেন প্রিয় উজ্জ্বল দাদা ভাই, সকলকে সকালের শুভেচ্ছা, শুক্রবারের চিরন্তনী অনেকটা ওই সপ্তমীর সকালের মতোই লাগে, সামনে শনি রবি, আরও দুই দিন আরও আছে এই ভেবে

আনন্দ লাগে। আপনার ও ইন্দ্রাণী দিদি ভাইয়ের পরিচালনায় চিরন্তনী অনুষ্ঠান এক অন্য উচ্চতায় আপনারা পৌঁছে দেন। আজকেও ভালো ভালো গান ও আপনার গল্পের আশায় থাকলাম। শিক্ষা আমাদের পাথেয়, যা আমি অন্তত চিরন্তনী থেকে পাই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, হাসতে থাকুন, পরম ঈশ্বরের কাছে এই প্রার্থনা। তারপরের মেসেজটি পাঠিয়েছেন তামিলনাড়ু থেকে অর্জুন সিং। লিখছেন, সুপ্রভাত দাদা, অনুষ্ঠান বেদমন্ত্র ভালো লাগলো। কল্পনায় ভর করে এই প্রভাতে ঘুরে এলাম ডুয়ার্সে। দারুণ লাগছে, অরণ্য আর অরণ্যের সমাহার, মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝেই ঝিরিঝিরি বৃষ্টি। প্রকৃতির এই রূপ লাবণ্য করেছে বাঁধন হারা মুক্ত মনা।

তাঁর পরের মেসেজটি জগৎপুর খানাকুল হুগলি থেকে পাঠিয়েছেন কালীকৃষ্ণ মান্না। লিখছেন, সুপ্রভাত প্রিয় চিরন্তনী, আজ চিরন্তনীতে মুখিয়ে আছি শুনতে সৌম্যর মুখে নানা শিক্ষামূলক গল্পকথা ও তার সঙ্গে শেষ বৈশাখে কবিগুরুর মন জোড়ানো সুর তান ও তার ভাষ্য। আচ্ছা, কাছাড়ি পাড়া থেকে লিখছেন শ্রী নিখিল রাউত ও শ্রীমতী মায়া রাউত। 31শে বৈশাখের প্রত্যুষে চিরন্তনীর প্রতি জানাই সুস্বাগতম। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং সৌমদা, আজ শুক্রবারের চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প। আজ অনেকদিন পর পেলাম এই চিরন্তনীতে গল্প, আমাদের শিক্ষা দেয়, অনুপ্রেরণা যোগায়, আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং চাপ কমায়। তাই এই অনুষ্ঠান খুব খুব ভালো লাগে, অপেক্ষায় আছি। আজ ডুয়ার্সের গল্প শুনছি, ডুয়ার্সের প্রাকৃতিক দৃশ্য কিন্তু অপূর্ব। সুপ্রভাত চিরন্তনী ও সৌম্যদা, এগিয়ে চলুন, সাথে আছি, গল্প ও গান খুব ভালো লাগছে। মেদিনীপুর থেকে লিখছেন ধীরেন পাল। সুপ্রভাত সৌম্যদাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, খুব ভালো লাগছে আজকের গান, গল্প আর আপনার উপস্থাপনা। গল্পের শেষ অংশের জন্য অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন। মাধবী শীল হুগলি থেকে লিখছেন, প্রফুল্ল কুমার সিংহ শিলিগুড়ি থেকে লিখছেন, আজকের গান গল্প ভালো লাগলো। সুখেন্দু ঘোষ শান্তিনিকেতন থেকে লিখছেন, গল্পে মজেছি এতটাই আমি, ছেড়ে দিলাম ছেড়ে বাস, শেষে নিশ্চয় থাকবে চমক, এটাই আমার বিশ্বাস। কমলেন্দু দাস বাগাচতিন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, খুব ভালো লাগলো গল্প গান, ধন্যবাদ চিরন্তনী। সুপ্রভাত চিরন্তনী, অসাধারণ গল্প শুনি অল্প অল্প। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে। তার পরের মেসেজটি কে পাঠিয়েছেন দেখা যাক। রাজবন্ধু শর্ষনা থেকে লিখছেন, আজকেও আমি চিরন্তনী শুনছি এবং ভালো লাগছে। বৈশাখের শেষ শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, সবাইকে জানাই প্রভাতী শুভেচ্ছা। সৌম্যভাই, গানের ডালিয়ার মিষ্টি গল্পের নান্দনিক উপস্থাপনা খুব ভালো হচ্ছে। আজ ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চিরন্তনীর আসরে অবশ্যই আসুন, শুক্র শনি আর রবির ভোরে। শুভ সকাল চিরন্তনী, আমার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, ভোর থেকেই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করি, গানে গল্পে সুন্দরভাবে মনটা ভরে যায়। সকল শ্রোতাদের এই শুভ সকালে, সকল কলাকুশলী ও শ্রোতাবন্ধুদের সকল

আসলে এভাবেই বেঁধে বেঁধে থাকতে ভালো লাগে, ইচ্ছে করে এভাবেই থাকি। আপনাদের জন্য আরেকটা গান শেষ বেলায় উপহার দিতে বড্ড ইচ্ছে করছে, শিল্পী অর্ঘ্য সেন।

চিরন্তনীয় আসরে এই কারণেই বারবার ফিরে ফিরে আসা। আপনাদের ভালো লাগা আমাদের মন ভরিয়ে দেয়, আর তাই এভাবেই আবারও কখনো কোনো না কোনো দিন ঠিক ফিরে আসব গল্প আর গানের ডালি সাজিয়ে। আপাতত বিদায় নেওয়ার সময়, এতক্ষণ সঙ্গে ছিলাম আপনাদের শ্রবণ সঙ্গী আমি সৌম্য। এখন শুনবেন বন্দে মাতরম, শিল্পী পণ্ডিত চন্দ্রকান্ত ভাসে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সুপ্রভাত। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 6:11 হয়ে 35 সেকেন্ড। গোল্ডে প্রভাত বিনা, ভোরের সুর, ভোরের কথা, ভোরের গান, সব কিছু নিয়েই নতুন একটা দিন শুরু করা। সঙ্গে রইলাম গোপা। নানান শিল্পীর কণ্ঠে নানান ধরনের গান আজ আমরা শুনব প্রভাত বিনায়। আর তার সঙ্গে আমাদের প্রত্যেক দিনের চলার পথে এমন কিছু কথা থেকে যায় যেগুলো আমরা শুনি এই প্রভাত বিনায়। সব কিছু থাকবে, কিন্তু শুরু করা যাক একটা গান শুনতে শুনতে।

অজয় চক্রবর্তীর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে যে কথা বলার, এই যে পণ্ডিত অজয় চক্রবর্তী আমাদের শোনালেন ভোর হলো বিভাপরী, নতুন একটা দিনের শুরু হলো। নতুন একটা দিন শুরু মানে গত দিনের যত ক্লান্তি, গত দিনের যা কিছু খারাপ লেগেছিল সবটুকুকে রাতের অন্ধকারে ডুবিয়ে এসে নতুন করে আবার একটা শুরু হওয়া। কিন্তু অত সহজে কি শুরু করা যায়? না, সত্যি অত সহজে শুরু করা যায় না, কিন্তু চেষ্টা একটা করা যেতে পারে নতুন করে শুরু করবার। যেরকম আমাদের এখনকার সময়ে প্রত্যেক মানুষের মুখেই, ছোট বড় সবার মুখেই একটা কথা

শোনা যায় ভালো লাগছে না। এই ভালো লাগছে না এখন একটা অসুখের পর্যায়ে পৌঁছেছে, এখন একটা বিলাসিতার পর্যায়ে পৌঁছেছে এই ভালো লাগছে না। আমরা কখনো না কখনো, কোনো না কোনো সময়, কোনো না কোনো কারণে আমরা বলি ভালো লাগছে না। কিন্তু এটা কি কখনো ভাবি যে ভালো না লাগাটা শুধু কি একটা মুহূর্তের মন খারাপ? এটা কি গভীর ক্লান্তি, নাকি এটা প্রত্যেক দিনের যে একই ধরনের কাজ করে যাওয়া, কাজ করে যাওয়া, সেখান থেকে কোথাও একটা একঘেয়েমি? কিসের জন্য ভালো লাগে না? অনেক মানুষকে যদি জিজ্ঞেস করা হয় কেন আপনার ভালো লাগছে না, কেউ কেউ হয়তো বলবেন কি জানি কেন ভালো লাগছে না, জানি না, ওই বলতে বলতে অভ্যেস হয়ে গেছে ভালো লাগছে না, এরকমও কিন্তু শোনা যায়। তাই ভালো না লাগাটা এখনকার এই সময় দাঁড়িয়ে কোথাও একটা অসুখ, কোথাও আবার একটা বিলাসিতা। এই ভালো না লাগাটাকে ভালো লাগাতে হবে আমাদের, কারণ ভালো না লাগালে আমরা পথ হাঁটব কী করে? আমাদের সমস্ত পথ হাঁটাটা কিন্তু ভালো লাগা, ভালো থাকা, সমস্ত কিছুকে নিয়েই। সবসময় কি ভালো থাকা যায়, সবসময় কি ভালো রাখা যায়, তা নয়। কিন্তু তার মধ্যে থেকেও ওই ভালো থাকা, ভালো রাখার রসদগুলো খুঁজে নিতে হয়। যখনই বলি ভাল লাগছে না, তখনই কিন্তু আমরা ঠিক কোথাও না কোথাও বসে যাই, তাই জন্য ভালো লাগছে না বলা যাবে না। সেই সমস্ত কারণগুলো, সেই সমস্ত জায়গাগুলো একটু খুঁজে খুঁজে, একটু ছুঁয়ে ছুঁয়ে যেতে চেষ্টা করবো আজকের এই প্রভাত বিনায়। কেন ভালো লাগে না আর ভালো লাগার জন্য কি করা যায়? আর সেই সঙ্গে সঙ্গে থাকবে আমাদের কাছে গান, যে গান আমাদের অবশ্যই ভালো লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে পছন্দ অপছন্দ নিশ্চয়ই এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকমভাবে আসে, আর সেজন্য বিভিন্ন ধরনের গানই আজকে রেখেছি আমাদের এই প্রভাত বিনায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে। গোপা আছি আপনার সঙ্গে, ঘড়ির কাঁটা একবার যদি মেলাতে চান ভোর 6:20 হয়ে 20 সেকেন্ড মিলিয়ে নিতে পারেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, শুনছেন FM গোল্ডে প্রভাত বিনা।

কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আবার আমাদের কথায় আমরা ফিরে আসি। আমাদের প্রত্যেক দিনের প্রত্যেক মুহূর্তেই আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এমনটা ঘটে, ভালো লাগছে না। ভালো লাগছে না এই কথাটা শুনতে শুনতে যারা শোনে তাদেরও আবার শুনতে শুনতে ভালো লাগে না, এরকম অবস্থাও তৈরি হয় অনেক সময়। এবার মানুষের দুঃখের কোনো শেষ নেই, কিন্তু সেই দুঃখের মধ্যে থেকেই আলো খুঁজে নিতে হয়, সেই দুঃখের মধ্যে থেকেই আলোর ছটা দেখা যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বারবারই তাঁর লেখায়, তার গানে, তার কবিতায় আমাদের সেই পথ দেখিয়েছেন। কিন্তু তাঁর কাছে যাবার একটা সময় তো প্রয়োজন। আমরা তো সবসময় ছুটছি এবং সবসময় ছুটতে গিয়ে আমাদের নানান রকম ডিপ্রেশন, নানান রকম স্ট্রেস, মুড অফ এবং তারপরেই ভালো লাগছে না। এবং এই আমার ভালো না লাগাটা কীরকম যেন অন্যের মধ্যেও ছড়িয়ে যায়। ভালো লাগছে না শুনলে মানে ভালো লাগছে বা ভালো লাগাটা যেরকম একটু কম মানুষের মধ্যে যায়, ঠিক সেরকম ভালো লাগছে না এটা বললেই যে মানুষটি খুব মনটা তার ভালো ছিল, হঠাৎ শুনেই তার মনটা কেমন যেন খারাপ হয়ে যায়, এরকমও কিন্তু ঘটে আমাদের সকলের সঙ্গে। এই ভালো না লাগার বেশ কতগুলো কারণ থাকা সত্ত্বেও কিছু কিছু মানুষ কিন্তু তার মধ্যে থেকে, এই দুঃখের মধ্যে থেকেই কোথাও না কোথাও আলো খুঁজে নেন। এবং যে জায়গা থেকে আমার ভীষণ বারবার মনে পড়ে যে চার্লি চ্যাপলিনের কথা, এই মানুষটি ছোট্টবেলা থেকে কত রকম দুঃখের মধ্যে দিয়ে তিনি গেছেন, সামাজিক, তার পারিবারিক, আর্থিক, নানান ধরনের দুঃখ ছোট্টবেলা থেকে তাকে দেখতে হয়েছে, তিনি দেখেছেন। কিন্তু তারপরেও যখন ছোটবেলায় তিনি স্টেজে উঠেছেন তখনও যেমন মানুষ তাকে ভালোবেসেছে, এবং পরবর্তী সময় আজও তিনি প্রাসঙ্গিক। কী কারণে তিনি প্রাসঙ্গিক? তিনি মানুষকে হাসিয়ে যান, তিনি কোনো কথা না বলে অনেক গভীর কথা বলে গিয়েও মানুষকে হাসিয়ে যেতে পারেন। এটা কোথা থেকে আসে? এটা আসে সম্ভবত, ওনারা তো প্রায় ঈশ্বরের কাছাকাছি মানুষ, আমি তো অতটা পর্যন্ত পৌঁছতে পারবো না, কিন্তু ওনাদের কাজ, ওনাদের কথা পড়ে, ওনাদের কাজ দেখে, ওনাদের জীবন যাপন সেই জায়গাগুলো দেখতে দেখতে মনে হয় যে এই যে নানান রকম দুঃখ থেকে, নানান রকম কান্না থেকে, নানান রকম না পাওয়া থেকে কোথাও না কোথাও এক একটা জিনিস তৈরি হয়, যে জিনিসগুলো এরকম ফুলের মতন ফুটে উঠতে পারে। আর এইগুলো, এই ধরনের দুঃখের কুঁড়ি থেকে হাসির ফুল ফোটানো, সেটা কি কম কথা? সব মানুষ কি সেটা পারে? কিন্তু কিছু কিছু মানুষ পারে, যারা পারেন তারা এরকমই প্রত্যেক সময় প্রাসঙ্গিক হয়ে যান, কোনোদিনই তারা পুরনো হন না। আমি যখন ছোট ছিলাম তখনও যেমন তাকে দেখতাম, এখন বড় হয়ে গেছি এখনও তাকে দেখি, হয়তো দেখার দৃষ্টিভঙ্গিটা বদলেছে কিন্তু দেখি তো বটেই। আর তাই এই আমাদের নানান কারণে ভালো না লাগার থেকে এক একটা যদি সৃষ্টি তৈরি হয়, লেখা হতে পারে, আঁকা হতে পারে, গল্প হতে পারে, এবং এমনটাও হতে পারে যে এই যে আমার ভালো লাগছে না কিন্তু সেটা মানুষের মধ্যে ছড়িয়ে না দিয়ে যদি একটু ভালো লাগার খোঁজ আমি করতে চাই বা করতে পারি, সেটার মধ্যে দিয়েও আমরা কিন্তু যেতে পারি। এবার এই ভালো লাগার খোঁজ করতে গিয়ে কী কী করতে হবে নিশ্চয়ই সে কথাও হবে, কিন্তু তার আগে আমরা আরও একটা গান শুনে নিই। গান শুনে নিয়ে এক্ষুনি ফিরে আসছি।

মোহন সিং এর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গান শুনতে শুনতে, মানে গান শুনতে যাওয়ার আগে যে কথা হচ্ছিল, এই যে আমাদের নানান কারণে ভালো না লাগা তৈরি হয় এবং সেখান থেকে কীভাবে আমরা বেরোতে পারি, আমাদের এই প্রভাত বিনায় প্রত্যেক দিনই এমন কিছু বিষয় থাকে যেখান থেকে আমাদের প্রত্যেক দিনের প্রত্যেক মুহূর্তের আমাদের জীবনে ছুঁয়ে থাকে সেই জায়গাগুলো, এবং সেই জায়গাগুলো যদি সমস্যার জায়গা হয় তাহলে কীভাবে সেখান থেকে বেরোনো যায় সেই পথ একটুখানি আমরা খুঁজি প্রভাত বিনায়, আর যদি সেটা সমস্যার জায়গা না হয় তাহলে সেটাকে আরও কীভাবে জীবনে বাড়ানো যায় তেমনটাও কথা হয়। আজ আছি গোপা আপনার সঙ্গে FM গোল্ডের প্রভাত বিনায়। কথা হচ্ছে, ভালো লাগছে না, এটা কি একটা অসুখ বা এটা কি একটা বিলাসিতা, কিভাবে কি বলা যায় কিছুই বোঝা যায় না। আমাদের ভালো না লাগা অনেকগুলো বিষয় থাকে, কখনো ক্লান্তি থাকে, একাকিত্ব থাকে, অবহেলা থাকে, অনেক বেশি দায়িত্বের বোঝা যদি ঘাড়ে থাকে সেক্ষেত্রেও অনেক সময় ভালো লাগে না। আসলে আমরা এখন নানান কারণে নানানভাবেই সবাই খুব ব্যস্ত, মানে ব্যস্ততার কোনো সীমা নেই, সবাই সকালবেলা কাজ করছি, দিনের বেলা কাজ করছি, রাতের বেলা কাজ করছি, সারাক্ষণ খালি কাজ করছি, সারাক্ষণ খালি আমরা ছুটে চলেছি। আগে যেটা হতো, একজন মানুষ রোজগার করতেন, দশজন মানুষ কিন্তু খেতেন, আর এখন দশজন মানুষ রোজগার করে কিন্তু একজন মানুষ যদি আসে তাহলে তাকে দরজায় তালাবন্ধ থেকে ফিরে যেতে হবে, সে কিন্তু মানে তাকে আসতে গেলে অনেক কিছু জানিয়ে শুনিয়ে তারপর আসতে হবে। হ্যাঁ, এবার আপনি বলতেই পারেন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়, নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলায়, কিন্তু সেই সময় ওই একজন মানুষ যে রোজগার করতেন তখনকার সময় তার রোজগার তার বাজার দর অনুযায়ী নিশ্চয়ই ছিল, আবার এখনকার সময় এখনকার আমাদের রোজগার আমাদের বাজার দর অনুযায়ী হয়েছে।

আসলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের পকেটে যদি 100 টাকা থাকে, 100 টাকাতেই আমি খুব সুখী ছিলাম, কিন্তু যেই মুহূর্তে দেখলাম আমার পাশের মানুষটির পকেটে 1000 টাকা আছে এবং আমি বাসে করে যাচ্ছিলাম, আমার কোনো দুঃখ ছিল না। গরমকালে আমি বেশ জানলার ধারে বসে হাওয়া খেতে খেতেই যেতাম, একটুখানি হাঁসফাঁস লাগতো, তখন মনে হতো যে কি আর করা যাবে, হাওয়াটা আসবে তখন ভালো লাগবে। কিন্তু যেই মুহূর্তে দেখলাম পাশের মানুষটির পকেটে 1000 টাকা এবং সে একটি এসি গাড়ি ডেকে, এসি গাড়িতে যাচ্ছে বা তার একটি এসি গাড়ি আছে সে তাতে করে যাচ্ছে, তখনই আমার মনে হলো যে আমার তো এই এসি গাড়িটা নেই, আমি তো থাকলে আমি যেতে পারতাম, আমি কেন এই বাসে হাওয়া খেতে খেতে যাব গরমে কষ্টে। এই শুরু হলো আমাদের ওই যে একটা হয় না ভেতরে ভেতরে কীরকম একটা দ্বন্দ্ব, এটাই আসলে এই ছোট্ট একটা জায়গা থেকে হতে হতে হতে হতে আমার একটা সুন্দর বাড়ি ছিল ছোট্ট, সেই বাড়িতে আমি থাকতাম, ভালোই হতো, মানে ভালোই লাগতো, কোনো দিন খারাপ লাগেনি। কিন্তু যেই মুহূর্তে দেখলাম আমার পাশের বাড়িটা একটা বড় তিনতলা বাড়ি হয়ে উঠল, সেই মুহূর্তে আমার মনে হলো ইস কত হাত পা ছড়িয়ে আরাম করে থাকে ওরা, আমাদের তো এমন একটা বাড়ি নেই, তাহলে সমাজে বোধহয় আমাদের নাম কমে যাচ্ছে। এরকম মানে এরকম ধরনেরই এক একটা জিনিস কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়, এবং এই যে জিনিসগুলো তৈরি হয় এইগুলোকে ফুলফিল করবার জন্য আমরা নানানভাবে ছুটতে থাকি নানান দিকে। আগে ছোটবেলায় খুব মনে পড়ে, হয়তো জন্মদিনে একদিন আমরা বাইরে খেতে গেলাম, পুজোর সময়টায় ঠিক যেতাম না, পুজোর পরে হয়তো একদিন আমরা বাইরে খেতে গেলাম, সে বছর হয়তো জন্মদিনে আমরা খেতে যাইনি, কথা হয়েছিল পুজোর পর আমরা খেতে যাব, এইরকমভাবেই কিন্তু আমাদের চলতো। কিন্তু এখন অনেক ক্ষেত্রেই হয় একদিন আধদিন হয়তো আমরা বাড়িতে খাচ্ছি, কিন্তু রোজই আমাদের বাইরে খেতে যেতে হয় এবং সেগুলো দামি দামি রেস্তোরাঁয়। অনেক সময় যে এমনি ছোটোখাটো রেস্তোরাঁ বা মাঝারি মাপের রেস্তোরাঁয় গেলে হবে তা তো নয়, কারণ সোশ্যাল মিডিয়াতে আবার ছবি দিতে হবে, মানে আমি যে কতটা ভালো আছি সেটা আবার দেখাতে হবে তো লোককে, তা নাহলে তো আবার হবে না। এই যে নানান রকম চাপ আমরা তৈরি করে ফেলি, একে তো আমাদের নানান ধরনের সাংসারিক চাপ, কাজের চাপ, কর্মক্ষেত্রের চাপ, এগুলো তো রয়েইছে, এরপর আবার এই যে সমস্ত চাপগুলো আমরা তৈরি করি এবং সেই চাপগুলো যখন সামলাতে না পারি, এগুলো তৈরি করা চাপ তো, সেইগুলো যখন আমরা সামলাতে না পারি স্বাভাবিক ক্ষেত্রে একটা মানুষ কত আর চাপ সামলাবে, তখনই হয়ে যায় নানান রকম সমস্যা এবং তখনই ভাল লাগে না। এবং তখন যখন ভালো লাগে না তখন শুনতে হয় গান, আর গান এমনই একটা জিনিস আমাদের ভালো লাগাবেই, বা ভালো অন্তত সেই মুহূর্তটুকুর জন্য একটুখানি গুনগুন আমরা করবই। আর শচীন্দেব বর্মনের মতন কতজনই বা এমনভাবে বলতে পারে, ঠিক এই সময়ে বা এই মুহূর্তটায় যদি কেউ পড়ে তখন সে বলবে ভাল লাগে না, কিন্তু শচীন্দেব বর্মন বলবেন বিরহ বড় ভালো লাগে।

সতীন্দেব বর্মন শোনালেন আমাদের বিরহ বড় ভালো লাগে তেমন কথা। বিরহের মধ্যেও যে একটা অন্যরকম রং আছে, এই সেই রঙকে একটুখানি খুঁজে ফেরা গানে গানে, আর সেই গান যদি আমাদের মনের মধ্যে একটু অন্যরকমভাবে আমাদের ভালো লাগায় তাহলে তাতে ক্ষতি কী? ভালো লাগাটা নিয়ে হচ্ছে আমাদের কথা। নানান রকমভাবে মানুষ এখন ঘিরে থাকতে চায়, নানানভাবে নানান রকমভাবে, কাজের মধ্যে দিয়ে, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের মধ্যে দিয়ে এখন অনেক কিছু আছে, মানে যোগাযোগের অনেক সুবিধা রয়েছে, হাতের মুঠোর মধ্যে গোটা পৃথিবীটা রয়েছে, কিন্তু তবুও কী যেন একটা নেই তার জন্য ভাল লাগে না। কী যে নেই তার জন্য ভাল লাগে না সে কথা বোঝা বড় মুশকিল। এবং এই যে আমাদের ভালো লাগে না, আমার বারবার ভীষণভাবেই মনে হয় যে গাছপালারও কি, মানে প্রাণ যাদের রয়েছে তারা তো সবাই প্রাণী, আমিও যেমন একটা প্রাণী এবং আমাদের চারপাশে সবাই প্রাণী যাদের প্রাণ রয়েছে, তো গাছের যেমন বলে তো প্রাণ আছে, তো অবশ্যই সে যখন জন্ম দিচ্ছে তার ডালপালা মেলছে নিশ্চয়ই তার মধ্যে একটা প্রাণ আছে, তো তারও কি ভালো লাগে না? তার ভালো লাগে না বলেই কি সে মাঝে মাঝে পাতা ঝরায় বা তার পাতাগুলো শুকনো হয়ে যায়? কেন ভালো লাগে না বোঝা যায় না। ভালো লাগে না বলেই হয়তো কোনো বছর প্রচুর ফুল হলো, কোনো বছর আবার ফুল হলো না, কোনো বছর ফল হলো না, যে বছর ফুল বা ফল হলো না তাহলে কি ভালো লাগছে না গাছের? বা আমাদের চারপাশে যে সমস্ত চারপে জন্তুরা থাকে, বনে জঙ্গলে এই যে বাঘ সিংহ এরা থাকে, তারপর আমাদের চার গৃহপালিত যেরকম, বা আমাদের আশেপাশে যারা থাকে কুকুর বেড়াল ঘোড়া, ঘোড়া যদি আমাদের আশেপাশে এখন থাকে না, কাজের ক্ষেত্রেই থাকে, কিন্তু তবুও ঘোড়ারা তো এখন মূলত কাজই করে, তো এই সমস্ত যারা প্রাণীরা রয়েছে তাদেরও কি ভাল লাগে না? তাদেরও কি হয় এমন ভাল লাগছে না? আসলে সমস্ত কিছুকে, মানে এদের সঙ্গে আমাদের একটা তফাৎ হচ্ছে ওই স্মৃতিতে। হ্যাঁ, এরা সমস্ত গন্ধে মনে রাখে, এক একজন প্রাণী এক একটা কিছুতে সব কিছু মনে রাখে, তো তো সেই জায়গার থেকে আমাদের যেহেতু একটা স্মৃতি রয়েছে এবং সেই স্মৃতিতে ভালো জিনিসগুলো কোথাও যেন মুছে মুছে চলে যায়, খারাপ জিনিসগুলোই থেকে যায় এবং সেই থেকে যাওয়াটা বড় মানে স্থায়ী হতে চেষ্টা করে আর কি, ভালো জিনিসগুলো ওরা চলে যায়। যেরকম কদিন আগেই আমি অভিনেতা বিবেক ওবেরয়ের একটা ইন্টারভিউ শুনছিলাম, তো সেখানে তিনি বলছেন একটা সময় তার জীবনে তো প্রচুর টালমাটাল ছিল কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, তো সেই সময় সমস্ত জায়গা থেকে তার কাজ চলে যাচ্ছে, হওয়া কাজগুলো হচ্ছে না এবং নতুন কোনো কাজ আসছে না, হিরো তিনি যে একজন হিরো সেই জায়গা থেকে কোথাও যেন একটা নিজেকে শূন্য বলে মনে হচ্ছে। তো একদিন মায়ের কাছে গিয়ে মায়ের কোলের মধ্যে মাথা দিয়ে খুব কাঁদছেন, মায়ের কোলটা তো এমন একটা জায়গা যেখানকার ওম আমাদের একেবারে মনের ভিতরে গিয়ে লাগে, তো তার মা অত কাঁদছে দেখে তার মা মাথায় হাত বোলাতে বোলাতে বললো, আচ্ছা বাবা তুমি যখন হিরো, যে সময় তোমার চারপাশে প্রচুর স্পটলাইট রয়েছে, এবং কাঁদতে কাঁদতে মাকে বলছে যে কেন আমি, আমার সঙ্গেই কেন এমন হয়? তখন মা বলছে

0: আছে যে তোমার চারপাশে যখন স্পটলাইট ছিল, যখন মিডিয়া তোমার চারপাশে ঘুরত, যখন তোমার সব কিছু ভালো ছিল, ভালো ভালো হচ্ছিল, তোমার হিট ছবি ছিল, কই তখন তো তোমার কখনো মনে হয়নি যে আমি কেন? হয়তো তোমার থেকেও আরও যোগ্য কোনো মানুষ ছিলেন, যিনি যার সৌভাগ্য হয়নি, যিনি সুযোগ পাননি ওই জায়গাটায় পৌঁছানোর, হয়তো সেজন্য তার হয়নি কিন্তু তোমার হয়েছে, তখন তো তোমার মনে হয়নি আমি কেন। তো তখন যদি তোমার মনে না হয় আমি কেন, ঠিক সেরকম এখন তো তোমার মনে হওয়ার কথা নয়। আর সুসময়ে যেমন জীবন থেকে চলে গেছে, দুঃসময় এসছে, একটা কথা সব সময় মনে রাখা উচিত, দুঃসময়টাও একটা সময় চলে যাবে, আবার অন্য সময় আসবে। সময় তো কখনো থেমে থাকে না, সময় ক্রমশ গড়াতে গড়াতে যায়। কিন্তু যখন এই খারাপ সময়টার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের জীবনে এই জায়গাটা আসে, যখন এই খারাপ সময়টার মধ্যে দিয়ে আমরা যাই, তখন আমাদের মনে হয় আমি কেন, আমার সঙ্গে কেন এমন হচ্ছে। এটা গতদিনও এই কথাটাই উঠেছিল একবার, তো সেরকমভাবে। আরেকটা জিনিস হয়, আমি খুব ভালোই আছি কিন্তু অন্য মানুষ হঠাৎ করে এমন কিছু বিষয় নিয়ে ইরিটেট করে দিল, যে ইরিটেশনটা কিন্তু আমার মধ্যে চলতে থাকে। এবং ওই একটা মানুষ যে আমার ভেতরে একটা ইরিটেশন দিয়ে দেয়, সেটা কথা দিয়ে হতে পারে, ব্যবহার দিয়ে হতে পারে, কোনো কাজ দিয়ে হতে পারে, যে কোনো কিছুতে এমন একটা ইরিটেশন, এমন একটা খারাপ লাগা, এমন একটা অস্বস্তি আমার মধ্যে দিয়ে দিল, যেটা কিন্তু আমার ভালো থাকাটাকে নষ্ট করে দেয়। এই জায়গাটা খুব প্রয়োজন যে আমি কারুর দ্বারা প্রভাবিত হব না। এবং ওই যে আমাদের স্মৃতি থাকে, তো সেই স্মৃতিটা থেকেই বারবার সেই ইরিটেশনগুলো মনে পড়ে, বারবার মনে হতে থাকে ওই জায়গাগুলো, যে কারণে আমাদের অনেক বেশি সমস্যা, যেটা অন্যান্য পশু প্রাণীরা অনেক বেশি ফেলে ফেলে, ছেড়ে ছেড়ে ওরা এগিয়ে যেতে পারে, ওরা এগিয়ে যেতে পারে, কোথাও একটা আমার মতন বিশেষ করে মানুষজন কোথাও একটা আটকে পড়ি। আর ঠিক যখনই আটকে পড়ি, সেই সময় সেখান থেকে বেরোতে ইচ্ছে করে, এবং বেরোবার জন্য মূল যে জায়গা একটা থাকে তা হলো গান। গান শুনতে শুনতেই আমরা এগোবো। প্রভাত বিনা এফএম গোল্ডে শুনছেন, গোপা আছি আজ আপনার সঙ্গে। এই ভালো লাগছে না, এটাকে একটা অসুখ না বিলাসিতা, কোন জায়গায় পৌঁছচ্ছে সেই নিয়েই কথা হচ্ছে আজকে।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: স্বাগত লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আমরা প্রভাত বিনার শেষ দিকে এসে পৌঁছেছি। বেশ কিছুটা সময় যদিও এখনও হাতে রয়েছে, কিন্তু তবুও একটুখানি এই যে ভালো লাগছে না, এই ব্যাপারটা কিভাবে দূর করা যেতে পারে যেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তবুও একবার একটু মনে করে নিই। এই শেষ বেলায় একটু হাঁটাহাঁটি করা, প্রিয় শিল্পীর প্রিয় গান শোনা, পুরনো বন্ধু যাদের সঙ্গে অনেক দিন কথা হয়নি নানান ব্যস্ততায়, তারাও ব্যস্ত আমিও ব্যস্ত, নানান ব্যস্ততায় কথা হয়নি, কিন্তু তাদের সঙ্গে কথা হলে ভালো লাগে। এমন কোনো বন্ধু নয় যে তাদের সঙ্গে কথা হলে আবার অনেক বেশি বোঝা চেপে বসবে মাথায়, তেমন নয়। যাদের সঙ্গে কথা বললে ভালো লাগে, যারা খুব সেন্সিবল এবং তাদের সঙ্গে কথা বলা যায়, সেরকম পুরনো বন্ধুকে কথা বলা যায় ফোন করে। যদি দেখা করা যায় তাহলে আরও ভালো, না হলে ফোন করে তার সঙ্গে কথা বলা যায়। আর একটা খুব ভালো উপায় যেটা হয় সেটা হচ্ছে, প্রত্যেক দিনের এই যে যখন ভালো লাগছে না তখন লেখা, যে জিনিসটা আমার মনের মধ্যে রয়েছে সেটা লিখে যদি প্রকাশ করে ফেলা যায়। হয়তো কাউকে বলতে পাচ্ছি না, বিশেষ করে এখন চারপাশে যেরকম মানুষজন, আমি একটা কথা হয়তো বলতে গেলাম, সেই কথাটাকে নিয়েই আবার চারদিক এমন রাষ্ট্র হয়ে গেল, সেটা আবার অন্য একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়। তাই যদি এমন কেউ না থাকে, কাউকে বলা যাচ্ছে না, হতেই পারে এমন কাউকে বলা যাচ্ছে না, তখন যদি লেখা যায় তাহলে বেশ ভালো হয়। আবার যদি কেউ, আমরা গান গাইতে পারি, যারা যখন ভালো লাগছে না যদি গান শুনতে শুনতে গান গাই, তাহলেও কিন্তু কোথাও না কোথাও একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। আর কিছুই করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না মানে কিচ্ছু করতে ইচ্ছে করছে না, তখন যদি একটু ব্যালকনি দিয়ে বা জানলা দিয়ে বা ছাদে গিয়ে বা উঠোনে দাঁড়িয়ে একটু আকাশ দেখা যায়, কোথাও না কোথাও নিজের এই না ভালো লাগাটা ওই আকাশের মধ্যে কোথাও মিলিয়ে যায়। আমাদের চারপাশে নানান রকমের জিনিস রয়েছে, বারবার খালি আমাকে দেখাবে, তোমার এটা নেই, তোমার সেটা নেই, এইটার থেকে ওইটা ভালো, ওইটার থেকে সেইটা ভালো, নানান রকম জিনিসপত্র আমাদের, আমরা দেখি না, প্রতিনিয়ত দেখছি, আমরা শুনছি নানান রকম জিনিসপত্র, এই তোমার যেটা আছে সেটার থেকেও এই জিনিসটা অনেক বেশি ভালো। এই ফাঁদটার মধ্যে যদি আমরা না পড়ি তাহলে কিন্তু আমরা অনেকটা বেশি ভালো থাকতে পারবো। আগে এটা আমার ভেবে নিতে হবে, আমি যে ফ্রিজটা ব্যবহার করছি সেটা আমার পক্ষে যথেষ্ট, সেটাই ঠিক আছে, আমার আর অন্য কোনো ফ্রিজের দিকে যাওয়ার দরকার নেই। এবার আপনাকে চারিদিকে দেখানো হচ্ছে নানান রকম জিনিস, সেটা দেখে যদি আপনার মনে হয় না, আপনার মনে হলে নিশ্চয়ই আপনি কিনবেন, যদি সেই কেনাটা আপনার কাছে অনেক সহজ হয়। সেই কেনাটা কিনতে গিয়ে যদি আমাকে অনেক বেশি স্ট্রেস নিতে হয়, আমাকে অনেক বেশি চাপ নিতে হয়, আমি ওদিকে যাবই না, কারণ আমার যে স্ট্যাটাস সেটা নির্ভর করে আমার কাজের ওপর, আমি কীরকম কাজ করছি বা আমার কাজটা কী রকম সেটা দিয়েই আমার স্ট্যাটাসটা নির্ভর করে। আমি কীরকম জামাকাপড় পরছি, কত ব্র্যান্ডের জিনিসপত্র পরছি, কত ব্র্যান্ডের জুতো পরছি, হয়তো দেখা গেল যত দামি জিনিসপত্র দিয়ে আমি

জন্যে কাজটা করলাম সেই টাকাটা দিয়ে আমি অনেক আরও ভালো কাজ করা যেত, এরকমও কিন্তু হতে পারে। ফলে যখন যে জিনিসটা কেনা সহজ হবে, যেটা কিনতে গিয়ে কোনো চাপ হচ্ছে না, ধার বাকি হয়ে গেলেও সেটা দিতে পরবর্তী সময় কোনো অসুবিধা হবে না, এরকম ভাবনা চিন্তা করেই কিন্তু সেগুলোর দিকে এগোনো উচিত, তাহলে ওইগুলো আর বাড়তি বোঝা, বাড়তি না ভালো লাগার কারণ হয়ে উঠবে না। এটা হচ্ছে মূল জায়গা। আর সেই জন্য আমাদের বারবার চারদিকে দেখে শুনে আমাদের পা ফেলা বা সেই মতন এগোনো, সেটা করলেই আমাদের সকলের ক্ষেত্রে ভালো।

সুবীর সেনের গান আমরা শুনছিলাম। গান শুনতে শুনতে এবারে শেষ গান আমরা শুনতে শুনতে আমাদের এগোতে হবে, সময় তেমনটাই বলছে। আর ওই যেতে যেতে মানুষ আসলে সে কিন্তু একলাই, তাকে অনেক সমস্যাই একাই সমস্ত কিছু সমাধান করতে হয়। কিছু মানুষ চারপাশে থাকে, সেরকম কিছু মানুষ খুঁজে নেওয়া, যে মানুষগুলো সত্যি আমার সঙ্গে থাকবে সব সময়। আবার একদিন ঠিক মন খারাপও চলে যাবে, যেমন বৃষ্টির শেষে রোদ আসে চুপি চুপি, ঠিক সেরকম মন খারাপ চলে গিয়ে ভালো লাগাটাও তৈরি হবে। আর যদি কোনো কিছুতেই কোনোভাবে ভালো লাগছে না, এই বিষয়টা না যায়, তাহলে অবশ্যই একটুখানি কথা বলতে হবে তাদের সঙ্গে যারা আমাদের মন নিয়ে কাজ করে, যারা আমাদের ভালো লাগবার একটা পথ আমাদের দেখাতে পারে। আর তার সঙ্গে আমাদের রয়েছে সুন্দর সুন্দর গান, শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গান শুনতে শুনতে সবাইকে বলি ভালো থাকুন, ভালো লাগুক সবার। গোপা ছিলাম আপনার সঙ্গে, আবার কথা হবে 8:30 মিনিটে মনে।

বিশ্বাসকে মি টেলে ল ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে ল এর টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

ঘড়িতে সময় এখন ঠিক সকাল 8:25। এখন থেকে একেবারে সকাল 10টা পর্যন্ত আপনার সঙ্গে মনের মেলোডি, গান, সুর, তাল, লয়, ছন্দ সমস্ত কিছু ঘোরাফেরা করে আমাদের মন থেকে মনে। গোপা আছি আজ 100.1 FM গোল্ডের মনের মেলোডিতে, আর গান শুনতে শুনতে আমরা শুরু করি আমাদের মনের কথা।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আমরা ক্রমশ এগোবো যেরকম প্রত্যেক দিন হয়, আর তার সঙ্গে আমাদের সঙ্গে থাকে যা তা হচ্ছে হোয়াটসঅ্যাপ 9903052992। এখানে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন আমাদের কাছে। আজকে যে দিনটা, মানে প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু দিন হতেই থাকে, তো আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে আজকের এই দিনটাকে মোটামুটিভাবে আমাদের পালন করা হয়। তো এই পরিবার দিবস, যেখানে মোটামুটি আমাদের পরিবারগুলো ভাঙতে ভাঙতে ভাঙতে ভাঙতে ছোটো হতে হতে ছোটো হতে হতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে পরিবারের একটা অন্যতম গুরুত্ব, যেখানে পরিবারের এক অন্য একটা জায়গা আমরা খুঁজে পাই বা খুঁজে বেড়াই, এবং সেই জায়গা থেকেই এই আন্তর্জাতিক পরিবার দিবস। 1993-এর সেপ্টেম্বর মাসের 20 তারিখ জাতিসংঘের সাধারণ পরিষদের এক সিদ্ধান্ত অনুযায়ী 15 মে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে ঘোষিত হয়, এবং সেই থেকেই মোটামুটি চলছে। প্রত্যেক বছরের একটা করে থিম থাকে, এবং এই দিন পরিবার আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ বা পরিবারকে কীভাবে একসঙ্গে পরিবারের সবাই কীভাবে থাকা যায়, সেই সব বিষয় নিয়ে নানানভাবে প্রত্যেক বছরই কিছু না কিছু আলোচনা চলতেই থাকে। এইটা তো গেল একটা দিক, কিন্তু আমাদের পরিবারের ভেতরে আবার প্রত্যেক দিন নানান ধরনের মানুষের ভেতরে নানান রকম কিছু দেখা যায়, কারণ একটা পরিবারের ভিতরে নানা ধরনের মানুষ থাকে। এবার যখন একসঙ্গে সবাই মিলে আমরা থাকতাম, সেই সময় তো কত মানুষ, একটা পরিবারে 40-50 জন হয়তো লোক, এবং সেখানে হয়তো এমনও হয় এক একটা বাড়িতে যে দুবারের একবারে সেই প্রত্যেক মানুষের ভাত হয়তো রান্না হয় না, এত বড় হাঁড়ি সেখানে বসাতে হয়। তো সেই রকমভাবে পরিবারে যখন এত মানুষ থাকে, তখন এক একজন মানুষের এক এক রকম মেজাজ, এক এক রকম তার মন, এক এক রকম তার চিন্তাভাবনা। আবার এখন পরিবার যখন ছোট হয়ে গেছে, 2-3 মানুষ যখন একটা পরিবারের মধ্যে রয়েছে, সেখানেও কিন্তু ব্যাপারটা একই। মানে আগে ওই 40-50 জন লোক কীরকম একসঙ্গে, যতই একে অপরের থেকে আলাদা হোক না কেন, কীরকম একসঙ্গে থাকা হতো, কিন্তু এখন 2-3 লোক একটা পরিবারে, কিন্তু প্রত্যেকের মধ্যেই কেমন যেন আলাদা আলাদা একটা ভাবনা চিন্তা। সে যাই হোক, এসব তর্ক বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না, যেটা বিষয় হচ্ছে একটা পরিবারের ক্ষেত্রে নানান রকমের নানান কিছু থাকে। একটা পরিবারে কেউ একটু বেশি মানে অভিনয় স্টেজে বা পর্দায় বা কণ্ঠ দিয়ে অভিনয় সে কথা বলছি না, মানে জীবনের অভিনয়ের ক্ষেত্রে কেউ কেউ খুব পারদর্শী হন পরিবারের ক্ষেত্রে। বাবা মায়ের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক, একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং থাকে। বাড়িতে হাসাবার একজন লোক থাকেন, বা তিনি এমন কিছু কাণ্ড করেন যে লোকে হেসে হেসে খুন হয়। ছোটবেলায় নানান রকমের আমাদের শাস্তি দেওয়ার একটা ব্যবস্থা থাকে, সেগুলোর একটা নিয়মকানুন থাকে। তো এইরকম জিনিসপত্র আমাদের পরিবারের মধ্যে থাকে। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে রাগ একটা বিশ্বাস একটা মানে বিশেষ জায়গা দখল করে রয়েছে, এবং এই পরিবারকে একজোট করে রাখা এবং পরিবার ভেঙে যাওয়ার পেছনে এই রাগ কিন্তু একটা মূল কারণ। তো আজকে যেটা এই 9903052992 এখানে যেটা আমরা কথা বলবো, অবশ্যই সিরিয়াসলি নয়, কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলবো, আমাদের পরিবারে যে সমস্ত মানুষজন রয়েছে, রেগে গেলে না তারা এক একজন এক এক রকম কাণ্ড করে বসেন, তো সেই রকম মানে কোনো কাণ্ডের ঘটনা আপনি বলতে পারেন। আপনি নিজে রেগে গেলে কীরকম কী কাণ্ড করতে থাকেন সেটা অবশ্য বলতে পারেন, অথবা আপনার পরিবারে যিনি ইউনিক, মানে যার কাণ্ডটি ইউনিক, সে কথাও কিন্তু আপনি বলতে পারেন। তবে অবশ্যই একটাই কথা একটু ছোট করে লিখবেন, যাতে অনেকের কথা আমি অনেক বেশি করে বলতে পারি। তাই 9903052992 আপনার জন্য খুলে দিলাম, আর এই মুহূর্তে পরের গান শুনবো, শুনে আবার চলে আসবো। যদি ততক্ষণ আপনি মেসেজ পাঠিয়ে দেন।

তাহলে আপনার মেসেজে, না হলে অন্য কথা আছে আমাদের। গোপা আছি আজ আপনার সঙ্গে, FM গোল্ডে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন তরুণ বন্দ্যোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায়ের পর তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান এবার শুনবো।

0: কিছু কথা বলো।
1: তরুণ বন্দ্যোপাধ্যায়ের এই গান শুনতে শুনতে মেসেজ আসছে, কারণ রাগ প্রত্যেকের ক্ষেত্রে ইউনিক, আর সেই ইউনিক রাগের কথা আজকে আমাদের হবে 9903055992 এই নাম্বারে। প্রথম মেসেজ চলে যায়, আমি রেগে গেলে চুপচাপ একা বসে থাকি বাড়িতে, নয়তো বাইরে চলে যাই, তারপর যখন রাগ কমে তখন আবার স্বাভাবিক। আর আমার চেনাশোনা একজন আছেন যিনি রাগ হলে সারাদিন শুয়ে থাকেন, রজত বিশ্বাস, বনপুর, নদিয়া। এই যে যিনি রাগ হলে সারাদিন শুয়ে থাকেন, তার সঙ্গে আমার বড় মিল আছে বুঝেছেন, কারণ আমিও রাগ হলে সারাদিন শুয়ে থাকি, মানে রাগ হলে আমার শোয়া পায়, এই হচ্ছে ব্যাপার। সেকেন্ড যার কাছ থেকে আমি মেসেজ পেয়েছি, আমি রেগে গেলে রেডিও শুনি, গান শুনি, ভালো ভালো খাবার খেলে আমার রাগ একদম গলে জল হয়ে যায়, ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। রাগ হলে অবশ্যই খাবার খাওয়াটা প্রয়োজন, এটা আমিও মনে করি এবং আমিও সেটা করি। আর এই সময় আমার ফেভারিট খাবার কি জানেন? ডিম সেদ্ধ। রেগে গেলে ডিম সেদ্ধ আমার দারুণ লাগে। তো এরকম নানান ধরনের ইউনিক রাগ, এবং সেই ইউনিক রাগ হলে তখন কোন মানুষ কি করে সেটাও একটা দেখার মতন। যেহেতু আজকে আন্তর্জাতিক পরিবার দিবস, পরিবারের কোন মানুষকে আমরা কতটুকু চিনি সেটারও একটা পরীক্ষা, মানে কেবলমাত্র

আমি আমার রাগটা ইউনিক বা আমি রেগে গেলে কি করি সেটা নয়, পরিবারের অন্য মানুষজনের কথা অবশ্যই আপনি বলতে পারেন। এখান থেকে হয়তো এমন হয় না যে অনেক মানুষ বুঝতেই পারে না যে পাশের মানুষটা রেগে গেছে, তার একটা কারণ হতে পারে যে যেহেতু একটা সময় মানে একসঙ্গে সময় কাটানোর সময়টা অনেক কম হয়ে যায়, তো সেই জন্য পাশের মানুষটা যে কিসে রেগে গেল সেটাই হয়তো এক পরিবারের থেকে বোঝা যায় না। তো সেই রকম ইউনিক রাগ যদি আপনার পরিবারের অন্য কারোর থেকে থাকে, যাতে করে আপনি বুঝতে পারেন যে এই মানুষটা রেগে গেছে, তো সেরকম কথাও কিন্তু বলতে পারেন আমাদের। যেরকম এই ঠক ঠক করে বাসন রাখা রেগে যাওয়ার কিন্তু একটা অন্যতম কি বলবো অন্যতম মানে আমি যে রেগে গেছি সেটা প্রকাশ করবার একটা অন্যতম উপায় এই ঠক ঠক করে বাসন রাখা। ফলে তখন যদি আপনি মনে করেন কি জোরে জোরে বাসন রাখছে রে বাবা বলে যদি আপনি আবার বিরক্ত প্রকাশ করেন, তখন কিন্তু সেই আপনার বিরক্তিটা আরও বেশি ঠক ঠক করে বাসন ঠোকার কারণ হয়ে উঠবে। ঠিক তাই আজকে অবশ্যই আপনি 9903055992 এই নাম্বারে পাঠাতে পারেন যে আপনার পরিবারের ইউনিক রাগ কার এবং তিনি রেগে গেলে ঠিক কী করেন, সেটা আপনি হলেও হবে কিন্তু আপনার পরিবারের কারোর কথা যদি আপনি পাঠান তাহলে পরিবারের মানুষকে আরেকটু বেশি করে চেনা হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে চলে যাই পরের গানে, গান শুনতে শুনতে আবার চলে আসবো আপনারই মেসেজে।

ভাষা হৃদয় টানে গাথা, কত কথাই লেখা আছে জীবনের এই পাতায়। পরিবার মানে আশার আলোয় হৃদয় বেঁধে রাখা, কিছু রাগ মনের মাঝে নীরবে পুষে রাখা। পায়েল ব্যানার্জি, বেলঘড়িয়া থেকে। তো নীরবে রাগ পুষে রেখে তারপরে সেই রাগটা যখন পুষতে পুষতে অনেক বেশি ভারী হয়ে যায়, তখন কিন্তু নিজেরই অসুবিধা হয়। তাই রাগ হলে সেটা যদি পাশের মানুষ বুঝতে না পারে, তো সেটা আরও বেশি রাগের কারণ হয়ে যায়। কিন্তু তবুও রাগ পুষে না রেখে সেটা যদি ফেলে বেরিয়ে আসা যায়, সেটা অনেক ভালো হয়। যদিও আমি যত সহজে বিষয়টা বললাম, তত সহজে হবার নয়, কারণ পরিবারে যখন রাগ হয় তখন কিন্তু অবশ্যই সেটা অত সহজে ঝেড়ে ফেলা যায় না, ঝেড়ে ফেলা উচিত নয় বলে আমাদের মনে হয়। সেই জন্য রাগ ক্রমশ রাগের পরে রাগ পাহাড়ের মতন গড়তে থাকে। আর একটা সময় অনেকজন মানুষ মিলে একটা যে পরিবার ছিল, সেই পরিবারে মানে এই যে এখন আমাদের কত সমস্যা হয় না, যে আমরা যদি বেড়াতে যাই তাহলে বাড়িতে যদি কোনো পোষ্য থাকে, যদি বাচ্চা থাকে, যদি বয়স্ক মানুষরা থাকে, অসুস্থ কেউ থাকে, তাহলে আমাদের কীরকম একটা চিন্তা হয় না, কাকে রেখে যাবো, কে থাকবেন, কোথায় থাকবেন, আমরা নানান রকমভাবে খোঁজখবর করতে থাকি। কিন্তু একটা সময় পরিবারে যখন অনেক মানুষ রয়েছেন, তখন দুজন মানুষ, চারজন মানুষকে একটা ফ্যামিলি, হয়তো কাকু জেঠু আরও অনেকে মিলে একটা ফ্যামিলির মধ্যে রয়েছেন, কাকুর ফ্যামিলি হয়তো বেড়াতে যাচ্ছে কোথাও, তখন কিন্তু ওই জেঠিমারাই, তার ফ্যামিলির যদি কেউ থেকে থাকে, তো জেঠিমারাই বা অন্য কাকারা তার কিন্তু ফ্যামিলিটা ম্যানেজ করে দেবে কদিনের জন্য, অত ভাববার কোনো দরকারই হয় না। বা যে মানুষটি চাকরি করেন, বাড়ির যে মহিলা চাকরি করেন, তিনি যখন, আমাদের এখন কত কিছু ভাবতে হয়, এইটা করে রাখতে হবে, ওইটা করে রাখতে হবে, এদের ম্যানেজ করতে হবে, তাদের ম্যানেজ করতে হবে, কিন্তু যারা চাকরি করেন অনেক বড় পরিবারে, তারা যদি বেরিয়েও যান, তাহলে একসঙ্গে যদি সেই পরিবার হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার হয় যে পরিবারের যিনি বাড়িতে রইলেন তিনি হয়তো সেটা করে দিলেন, কিন্তু এখানে একটা কিন্তু আছে, আমি জানি আপনি কি বলবেন, সেটা সব সময় সব ক্ষেত্রে হয় না। এই যে আমি বাড়ির কাজ করতে করতে আমার জীবনটা চলে গেল, সেটার হিসেব কে নেবে, এই বিষয়টাও হয়। কিন্তু তার মধ্যেও মানে ওই একটু মুখ কালো হওয়া, একটু রাগারাগির মধ্যেও এই যে একটা পরিবার এবং পরিবারের মধ্যে যে বন্ধন, সেটার একটা অন্যতম একটা জায়গা রয়েছে আমাদের প্রত্যেকের কাছে। আমরা খুঁজি সেই জায়গাটা, কিন্তু আমাদের স্বপ্নের একটা পরিবার যেখানে সমস্ত কিছু ঠিকঠাক চলবে, কিন্তু জীবন তো সেভাবে চলে না। তাই ওই কিন্তু একটা সঙ্গে নিয়েই আমাদের এগোতে হয় এবং আমাদের ওই স্বপ্নটার মধ্যে থাকতে হয় যে এরকম একটা সুন্দর পরিবার। কিন্তু এরকম সুন্দর ফ্যামিলি কি নেই? নিশ্চয়ই আছে, কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। কিন্তু এইরকম ফ্যামিলির খোঁজ, এরকম ফ্যামিলির স্বপ্ন আমাদের থাকুক। আর গান শুনতে শুনতে আমরা এগোতে থাকি। অবশ্যই আপনি 9903052 এখানে লিখে পাঠিয়ে দিন আপনার পরিবারে কার রাগ, ইউনিক রাগ, এবং তিনি রেগে গেলে ঠিক কী করেন তখন, সে কথা অবশ্যই পাঠাতে পারেন আমাদের। আপাতত আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সুবীর সেনের এই গানটা আমরা সবাই মিলে শুনতে পারি।

সুবীর সেনের এই গান আমরা শুনছিলাম সুজন 100.1 FM গোল্ড, গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে। মনের মেলোডিতে আজকে কথা হচ্ছে ওই বিষয় নিয়ে, আমাদের পরিবারের মধ্যে একজন কেউ না কেউ থাকেন, বা তিনি হয়তো আপনি, তিনি হয়তো আমি, যার রাগ হচ্ছে ইউনিক, রাগটা দেখার মতন, বা রেগে গেলে নানান রকমের কাণ্ডকারখানা ঘটতেই থাকে তার জীবনে, এবং তার জীবনের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন আশেপাশের মানুষ তাদের জীবনেও মোটামুটি তার একটা প্রভাব, তার একটা হাওয়া হালকা করে এসে পড়ে। যাই হোক, তো পরের মেসেজ যিনি পাঠিয়েছেন, আমি যখন রেগে যাই রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না, পরিবারের কাউকে কিছু বললে অশান্তি বেড়ে যায়, তাই যখন রাগ হয় তখন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দূরে কোথাও চুপচাপ বসে থাকি। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। আমার এক বন্ধু আছেন, তিনিও ওই রাগ দমন করতে পারেন না এবং তখন বাড়ির অন্য কাউকে কিছু বলতে পারেন না বলে তিনি এমন দূরে চলে যান, তার আবার হদিশ পাওয়া আগামী দুদিন ধরে মুশকিল হয়ে যায়, কারণ ফোন টোন সব তিনি বন্ধ করে রাখেন। তো যাই হোক, এরকম এক একজন মানুষের এক এক রকম রাগের পদ্ধতি, এক এক রকম রাগ প্রকাশ করবার পদ্ধতি, সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করবেই। আপনার ক্ষেত্রে এরকম ইউনিক রাগ কার আপনি দেখেছেন সেটা অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। ঠিক এই মুহূর্তে উষা মঙ্গেশকরের একটি গান শুনতে শুনতে, মানে রাগ হলে গান শোনাটা সবচেয়ে বেশি উপকারের হয়, শুধু রাগ নয়, আমাদের যে কোনো সিচুয়েশনেই গান, সেই সিচুয়েশন অনুযায়ী গান সেটা একটা অন্যরকম জায়গা তৈরি করে। কিন্তু আপাতত আমাদের ভালো লাগার গান শুনতে হবে, যে গানের মধ্যে কথা, সুর, ছন্দ, তাল, লয় সব কিছু আমাদের মন থেকে মনে ছড়িয়ে পড়ে। উষা মঙ্গেশকরের এই গান শুনতে শুনতে নেব ছোট্ট করে একটা বিরতি, ফিরে আসবো তারপর আপনার মেসেজ নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গোপা আছি আজ আপনার সঙ্গে।

পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আবারও যেরকম কথা ছিল যে আপনার মেসেজ নিয়েই ফিরে আসব, ঠিক সেরকমই ফিরে এসেছি আপনার মেসেজ নিয়ে। একটুখানি দেখে নিই কে কি কথা বলছেন রাগ নিয়ে। যেরকম সৌভিক কোথা থেকে পাঠিয়েছেন, কসবা হালতু থেকে, তিনি বলছেন, আমার রাগ হলে আমি চুপচাপ থাকি, বাড়িতে থাকলে খাই না আর ঘরের কোণে বসে থাকি, না হলে সাদা খাতায় হিজিবিজি কাটি এবং ডার্ক চকলেট উনি খান। তো সেই হিজিবিজি কাটা ব্যাপারটা বেশ ভালো, মানে হিজিবিজি কাটতে কাটতে অনেক সময় হিজবিজবিজ মনে পড়ে যেতে পারে। আর এরপরে কি মেসেজ পাঠিয়েছেন দেখি, পরের মেসেজটা এসেছে অশিস দত্ত সল্টলেক থেকে, আমি রেগে গেলে গুম হয়ে বসে থাকি আর FM গোল্ড শুনতে থাকি। এই রেগে গেলে গুম হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু খুব মুশকিল। আর রেগে গেলে যদি কেউ চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি করে তার একরকম মানে হয়, আর রেগে গেলে যদি কেউ একদম চুপচাপ হয়ে যায় তার আবার একরকম মানে হয়। মানে রাগেরও তো অনেক রকম, রাগ প্রকাশের একটা স্বাধীনতা রয়েছে, তো সেই রকম স্বাধীনতা কে কোনটা মেনটেন করছে সেটার ওপর সবটা ডিপেন্ড করছে। তবে আমাদের পরিবারে আমরা যেমন কোনো মানুষের কে কী খেতে ভালোবাসে, কে কীরকমভাবে সাজতে ভালোবাসে, কোন ধরনের পোশাককে ভালোবাসেন, কী ধরনের বই পড়তে ভালোবাসেন কে, এইগুলো আমাদের পরিবারে এক মানে এখন একটুখানি আমাদের ভাবতে হয়, বা আমরা ফোন করে জিজ্ঞেস করি, হ্যাঁ রে এইটা কি কিনবো তোর জন্য, তুই কি এটা নিবি, এরকম একটা জিজ্ঞেস করি আমরা। কোথাও কি একটুখানি সরে সরে যাচ্ছি মাঝে মাঝে নিজের মনের ভেতরেই প্রশ্ন ওঠে, কিন্তু একটা সময় বাড়িতে ওর জন্য ওটা নেই, ও ওটা ভালোবাসে, ও কিন্তু ওটা নেবে, এরকম একটা ব্যাপার হতো। এবার মুশকিলটা হচ্ছে যদি মানে সেটারও একটা ওই যে আবার কিন্তু আছে, আমাদের কিন্তু নিয়ে এগোতে হয়, কিন্তুটা হচ্ছে হয়তো ওনার মনে হয়েছে সেই জিনিসটা সে ভালোবাসে, কিন্তু সে আসলে এর খারাপ লাগবে বলে, ধরুন জেঠিমা তার ছোট মানে ছেলেরই বোন খুড়তুতো বোন তার জন্য একটা কিছু নিয়ে এসেছে, তো সে জেঠিমার খারাপ লাগবে বলে সে হয়তো ভালোবাসার সময় সেটা নিয়ে নিয়েছে, কিন্তু ওটাই রয়ে গেছে যে ওর জন্য ওটা নিয়ে নেয়, ও ভালোবাসবে, হয়তো সে ভালোবাসে না কিন্তু ভালোবাসবে। এই যে একটা জায়গা, যে এই বিশ্বাসটা যে আমি এটা নিয়ে গেলে সে নেবে কারণ ওটা ভালোবাসে এটা আমি জানি, আর এই যে একটা ভরসার জায়গা যে জেঠিমা কিছু নিয়ে এলে ওটা আমি নেবো, না হলে জেঠিমা কষ্ট পাবে না নিলে, এটাই তো পরিবার। পরিবার তো এরকম ধরনেরই হওয়ার কথা যে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ হাত ধরে বেঁধে বেঁধে থাকে, কিন্তু সেটা তো হয় না। পরিবার মানেই ওই একটা সঙ্গে করে কিন্তু নিয়ে আমাদের চলতে হয়, আর এই কিন্তুটার জন্যেই যত রাগারাগি মারামারি কাটাকাটি আমাদের এই পরিবারের মধ্যে হয়, এবং এই কিন্তুর জন্যই হয়তোবা পরিবারগুলো আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় এসছে। এখন তো মোটামুটি অনেকেই যারা ধরুন একটু কলকাতার বাইরে থাকেন তারা তো মোটামুটি কলকাতাতে একাই থাকেন, মানে ভাঙতে ভাঙতে এমন হয়ে এসছে যে এখন একাই থেকে যাচ্ছি আমরা অনেকে, কাজকর্মের জন্য থেকে যেতে হচ্ছে একা, পরিবার হয়তো অন্য জায়গায় রয়েছে, ফ্যামিলির মানুষজন অন্য জায়গায় থাকে, আমরা অন্য জায়গায় এসে থেকে যাচ্ছি, তো এরকম জায়গা তৈরি হচ্ছে। সময় যেরকমভাবে নিয়ে চলবে আমাদের সেরকমভাবে চলতে হবে, এবং ওই একটা কিন্তু তার সঙ্গে নিয়ে চলতে হবে, যে যখন আমরা একসঙ্গে ছিলাম তখন আমরা ভালো ছিলাম, নাকি যখন একা একা নিজেদের মতো নিজেরা রয়েছি তখন ভালো আছি, কিন্তু কোনটা ভালো সেটা কিভাবে কি করে হিসাব হবে। এক এক সময় তো এক এক রকম মনে হয়, কখনো মনে হয় সবার সঙ্গে একসঙ্গে ছিলাম, কখনো মনে হয় না বাবাই সবার সঙ্গে একসঙ্গে থেকে ওই কিচিরমিচির থেকে আমি একা অনেক ভালো আছি। এই সমস্ত নানান কিছু নিয়ে আমাদের চলতে হয়, পরিবার নিয়ে চলা। তবে হ্যাঁ, পরিবার একটা এমন আশ্রয় বা পরিবার একটা এমন ছাদ যেখানে নিশ্চিন্তে ঘুমানো যায়, আবারও তার সঙ্গে একটা কিন্তু থাকবে। সত্যিই কি নিশ্চিন্তে ঘুমানো যায়? যে পরিবারে সকালবেলা থেকে কিটিরমিটির শুরু হয় সেখানে সত্যি নিশ্চিন্তে ঘুমানোটা একটু মুশকিল, কিন্তু আমরা ওই যে স্বপ্ন দেখি এমন একটা ফ্যামিলি যেখানে নিশ্চিন্তে ঘুমানো যায়, সত্যি পরিবার এমন একটা জায়গা, আমি জাস্ট পার্ট অফ জোক, মানে পরিবার এমনই একটা জায়গা যেখানে সত্যি অনেক কিছু নিশ্চিন্তে করা যায়, অনেক বড় পরিবারে অনেক কিছু নিশ্চিন্তে করা যায়, আবার কিছু কিছু সমস্যাও থাকে, সব নিয়েই আমাদের তো চলতে হয়, সমস্যা এবং সমাধান পাশাপাশি নিয়েই আমাদের জীবন এগোয়। পিন্টু ভট্টাচার্যের গান আমরা শুনেছি, এরপর শিপ্রা বসুর এই গানটা শুনি, শুনে আবার ফিরে আসবো আপনার মেসেজ নিয়ে। আর হ্যাঁ, ঘড়ি যদি এই মুহূর্তে আপনি মানে টাইম মেলাতে চান

শিবপ্রা বসুর গান আমরা শুনছিলাম। গান শুনতে শুনতে এবার কতগুলো মেসেজ আমি পড়িনি, কারণ অনেকগুলো মেসেজ আমার কাছে জমা হয়ে গেছে, তাই একটু পড়তে শুরু করি। গ্রাম দাউদপুর থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে কার্তিক মণ্ডল। বড় একা লাগে এখন, আমি একাই, দূরে অন্য শহরে কর্মসূত্রে একা থাকি, এখন পরিবার বলতে কিছুই নেই, তবে ছোটবেলায় ছিল, অনেক স্মৃতি মনে পড়ে যায়। পরিবার এমন একটা জায়গা যখন একা থাকলে মনে হয় পরিবারের সঙ্গে থাকি, আর পরিবারের সঙ্গে থাকলে তখন মনে হয় উফ কখন যে একটু একা হব। এই সমস্ত নিয়েই আমাদের চলতে হয় বুঝলেন। এরপরে একটা অনেক বড় লেখা বুঝলেন তো, কিন্তু আমাকে একটুখানি না পড়লে না পুরো ব্যাপারটা বোঝা যাবে না, মানে আমি এডিট করবার জায়গা পাচ্ছি না আর কি। আজ রাগের মাথায় মানে রাগের কথা হচ্ছে, তাই ভাবলাম মনের জমানো একটা খটকা আপনাদের সঙ্গে শেয়ার করি। অদ্ভুত এক বৈপরীত্য নিয়ে আমরা চলি, যখন নিজের মাথায় রাগ ওঠে তখন মনে হয় এক নিমেষে বুঝি পুরো পৃথিবীটাকে ওলট পালট করে দেবো। চোখের সামনে যেন একটা ঝাপসা চশমা লেগে যায়, যেখানে হিতাহিত জ্ঞান কাজ করে না, শুধু ধ্বংস করবার এক তীব্র জেদ কাজ করে। অথচ দেখুন, অন্য কেউ যখন প্রচণ্ড রেগে যায় তখন এই আমি আবার সব থেকে শান্ত মানুষটা হয়ে তার সামনে দাঁড়াই, তাকে ঠান্ডা মাথায় বোঝাতে পারি, সুন্দর করে বুঝিয়ে তার হাতের মুঠো থেকে রাগটাকে বের করে আনতে পারি। অন্যকে শান্ত করবার মন্ত্রটা আমার বেশ ভালোই জানা আছে, কিন্তু প্রশ্ন হলো অন্যের ক্ষেত্রে যে কৌশলটা ম্যাজিকের মতন কাজ করে, নিজের বেলাতে কেন সেটা খাটে না, নিজের রাগটাকে কেন কোনোভাবেই খাঁচায় বন্দি করতে পারি না। আসলে কি আমরা অন্যকে যতটুকু চিনি নিজেকে ততটা চিনি না, নাকি নিজের বেলাতে পাগল আর অন্যের বেলাতে অন্য কিছু হয়ে যায়? এই পুরনো প্রবাদটাই আমাদের জীবনে সত্যি হয়ে দাঁড়াচ্ছে কি? অন্যকে শান্ত করবার

সেই জাদুকরি শক্তি যদি নিজের ওপরে একটু প্রয়োগ করতে পারতাম তবে জীবনটা বোধহয় আরও সহজ হতো। শুভেচ্ছান্তে তরুণ কুমার বিশ্বাস, গ্রাম উশরি, জেলা নরসিংহপুর, মধ্যপ্রদেশ। এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়, এটা আপনার একার ক্ষেত্রে নয়, এটা সকলের ক্ষেত্রেই হয়। আসলে বিষয়টা হচ্ছে ওই বরফ আর আগুন। গ্যাসে আপনি যদি জল বসান তাহলে সেটা টকবক টকবক করে ফুটবে, আর ফ্রিজে, ডিপ ফ্রিজে যদি জল রাখা যায় তাহলে সেটা জমে বরফ হয়ে যাবে। আমরা যখন রেগে যাই তখন আমাদের ঘিলুগুলো ওরকম টকবক টকবক করে ফুটতে থাকে, আর আমরা যখন শান্ত থাকি তখন তো সেটা ফ্রিজের মতন, মানে ফ্রিজের বরফের মতন হয়ে থাকে। ফলে পার্থক্যটা এখানে। এবার এর ভেতর কী কী আমাদের ভেতরে কেমিক্যাল চেঞ্জেস হয় না হয় তো অনেক বড় গবেষণার ব্যাপার, এবং কখন কোন কথাতে কোন দিন রাগ হবে সেটাও কিন্তু বোঝা যায় না। ধরুন পরপর দুদিন আপনি একই কথা একজন মানুষ আপনাকে বলেছে, একদিন আপনার কিছুই মনে হলো না, আপনি শুনলেনই না, কথাটা কান দিয়ে মানে মাথা থেকে উড়ে বেরিয়ে চলে গেল, পরের দিন আবারও হয়তো সেই কথাটা আপনি শুনেছেন, তখনই সেই তাকে একদম রেড়ে করে দিলে, কেন বললে, অথচ আগের দিন কিন্তু এই ধরনের কথাই তিনি বলেছিলেন। ফলে আমাদের মন, আমাদের মেজাজ, আমাদের পরিস্থিতি, আমাদের চারপাশটা কীরকম রয়েছে, আমি কীরকমভাবে আমাদের আর্থিক, সামাজিক সমস্ত কিছু জায়গায় কী জায়গায় আমি দাঁড়িয়ে আছি, সমস্তটা নিয়ে কিন্তু তৈরি হয় এই রাগের একটা পরিবেশ। রাগের একটা পরিবেশ যখন তৈরি হয় নানান রকম রাগ মিলেমিশে সেখানে একাকার হয়ে যায়, সেটা আবার একটা অন্য রকম, মানে কি বলবো, সাইন্টিফিক ব্যাপার, সেখানে অনেক কিছু থাকে। তো এত কিছু, মানে আমি বৈজ্ঞানিকও নই আবার গবেষকও নই, তো ফলে এত কিছু না ভেবে রাগ হলে এই আর বলবো কি মাথাটা ঠান্ডা রাখতে, মানে নিজেকে বলছি আর কি, আপনাকে নয়, নিজেকে বলছি মাথাটা ঠান্ডা রাখতে। কিন্তু কী করে মাথা ঠান্ডা রাখা যায় সেটা কিন্তু আমি জানি না, রেগে গেলে যে কী করে মাথাটা ঠান্ডা রাখা যাবে সেটা জানি না। তবে আমার মেজোকাকু আমাকে বারবার একটা কথা বলেন, যখনই তোর রাগ হয়ে যাবে তখনই মাথার মধ্যে এক মগ ঠান্ডা জল ঢেলে দিবি। কিন্তু শীতকালে তো আর ঠান্ডা জলটা ঢালা যায় না, তো শীতকালে কি তাহলে গরম জল ঢালবো? এবার মেজোকাকুকে সেটা জিজ্ঞেস করতে হবে, তাহলে তো রাগ আরও বেড়ে যাবে, মানে রাগ ব্যাপারটাই তো একটা গরম বিষয়। তো যাই হোক, আর রাগ নিয়ে এত রাগারাগি, এত চুলচেরা বিশ্লেষণ না করে আমি বরং চলে যাই পরের গানে। এই পরের গানটা শুনলে মনটা একটু ঠান্ডা হবে না? রেগে গেলে লোক মন্দ বলে জানেন, যারা শোনে তারা বলে এই, আর যে বিশেষ করে চিৎকার করে তাকে আরও বেশি বলে, বাবা কি চিৎকার করে, কিন্তু সে যে কোন জ্বালায় চিৎকার করছে সে তো আর অন্য লোক বুঝতে পারছে না। তো যাই হোক, আমরাও মুকেশের মতন তখন নিজেদের বলবো, মন্দ বলে লোকে বলুক বলুক না। মুকেশের এই গানটা শুনছি, শুনে ফিরছি, সঙ্গে থাকুন।

মুকেশের গান শুনতে শুনতে আরও অনেকগুলো মেসেজ এসে জমা হয়েছে, বা চটপট একটু পড়তেই হবে। আমার দাদা রেগে গেলে খুব হাসে, এত হাসবে যে কোনো কথা বলতে দেবে না। আর আমার এক বন্ধু আছে, সে রেগে গেলে খুব চিৎকার করে, আমার খুব খারাপ লাগে, কিন্তু কি করব, সবটা মানিয়ে নিতে হয়। মনিকা মাইতি নামখানা থেকে তিনি পাঠিয়েছেন। এরপরে চলে যাই আমি, রাগের অপর নাম চণ্ডাল, রাগকে সংযত করা দরকার। দেখুন, রাগ থেকে নানান রকম অসুখের উৎপত্তি হয়। আমাদের পরিবারে যার খুব রাগ, এখন তার নাম বললে সে আরও রেগে যাবে, উনি রেগে গেলে ব্যাস কিছুদিন আবার কথা বলবেন না। আচ্ছা গোপা দিদি ভাই, আপনি খুব রাগি, ভালো থাকবেন সবাই। অমিতাভ হোর, গলফ গার্ডেন, কলকাতা 33। এবার বিষয় হচ্ছে এই যে রেগে গেলে অনেক রোগের উৎপত্তি হয়, রেগে গেলে তখন কিন্তু আর মানে কোনো কাণ্ডজ্ঞান থাকে না, ফলে তখন এত হিসাবও কেউ কষবে না, বা কেউ কষেও না যে এই রাগটা থেকে আমার কতটা প্রেশার বাড়লো, আমার হার্টের কতটা ক্ষতি হলো, আমার ফুসফুসের কতটা গণ্ডগোল হলো, এসব কথা ভেবে কেউ রাগ করে না, যাই হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার রাগের কথা যদি বলেন, আমি কিন্তু রোজ রোজ রেগে যাই না, বুঝলেন, আমার রাগের মধ্যে একটা গভীরতা আছে, আমি রোজ রাগি না। আমি দেখতে দেখতে দেখতে দেখতে দেখতে দেখতে যখন রাগবো, তখন কিন্তু সেটা সাংঘাতিক রাখবো, এই বিষয়টা আমার থাকে। তো যাই হোক, আজকে আমার কথা নয়, আজকে আপনাদের কথা শুনতে বসেছি, এবং আপনাদের পরিবারের যেমন যদি কেউ থাকে যার রাগ ইউনিক, অবশ্যই তার কথা আমাদের জানাতে পারেন। এরপর চলে যাব দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, ওনার কাছে। উনি বলছেন, রেগে যাওয়ার প্রসঙ্গে একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আমাদের বাড়ির পাশে একটা ফ্ল্যাট, সেখানে একটি ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলিতে যারা থাকেন তারা গান পছন্দ করেন না, নিজেরা তো শোনেনই না, এবং আমি যে গান শুনি তাও তাদের পছন্দ না, একেবারে বেসুরো ফ্যামিলি। যাই হোক, গানে নাকি তাদের মেয়েদের পড়াশোনার ক্ষতি হয়। কদিন আগে আমাকে গান শোনা বন্ধ করতে বলায় আমি প্রতিবাদ করেছিলাম, ওরা নিজেরা চিৎকার করে কথা বলছে, মোবাইল দেখছে, তাতে অসুবিধা হয় না। ওই ফ্যামিলি বাদে অন্যান্যরা যারা আমাদের আশেপাশে থাকেন তারা গান শুনতে পছন্দ করেন। এই রকম পরিস্থিতিতে আমি প্রতিবাদ করেই ফেলি, এবং তাতে দেখেছি প্রতিবাদ করলে কাজ হয়। প্রতিবাদ করুন, একটু রয়ে শুয়ে বুদ্ধি নিয়ে প্রতিবাদটা করতে হবে, তা নাহলে আবার কোথা দিয়ে কীভাবে যে, যাই হোক। পরের আমি মেসেজে পৌঁছই আপাতত। কোনো বিষয়ে যদি আমার প্রচণ্ড রাগ হয় তাহলে নিজের হাতের সামনে যা থাকে আমি তাই ছুঁড়ে ভেঙে ফেলি, কারোর গায়ে আমি হাত তুলি না। গায়ে আপনি হাত তোলেন না, এই যে যাকে আপনি ভেঙে ফেললেন তার গায়ে তো আপনি হাত দিয়ে ছুঁড়েই তারপরে তাকে ভাঙলেন, কি মুশকিল। দু ঘন্টা পরে নিজের খুব অনুশোচনা হয়, কেন ভেঙে ফেললাম, বাইরে চলে গেলেই তো পারতাম। এই অনুশোচনাটা যখন হয়, যখন মনে হচ্ছে আপনার রাগটা আসছে আসছে আসছে, তখনই আপনি বাইরে চলে যাবেন, তার আর কোনো কিছু আপনি হাতের নাগালে পাবেন না, আর ভাঙতে হবে না। নিশাকর ধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া থেকে তিনি পাঠিয়েছেন। এরকম অনেক মেসেজ আরও আমার কাছে রয়েছে, কিন্তু আমি একটু টুকটুক করে পড়তে থাকবো, একটা গান শুনে আসি, গান শুনে নিশ্চয়ই পড়বো, সবার কথাই বলবো, তাহলে আবার আমার ওপর আপনারা রেগে গেলে মুশকিল। শুনছেন 100.1 FM গোল্ড, মনের মেলোডি, গোপা আছি আজ আপনার সঙ্গে, আর ঠিক এই মুহূর্তে আমার আপনার সকলের সঙ্গে আছেন আশা ভোসলে।

কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আশা ভোসলের গান শুনতে শুনতে আবার চলে আসি আপনার মেসেজে। এক একজনের রাগ এক এক রকম। আমার এক বন্ধু ছিল, সে রেগে গেলে বিস্ফারিত চোখে তাকিয়ে থাকতো, টপ টপ করে চোখ দিয়ে জল ঝরত। দাদুকে দেখেছি অত্যধিক রেগে গেলে মুখে কিছু বলতে পারতেন না, তখন মুখ দিয়ে অনবরত লালা ঝরত আর ছড়ি দিয়ে মেঝেটা ঠক ঠক করে জোরে জোরে ঠুকতেন। সামনে কাউকে দেখতে পেলে ছড়িটা দিয়ে বন্দুকের মতন তাক করে ধরে থাকতেন, যেন তক্ষুনি গুলি করে একেবারে ধরাশায়ী করে দেবেন। রাগ আমাদের জিনে, আমি রেগে গেলে যা পেতাম সব ছুঁড়ে ফেলে দিতাম, এখন অবশ্য করি না। আর আমার সবেধন নীলমণি রেগে গেলে দড়াম করে দরজা জানলা এমনভাবে বন্ধ করবে যেন ভূমিকম্প হচ্ছে, পরক্ষণেই অবশ্য জল হয়ে যায়। এ রোগ আমরা প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াচ্ছি। আর উনি বলছেন যে তোমরা এত ভালো ভালো গান শোনাও যে রাগ আর আসেই না। নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড। প্রজন্মের পর প্রজন্ম ধরে রাগটা বয়ে বেড়ানো আমাদের প্রত্যেকেরই একটা ব্যাপার, কিন্তু এই রাগ যদি কোনো এক প্রজন্মতে গ্যাপ পড়ে যায় তাহলে বোধ হয় আর পরের প্রজন্মতে সেটা যাবে না, কিন্তু সেটা তো হবে না। রাগ, ভালোবাসা, অভিমান, সমস্ত কিছু নিয়েই, বিরহ, সমস্ত কিছু নিয়েই আমাদের জীবন চলতে থাকবে এভাবে প্রজন্মের পর প্রজন্ম, এবং আমরাও চলতে থাকবো এইরকমভাবে। কখনো সেই রাগের জন্য অনুশোচনা হবে, কখনো সেই রাগের জন্য মনে হবে ঠিক করেছি, যা করেছি ঠিক করেছি।

এরকমভাবে মানে এই ওঠাপড়া চলতে চলতে আমরাও এগিয়ে চলব। ফলতা বকুলতলা থেকে শম্ভু তিনি বলছেন, আমার মা রেগে গেলে বাড়ির বাসনগুলো সব জোরে জোরে ঠোকাঠুকি করে, মুখে কোনো কথা বলে না। এইটার মধ্যে না বিশ্বাস করুন একটা অদ্ভুত তৃপ্তি আছে জানেন, এই যে রেগে গেলে ঠকাস ঠকাস করে দরজা জানলা বন্ধ করা আর এই বাসন নিয়ে ঠোকা, এইটার মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি। মানে আপনি সবচেয়ে যে খাবারটা বেশি খেতে ভালোবাসেন সেই খাবারটা খেলেও বোধ হয় আপনার এত তৃপ্তি হবে না, যেটা এটা করে হবে। মানে আপনার যেদিন যদি একদিন কখনো রাগ হয় আপনি ব্যাপারটা একটু করে দেখতে পারেন, মানে একটু মিউট করে করবেন কিন্তু একটু করে দেখতে পারেন একবার, বুঝলেন? এরপর আমি চলে যাই পরের মেসেজে। কিশোর বালি হাওড়া থেকে, আমার কাকিমা ছেলে মেয়েদের সঙ্গে বা কাকুর সঙ্গে যখন ঝগড়া করে দাঁত কামড়িয়ে কথা বলে আর জোরে জোরে থালা বাসন ফেলে দেয় আর কি। আমি বললাম, তুমি রাগ করেছো ঠিক আছে, থালা বাসন তুমি ছুটছো কেন? আমি বললাম, তোমার কথাগুলো যাতে কেউ শুনতে না পায়, বাসনের আওয়াজগুলো পায়, সেই জন্য? কাকিমা হেসে ফেলে বললো, ঠিক বলেছিস। আচ্ছা, মানে কাকিমা রেগে গেলে যে কথাগুলো বলে সেগুলো যাতে অন্য কেউ শুনতে না পায় সেটার জন্য বাসনগুলো উনি ছোড়েন। আর থালা বাসন না ছুঁড়ে মানে মিউজিক বা গান বাজালেই হয়, তখন উনি বলেছিলেন আমি দুটোই করি। আর আমার রাগ হলে আমি ঘর থেকে পালিয়ে যাই, দু তিন ঘন্টা পর আমি ঘরে ঢুকি। এইরকম রেগে গেলে পালিয়ে যাওয়ার বিষয়টা তো একটা থেকেই যায়, আর তার সঙ্গে রেগে গেলে আরও কত কী যে ঘটে যেতে পারে আমাদের জীবনে। পরিবারের সদস্যদের একসূত্রে বেঁধে রাখার পাশাপাশি সকলের প্রতি প্রতিটি বিষয়ে নিয়ে সজাগ দৃষ্টি রেখে আমাদের পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা হলেন আমার স্ত্রী। তার প্রতিদিনের সকাল শুরু হয় পরিবারের সদস্যদের ডেইলি রুটিন নিয়ম মাফিক পালনের দিকে তাকিয়ে, অন্যথা হলে তিনি রেগে যাবেন, আর রাগ হলে তিনি কথা কম বলবেন আর রান্নাঘরে বেশি সময় কাটাবেন। আর আমরা জানি এই রাগ কাটবে খুব সুন্দর পদের রান্না সকলকে খাইয়ে। সব মিলিয়ে আমরাও চাই মাঝে মধ্যে উনি রাগ করুন, হ্যাঁ এরকম রাগ হলে তো করতেই পারেন। আমরা সবাই ওনার দিকে সজাগ দৃষ্টি রেখে চলেছি। অতনু পাঠক, কাশুন্দিয়া, হাওড়া। আর যেদিন দেখবেন এরকম রাগ উনি করেছেন সেদিন আমাকে একটু খবর দিয়ে দেবেন, হ্যাঁ, আর কী কী ডিশ রান্না হচ্ছে সেটাও একটু বলে পাঠাবেন। তো এইরকম নানান ধরনের রাগের বহিঃপ্রকাশ নিয়েই আজকে আমাদের মনের মেলোডি। আপাতত রাগের বহিঃপ্রকাশ না, গানের একটা প্রকাশ হবে, কিন্তু তার মধ্যে না কী রাগ আছে আমি তো বলতে পারবো না, কী সুরতাল ছন্দ আছে তাও আমি বলতে পারবো না, কারণ আমি খুবই মানে সুর যদি একদিক দিয়ে যাই আমি তাহলে আর একদিক দিয়ে যাই তো। কিন্তু আমি এটুকু বলতে পারি, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা দারুণ গান শুনবো, যে গানটা শুনতে শুনতে আবার ফিরে আসবো আপনার মেসেজ নিয়ে।

কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

ওয়ানি জয়রামের কণ্ঠে গান আমরা শুনছিলাম। শুনতে শুনতে শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া চার সেখানে আমরা পৌঁছই। আমার কারুর প্রতি যখন রাগ হতো, মানে বাড়ির বা বাইরের কারুর প্রতি যখন রাগ হয় তখনই খুব ঠান্ডা মাথায় থাকেন। আমার যার প্রতি রাগ হয় সে বুঝতেও পারে না, কারণ তার কাছ থেকে আমি দূরে থাকি, কথা বলি না। বাড়ির ক্ষেত্রেও কিছু জায়গায় তাই করি বা করতাম, কিন্তু ওনার হাজব্যান্ডের সঙ্গে ওনার এমনই একটা সম্পর্ক যেখানে ঝগড়া, কান্নাকাটি, না খাওয়া সমস্ত কিছুই চলত, এবং তারপর সেগুলো উনি করতেন একটা অধিকার বোধ থেকে। এটা ওনার মানে মনে হয়েছে অবশ্যই রাগ তার উপরই করা যায় যার উপর অধিকার বোধ থাকে। যে কোনো কারোর উপর কি রাগ করা যায়? যায় না তো। আমার ওনার হাজব্যান্ড খুব শর্ট টেম্পার ছিলেন, তো উনি যখন তার রাগ সেকেন্ডের মধ্যে আবার নেমে মানে মিলিয়েও যেত, তখন উনি বলতেন যে আমার কথায় তুমি কান দাও কেন। এটা একটা হয়, যারা অনেক সহ্য করবার পর রেগে যায় তাদের রাগটা কমতেও কিন্তু অনেক সময় লাগে, আর যারা খুব তাড়াতাড়ি রেগে যায় তাদের রাগটাও আবার খুব কম, মানে খুব তাড়াতাড়ি পড়েও যায়। ফলে রাগ নিয়ে এই যে একটা গবেষণা, এটার একটা অন্যরকম মানে বিষয় আছে, অন্যরকম একটা ব্যাপার আছে। পরের মেসেজটা আমি পড়ি। পরের মেসেজ হচ্ছে, মনে পড়ছে সত্যজিৎ রায়ের শাখা প্রশাখা ছবিতে কোনো কিছু অপছন্দ হলে টেবিলে থাপ্পড় মারার কথা, ঐশী সরকার চিনার পার্ক। এরপরে আরও কিছু মেসেজ আমি পড়ে দিতে চাইছি, কারণ যেহেতু সময়ে ক্রমশ এগিয়ে যেতে চাইছে, তো তো সেই জন্য আমাদের বাড়িতে আমি কি ভুল পড়ছি না, আমার বাপের বাড়িতে বাবার রাগ মাপার যন্ত্র ছিল বাবার চুটি। বাবা রেগে গেলে চেঁচাতেন না, শুধু পায়ের চটিটা খুলে হাতে নিতেন, সর্বনাশ। আমরা তিন ভাই বোন তখন স্ট্যাচু, চটিটা যে মাটিতে, চটিটা যখন মাটিতে পড়তো তখন বুঝতাম আজকের মতন বেঁচে গেলাম, আর হাতে যদি চটি ঝুলতে থাকতো তখন বুঝতাম ঝড় এখনো বাকি আছে। এই হলো আমার বাপের বাড়ির বাবার রাগের কথা। আর আমার এই বাজরনির বাড়িতে আমার রাগ হলে আমি রেডিও চালিয়ে গান শুনি, আমি আর তখন কাউকে পাত্তাই দিই না, আর বাড়ির অন্য সদস্যরা তখন বুঝে যায় যে মা এখন রাগ করেছে বা আমার বউ এখন রেগে গেছে। গান শুনছে যখন তখন সেই মতো ওরাও চুপ থাকে। অবশ্য গান শুনতে শুনতে রাগ আমার গলে জল হয়ে যায়, রাগটাও ভালোবাসার অন্য নাম হয়, শুধু বোঝার মানুষ চাই। বাজরনী কলকাতা সত্তর থেকে সন্ধ্যা ভট্টাচার্য। আচ্ছা পরের, আচ্ছা শুভ্রা ভট্টাচার্য বাজরনী কলকাতা সত্তর থেকেই, তিনি লিখছেন যে আমাদের বাড়িতে আমার বাবার একই মেসেজ লিখেছেন, মানে একই মেসেজ দুজনেই লিখেছেন। ঠিক আছে, দুজনের নামে আমি বলে দিলাম, সন্ধ্যা ভট্টাচার্য এবং শুভ্রা ভট্টাচার্য, তো বাজরনী থেকে দুজনেই পাঠিয়েছেন। এইরকম নানান রকমের মেসেজ, নানান রকমের কথা, যেমন আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে আমরা পারি না, কোনো না কোনোভাবে প্রকাশ করি। আগে আমিও খুব রেগে যেতাম, পরে বুঝলাম রাগ কোনো কালে ভালো কিছু করে না। রাগ হলে নিজের পছন্দের কাজ করি বা একটু চুপচাপ সেই জায়গাটা থেকে সরে আসি। সায়ন্তনী পান, সাগর, মধ্যপ্রদেশ থেকে। আপনি, আপনার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, যে কারণে রেগে গেলে আপনি সেখান থেকে সরে যান, এবং রেগে গেলে যারা সেখান থেকে সরে যান তারা কিন্তু সত্যিই বুদ্ধিমান। কারণ যখন আমরা রেগে যাই তখন তো আমরা কি বলছি, কি করছি, কেন করছি কিছুর কিছু ঠিক ঠিকানা থাকে না। আমি বহুবার ভেবেছি, বুঝেছেন, যে আমি যখন রেগে যাব সেখান থেকে চলে যাব, কিন্তু ওই যে যতক্ষণ না আমি একটা দরজা ঠাস করে বন্ধ করলাম এবং ঠক করে যতক্ষণ না একটা বাসন রাখলাম এবং তারপর ঘুরে চারটে কথা যতক্ষণ না আমি বললাম ততক্ষণ তো আমার মনেই হবে না যে আমি রেগেছিলাম। ফলে আমি যে রেগে গেছিলাম তার একটা সম্মান দিতে হবে না? তো সেই জন্য এরকম ওই এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম ঘটনা তো ঘটে, সেরকম আমার ক্ষেত্রেও ঘটলো। আচ্ছা আরেকটা মেসেজ আমার কাছে বাকি আছে, সেটা পড়ি, মানে আর একটা না, আরও অনেকগুলো রয়েছে। কিন্তু আচ্ছা, উনি গীতা দত্তের একটি গান শুনতে চেয়েছেন, সারাদিন গান শুনেই ওনার সময় কাটে। উনি ক্যান্সার আক্রান্ত অসুস্থ একজন মানুষ। সুতপা বাগচি, রূপা, বড়নগর, টবিন রোড থেকে তিনি পাঠিয়েছেন।

কিন্তু যে গানটি আপনি গীতা দত্তের শুনতে চেয়েছেন সেই গানটি এই মুহূর্তে আমার কাছে না থাকলেও গীতা দত্তের আরও একটি গান, সুন্দর গান, ভালো গান, যেটা অবশ্যই ভালো লাগবে আপনারও এবং আমাদের প্রত্যেকের। তো সেরকম একটা গান মানে আমার কাছে হাতে গানটা ছিল বলে, যদিও এটা অনুরোধের আসর একেবারেই নয়, কিন্তু সেজন্য অন্য সেগমেন্ট রয়েছে, কিন্তু তবুও আমার কাছে গীতা দত্তের এই গানটি আমি বেছেই রেখেছিলাম। তো সেজন্য এই গানটি শুনি, শুনে তারপর ফিরে আসছি বাকি মেসেজে। সুতরাং সঙ্গে থাকুন আর শুনতে থাকুন 100.1 FM গোল্ড, গোপা সঙ্গে আছি আপনার। আর এই মুহূর্তে আমাদের সকলের সঙ্গে গান নিয়ে রয়েছেন গীতা দত্ত।

গীতা দত্তের গান আমরা শুনলাম, শুনে এরপর আবার চলে আসি আপনার মেসেজে, কারণ সময় যেহেতু একেবারে শেষের দিকে সেজন্য বাকি মেসেজগুলো আমাকে এখন পড়ে ফেলতেই হচ্ছে। আমার মাথায় একবার রাগ উঠে গেলে, কোনো কিছু ক্ষতি না করলে আমার রাগ ঠান্ডা হয় না। কখনো কখনো হাত মুঠো করে দেওয়ালে মারি বা মাথা ঠুকি, আর কেউ যদি আটকাতে না আসে তখন আরও রেগে যাই। পরে ভাবি কেন এমন করলাম, কি করে এটাকে নিয়ন্ত্রণে আনা যায় একটু বলুন তো। সৌম্যদীপ ভূঁইয়া, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা। রাগ মানেই ওই রকম, রাগ মানেই হচ্ছে মানে সমস্ত ক্ষতির একটা বিষয় হচ্ছে রাগ, কিন্তু তবুও সেটাকে আমরা ফেলে আসতে পারি না। আমাদের ভেতরে যেমন ভালোবাসা তেমন রাগ, মায়া মমতা সমস্ত কিছুই রয়েছে। তো এরকম যখন রাগ হয়ে যাচ্ছে, তখন একবার ওই আমার মেজ কাকুর যে পরামর্শ সেটা অ্যাপ্লাই করতে পারেন, যখনই হোক না কেন মাথায় কিন্তু জল ঢেলে দিতে পারেন একটুখানি, দেখতে পারেন। এটা কিন্তু সবই পরীক্ষা সাপেক্ষ, মানে পরীক্ষা করে দেখতে হবে কোনটা আপনার কাজ করছে। এই যে আপনি ঘুষি মারছেন, এই যে আপনি মাথা ঠুকছেন, সেটা দেওয়ালে না করে বালিশে করতে পারেন, বুঝলেন? তাহলে চোটটা একটু আপনার কম লাগবে। আপনি উল্টো দিকে 100 থেকে গুনতে পারেন। আর রাগ যাতে না হয় সেই জন্য ওই মানে রাগ যাতে না বাড়ে আর কি, সেই জন্য যখন যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে রাগে, সেখান থেকে যদি সত্যি একটু দূরে সরে যাওয়া যায়, তাহলে কিছুক্ষণের মধ্যে কিন্তু সেটা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসা যায়। আর একটা জিনিস যেটা, ওই যে একটা না ইরিটেশন তৈরি হয়, যে কোনো রাগ হলে একটা ইরিটেশন তৈরি হয়, এটা আমার মধ্যে ভীষণ হয়, এবং সেই ইরিটেশনটা ভীষণভাবে না চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। বহুবার ভেবেছি এটা কীভাবে

বের করা যায়, কিন্তু আমি নিজেই সেটা পরীক্ষা করে বের করতে পারিনি, আপনাকে আমি কি বলবো বলুন দেখি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে ইরিটেশনটা তৈরি হয়, এটা যদি ফেলে রেখে এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। কারণ রাগ আমাদের অনেক অসুস্থতার কারণ, প্রেশার, সুগার, হার্টের নানান রকম প্রবলেম, মাথাটাকে অস্থির করে দেয়, কিন্তু তবুও রাগ, মানে আমরা রাগকে ছাড়লেও রাগ কিন্তু আমাদের ছাড়বে না। দেখবেন কোনো না কোনোভাবে কেউ না কেউ রাগিয়ে দিয়ে চলে যাবে, যতই ভাবি মাথাটাকে একটু ঠান্ডা করে রাখবো, কিন্তু কিছুতেই সেটা হতে চায় না। কেন যে হতে চায় না সেজন্য আপনাকে না ঠিক আমি সঠিক উপায় বলতে পারবো না, অনেকগুলো উপায় আপনাকে বললাম, এবার আপনি পরীক্ষা করে দেখতে পারেন। কিন্তু তাতে যদি আপনার রাগ আরও বেড়ে যায় তখন কিন্তু আমাকে কিছু বলবেন না, এগুলো সবই ওই পরীক্ষা সাপেক্ষ, তো সেজন্য পরীক্ষা একবার করে দেখতে পারেন, বুঝতে পারলেন? পরের মেসেজ কে পাঠিয়েছেন, আমি খুবই রাগী এবং অভিমানী। বাহ, উনি স্বীকারই করে ফেলেছেন, ঠিক আছে। আমার মা বলতেন, এই রাগের জন্য তোর যত ভালো গুণ আছে সব নষ্ট হয়ে যাবে। তাও যখন শুনতাম না তখন বলতেন, গভর্নমেন্ট থেকে যদি রাগের ওপর ট্যাক্স বসানোর ব্যবস্থা করে তাহলে মানুষ এত রাগ করা কমিয়ে দিত। অনিরিনা ঘোষ, বেহালা। জানি না এরপরে বিষয়টা কি হবে, আমি আর জানি না। আপনি রাগ করতেই থাকুন, দেখা যাক কি হয়। রাগ আমাদের অধিকার, বুঝলেন? কেউ যদি আমাদের রাগিয়ে দিয়ে, আর একটা জিনিস, কেউ কিন্তু নিজে নিজে রেগে যায় না, এটা কি আপনারা খেয়াল করেছেন? কেউ কিন্তু নিজে নিজে রেগে যাবে না, অন্য লোক এমন কিছু কাজ করবে যেটার জন্য আপনি, আমরা সবাই রেগে যাব। সুতরাং রেগে গেলে আমাদের কোনো দোষ নেই, দোষটা হচ্ছে আমাদের উল্টো দিকে, যে আমাদের রাগিয়ে দিচ্ছে তার। বললে হবে সবসময় যে রেগে যাচ্ছে তার দোষ? একদম না। এইটা কি কখনো ভেবেছেন? যাকে পরের মেসেজ আমি যাই। পরের মেসেজ হচ্ছে রায়পুর ছত্রিশগড় থেকে উৎপল মুখোপাধ্যায়, পুনে থেকে, উনি মনের মেলোডি শুনছেন এবং ওখানে বর্ষা হচ্ছে তাই ওয়াইফাই ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াইফাই ছিল না এবং মোবাইলটা উনি দেরিতে খুলেছেন। তো বিষয়টা হচ্ছে, মোবাইলটা আপনি দেরিতে খুলেছেন, এখন যে সময় সেই সময় এসে গেলে আপনি নিশ্চয়ই এতক্ষণে শুনেই ফেলেছেন, আপনি বিষয়টা বলতে বলেছিলেন। তো রাগ নিয়ে আমাদের কথা হচ্ছে, বুঝলেন? কিন্তু আজকে আপনার মেসেজটা এই শেষের দিকে এসে পড়লাম, সেজন্য আপনি রাগ করবেন না, পরে নিশ্চয়ই আবার আপনার সঙ্গে কথা হবে। এরপরে চলে যাব আমি কার কাছে, আচ্ছা আচ্ছা, এটা একটা ভুল সংশোধন রয়েছে একেবারে শেষে, মানে আমার ভুল সংশোধন নয়, এটা ওনারই ভুল সংশোধন। যেটা একটা সমস্যা হয়েছিল যে বাসদ্রোণী থেকে একটা জায়গায় এসছে, মানে দুটো মেসেজ একসঙ্গে এসছে, সন্ধ্যা ভট্টাচার্য এবং শুভ্রা ভট্টাচার্যের নামে। তো উনি বলছেন যে মানে টাইপ করতে গিয়ে এটা ওই শুভ্রাটা সন্ধ্যা হয়ে গেছে, মেসেজটা উনি একাই মানে উনিই পাঠিয়েছেন, তো সেইটার জন্য এরকম হতে পারে। এটার জন্য আমি একেবারেই রাগ করছি না, মানে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, একদম লাইভ রানিং পড়ছিলাম, তো সেই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম এই আর কি। এটা নিয়ে আমি রাগও করছি না, আপনিও প্লিজ কিছু মনে করবেন না, মিটমাট হয়ে গেল বিষয়টা। কিন্তু ওইটা একটু ভাববেন, আমরা যে রেগে যাই আমরা কিন্তু নিজেরা নিজেদের ওপর রেগে যাই না। হ্যাঁ, মাঝে মাঝে রেগে যাই, যখন অন্য লোক রাগিয়ে দিয়ে চলে যায় তখন নিজেরা নিজেদের ওপরও রেগে যাই। কিন্তু আপাতত একটা গান শুনি, বুঝলেন? গান শুনে তারপর ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন মোহাম্মদ রফি আমাদের সঙ্গে।

মোহাম্মদ রফির গান শুনতে শুনতে একদম আমরা শেষ দিকে এসে পৌঁছেছি। আরও একটা গান নিশ্চয়ই আমরা শুনতে পাব, তবে ওই যেতে যেতে আরও একবার বলি, রাগ যত ফেলে আসা যায় ততই ভালো, কিন্তু যত বলাটা যতটা সহজ করাটা ততটা সহজ নয়। এটা একটা অভ্যেসের ব্যাপার সবটাই, মানে আমি অনেককেই দেখেছি রাগ হলে কিভাবে ঠান্ডা থাকা যায়, সেটা কিছুটা অভ্যেস এবং কিছুটা একেবারেই তার নিজস্ব যে স্ট্রাকচার তার মধ্যে দিয়েই গড়ে ওঠে। সুতরাং রাগটাকে কন্ট্রোল করা আমাদের শরীরের জন্য খুব দরকার, কিন্তু কিভাবে সেই খোঁজ আমাদের প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে। কিন্তু আপাতত রাগটা মিষ্টি, যদি কেউ বোঝে তবেই না মিষ্টি। হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান আমাদের সকলের জন্য রইল। গোপা ছিলাম আপনার সঙ্গে, আবারও দেখা হবে, কথা হবে। ভালো থাকুন, ভালো রাখুন।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা দিয়েছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA বাতিল নিট UG পরীক্ষা আগামী 21 জুন নেওয়া হবে বলে জানিয়েছে। রেল মন্ত্রক রাজ্যের জন্য 3টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু 3 টাকা বাড়িয়েছে। IPL-এর আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। লখনৌতে খেলা শুরু হবে সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা দিয়েছেন। 6 দিনের এই সফরে প্রথমেই তিনি যাবেন সংযুক্ত আরব আমিরশাহীতে, এরপর নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও সফর শুরুর আগে সাংবাদিকদের সামনে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন বলেন যে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন, গত বছর সংযুক্ত আরব আমিরশাহী ছিল ভারতের অপরিশোধিত তেলের 4র্থ বৃহত্তম উৎস। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় 11% এখান থেকে আমদানি করা হয়। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়ের প্রথম সফর। ভারত থেকে 43 বছর পরেই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারল্ড বি ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী জোনাস গর স্টারের সঙ্গে। ভারত নরওয়ে বাণিজ্য ও গবেষণা সম্মেলনেও যোগ দেবেন শ্রী মোদী। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। বাণিজ্য, বিনিয়োগ ও

0: স্বাক্ষরিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি তার এই সফরে বিশেষ প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্রিক্সভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলির মধ্যে সহযোগিতা এগিয়ে নিতে এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাগুলো আরও জোরদার করতে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থার শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক সংঘাত আলোচনা ও কূটনীতির গুরুত্বকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। সম্মেলনের দ্বিতীয় দিনে আজ ব্রিক্স @20 শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ব শাসন ব্যবস্থা ও বহুপাক্ষিক ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা হবে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার স্বনির্ভরতা ও মহাকাশ গবেষণার সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার পুত্তাপার্থীতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMCA প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল এবং তাদের ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জাতীয় পরীক্ষা সংস্থা NTA আগামী মাসের 21 তারিখ পুনরায় NEET UG 2026 পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করেছে। তিনি জানান, প্রশ্ন ফাঁসের তদন্তের দায়িত্বে CBI দেওয়া হয়েছে।
1: CBI तह तक जाएगी, कहां वो कमांड चेन पे ब्रीच हुई है, राधा कृष्ण कमिटी को पूरा पालन करने के उपरांत भी कहां वो ब्रीच हुई है, उस ब्रीच को मेरा पूरा विश्वास है CBI के ऊपर, सरकार की पूरा नेतृत्व सभी विभाग उसमें से गंभीरता से इसको लेते हुए शीर्ष तो नेतृत्व उसके लिए खूब दायित्व लिया है, चिंता कर रहा है, हम इस बार माल प्रैक्टिस होने नहीं देंगे।
0: শিক্ষামন্ত্রী বলেন, আরও বলেন, আগামী বছর থেকে NEET UG পরীক্ষা প্রচলিত OMR পদ্ধতির পরিবর্তে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা CBT পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
2: परीक्षा में थोड़ा हमको जो उनकी फॉर्मेलिटीज है, OMR शीट को दस्तखत करना, आरंभ में एक बार करना, अंत में भी एक बार करना, उसमें हमारी विद्यार्थियों कोर टाइम में कटौती हुई थी, जो 2 से 5 एग्जामिनेशन टाइम था उसको ध्यान में रखते NTA ने थोड़ी एक निष्पत्ति किया है कि उसको और 15 मिनट बढ़ाए, 2 से शुरू होगा 5:15 तक ये परीक्षा की समय बढ़ाया जाएगा। एडमिट कार्ड, इस बार के एडमिट कार्ड 14 जून तक सभी को पहुंच जाएगा।
0: অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাঁকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় দীর্ঘ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনে বিধানসভা এগিয়ে যাবে, বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরা প্রয়োজন। প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিধানসভায় ভাষার শালীনতা, দায়বদ্ধতা এবং সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখা জরুরি। বিধানসভার আধুনিকীকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সীমানা পুনর্বিন্যাসের পর ভবিষ্যতে বিধানসভার আসন বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, সব দলের বিধায়কদের জন্য সরকারের দরজা খোলা থাকবে, কোনো বিধায়ক চিঠি দিলে তার উত্তর ও প্রাপ্তি স্বীকার দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। রাজ্যের নবনির্বাচিত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী ISF, কংগ্রেস, CPIM এবং আম জনতা উন্নয়ন পার্টি নবনির্বাচিত সদস্যরা অধ্যক্ষকে ধন্যবাদ জানান। আগামী 18 জুন রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন সকাল 11টায় রাজ্যপাল RN রবি অধিবেশনে তার অভিভাষণ পেশ করবেন বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ জানিয়েছেন। এরপর দুপুর 12:30 অধিবেশনের দ্বিতীয় অর্থ শুরু হবে। এর আগে পরিষদীয় নিয়ম মেনে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। কেরালামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামী সোমবার শপথ নেবেন VD সতীশন। নতুন মন্ত্রিসভার সদস্যরাও ওই দিন শপথ গ্রহণ করবেন বলে UDF সূত্রে জানানো হয়েছে। জোটের অন্যান্য দল থেকে কোন বিধায়ক কোন দপ্তরের মন্ত্রী হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শহর কলকাতায় অবৈধ নির্মাণ নিয়ে ধারাবাহিক পর্যালোচনা বৈঠক করবে কলকাতা পুরসভা। এই মর্মে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। বেআইনি নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে তালিকা তৈরির কাজ শুরু করেছে পুরসভা। তপসিয়ার অবৈধ কারখানার ভবনটি ভাঙার কাজ প্রায় শেষ পর্যায়ে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।

বাংলাদেশে ফরিদপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। একটি গানের অনুরোধ এসেছে গোপা চক্রবর্তী, পার্থ চক্রবর্তী, ডানকুনি হুগলি থেকে সাগর সেনের কণ্ঠে একটি গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন। সাগর সেনের কণ্ঠে এই গানটি দিয়েই শুরু করি আজকের অনুষ্ঠান।

0: অসম্ভব মন কাড়া একটা গান। অর্পিতা, মনে পড়ে যে আমরা ছোটবেলায় যখন রেডিও শুনতাম তখন তো আমরা এত কলকাতা বেতার টেতার এত কিছু বলতাম না, আকাশবাণীও বলতাম না, রেডিও খুললে কিন্তু এই গানটা শোনা যেত, তাই না?
1: এবং এই গানটি বহুলও জনপ্রিয় গান। আর এরপরে কি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান?
0: হ্যাঁ হ্যাঁ,
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং অথবা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে নীল আকাশের নিচে তো সেই গানটি শুনতে চেয়েছেন শীতল নস্কর, দীনেশ নস্কর, বালি হাওড়া মধ্য জয়পুর থেকে।
0: এবং হ্যাঁ, লিখেছেন, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমাদেরও শুভকামনা, এবং আপনারাও কুশলে থাকুন, সকলে ভালো থাকুন। হেমন্ত মুখোপাধ্যায়।

ছোট ছোট মানুষের ছোট ছোট ব্যথা, সত্যি তো কে রাখে খবর তার। এই গান শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, যতবার শুনি কখনো পুরনো হয় না। এবার যে গানটি শুনব, দেবাশিস দত্ত, শ্রীমন্ত দত্ত গৌরহাটি আরামবাগ হুগলি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: সুজয় মণ্ডল, সুদীপ্ত মণ্ডল, দীপন মণ্ডল ঠাকুরপুকুর কলকাতা 63 থেকে সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছিলেন গান।
1: অসম্ভব ভালো একটা গান। এরপরে যার অনুরোধ আমরা শোনাব, নিশাকর ধর বাণী জাওরামের কণ্ঠে সেই গান শুনতে চেয়েছেন, সেই গান। নিশাকর ধর, অনুশ্রী শ্রেয়শ্রী রীমা ধর, আমতা জগদ্ধাত্রীতলা, হাওড়া থেকে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.

তপন চক্রবর্তী সিঙ্গুর বাঁশিবাটি থেকে গান শুনতে চেয়েছিলেন কিশোর কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের যুগলবন্দী একটুকু ছোঁয়া লাগে, এই ছবি থেকে আমরা গানটা শুনে নিলাম। এরপরে যে গান শুনব সে গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। আমরা শুনি গানটা, ফিরে এসে বলি কার অনুরোধ।

0: আলোচনা মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম গান, আর এই গানের অনুরোধ করেছেন তপতী পাল, নিতাই পাল, তনুশ্রী পাল, দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা মামুদপুর থেকে। আর এরপরে চলে যাবো আমরা পরের গানে।
1: হ্যাঁ, পরের গানে যাওয়ার আগে একটা কথা বলি, আপনাদের বারবার বলি এ কথা, তবুও বলছি যে আমাদের FM গোল্ডের প্ল্যাটফর্মে বহু মানুষ এসে জড়ো হন, কিন্তু আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ একটাই প্রথম থেকে, যে এক সপ্তাহে একটি অনুরোধ করবেন। কিন্তু অনুরোধ বাঁচতে গিয়ে যেটা দেখা যায় যে গতকালও যিনি অনুরোধ করেছেন তিনি আজকে আবার অনুরোধ করেছেন। আসলে আপনার অনুরোধের গান না শোনানোটা কিন্তু আমার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য কোনটা, আমরা যাতে আরও বেশি বেশি গান শোনাতে পারি, আমাদের নতুন নতুন বন্ধুরা এসে আমাদের সঙ্গে জড়ো হন, আমরা একসঙ্গে পথ হাঁটি, সেরকমটাই। আমরা এর পরে যে গানটিতে যাব সে গানটি অনুরোধ করেছেন আনন্দধারা, যদিও সনত সিংহের কণ্ঠে তিনি যে গানটি অনুরোধ করেছেন সে গানটি আমরা খুঁজে পাইনি। আনন্দধারা, প্রতিমাধারা, প্রশান্তধারা, শ্রীমনধারা, গোবিন্দপুর, শিবতলা, হাওড়া থেকে আমরা সনত সিংহের কণ্ঠে একটি গান শোনাই।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: কুমার শানুর কণ্ঠে গান শুনছিলাম দাতেঙ্গি ভাটাপাড়া, ছত্তিশগড় থেকে হীরামণি ভার্মা, পরেশমণি ভার্মা, পুষ্পেন্দ্রমণি ভার্মা, নখেলাল ভার্মা এই গানের অনুরোধ করেছেন। মানে এই গানটি নয়, কুমার শানুর কণ্ঠে একটি গানের অনুরোধ করেছেন।
1: আর এরপরে আশা ভোসলের কণ্ঠে গান শুনব বাণীপুর উত্তর চব্বিশ পরগনা থেকে সুব্রত সিনহা, তিনি বলেছেন আশা ভোসলের কণ্ঠে যে কোনো একটি বাংলা আধুনিক গান।
0: বেশ, আমরা আশা ভোসলের কণ্ঠে এই গানটি শুনি।

0: সাগর সেনের কণ্ঠে গান, রবীন্দ্রনাথের গান শুনতে চেয়েছেন অপর্ণা মজুমদার সিঙ্গুর থেকে, সেই গান শুনে নেব।
1: আজ সাগর সেনের জন্মদিন, আরেকটি রবীন্দ্রনাথের গানের অনুরোধ।

0: একদম শেষ বেলায় পৌঁছেছি আমরা, তোমায় গান শোনাবতে কৃষ্ণা এবং অর্পিতা ছিলাম, আছি এবং আবার 2:30 ফিরে আসব সুরেলা সফরে। কিন্তু যেতে যেতে আমরা রেখে যাচ্ছি লতা মঙ্গেশকরের কণ্ঠে গান। অভিষেক মাইতি পশ্চিম মেদিনীপুর থেকে শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে যে কোনো একটি গান, এই গানটি রেখে গেলাম।
1: ওগ

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলোডি মেকার্স, মেলোডি মেকার্স।

কে নিয়ে আজকে কথা বলতে বসা আসমুদ্র হিমাচল, যাকে চেনেন। আমাদের বড় গর্ব হয় তিনি বাঙালি বলে। সত্যি গর্ব হয়, কারণ একটা সময় গোটা বম্বে ইন্ডাস্ট্রি, আমরা মুম্বাই বলবো না, গোটা বম্বে ইন্ডাস্ট্রি তার সামনে মাথা নিচু করে দাঁড়াত। তিনি সন্তান স্নেহে কখনো বা পিতার মতো, কখনো বা দাদার মতো সকলকে সাহায্য করেছেন। তার সুরের বন্যায় ভেসে গিয়েছে নক্ষত্ররা। ভারতীয় ছবিতে, ভারতীয় গানের জগতে তিনি সূর্য। তার কণ্ঠ দিয়ে শুরু করি, তার সুরে আজকে আমরা ভেসে যাব, যতটা পারব তার গান শুনব। কৃষ্ণা এবং অর্পিতা 100.1 FM গোল্ডে।

মেলোডি মেকারস, যিনি সুর তৈরি করেন বা কথা লেখেন গানের, এমন একজন মেলোডি

0: কথায় আমরা থাকবো। আর এই যে গান শুনছিলাম, মেলোডি মেকারে এমন একজন সুরস্রষ্টা যার জন্ম কুমিল্লায়, এবং কুমিল্লা থেকে একেবারে সেই মিঠো সুর তার ছোটবেলা থেকে বাবার কাছ থেকে শিক্ষা সঙ্গীতের, এবং সেই মিঠো সুরের শিক্ষা নদী, বাংলার জল, হাওয়া, প্রকৃতি, মাঠঘাটের থেকে, এবং তারপরে বাবার কাছ থেকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, বিশেষ করে যেহেতু মূলত ত্রিপুরার রাজ পরিবারের সাথে যোগাযোগ ছিল, ত্রিপুরার বাঁশি খুব বিখ্যাত, এবং সেই কারণেই সেই নানান ধরনের যে ফোক ইনস্ট্রুমেন্ট ছোটবেলা থেকেই কিন্তু বাজাতে পারতেন, এবং সেইখান থেকেই বোধ হয় তার শুরু সঙ্গীত সফর।
1: হ্যাঁ, রাজ পরিবারের সঙ্গে তার সম্পর্ক তো ছিলই। আর তার গান শুনতে শুনতে ভাবছিলাম যে 1906, আজকে 2026, 120 বছর, মনে হচ্ছে যে শচীন দেব বর্মন আপনার পাশে বসে নেই। আপনি রেডিও নভটা খুললেই, মানে ঘোরালেই এসডি বর্মনের গান শুনতে পাবেন। আপনি ইউটিউবে একটি ক্লিকে এসডি বর্মনের গান শুনতে পাবেন, তার সুর শুনতে পাবেন। কখনো মনে হয় অত বছর আগে মানুষটা এসেছিলেন? না, আজকে তার জন্মদিন নয়, আজকে তার মৃত্যুদিনও নয়, ওই দুটোই অক্টোবর মাসে। কিন্তু আমরা যখন শিল্পীদের নিয়ে কথা বলতে বসি, সুরস্রষ্টাদের নিয়ে কথা বলতে বসি, তখন গোটাটা জুড়ে থাকেন এরাই। আর ওই যে

0: নাম সূর্যের মতো।
1: একদম, এবং এই সূর্যের মতো কথাটির সাথে আরও একটি গল্পের কথা বলি, যে রমেশ তেন্ডুলকর বলে একজন শিক্ষক, যিনি লেখালেখিও করতেন, লেখক হিসেবেও বেশ পরিচিতি পেয়েছিলেন, শচীনকর্তার অত্যন্ত পরম ভক্ত ছিলেন, এবং শচীনকর্তা যখন জীবিত ছিলেন, সেই জীবিত থাকাকালে নিয়ে তার একেবারে অন্তিম পর্যায়ে তার জীবনের তার একটি ছেলে জন্মায়, সেই রমেশ তেন্ডুলকরের। রমেশ তেন্ডুলকর তার ছেলের নামটি কিন্তু তার আইডলের নামে রেখেছিলেন, এবং আমরা তাকে জানি শচীন তেন্ডুলকর নামে, মানে রমেশ শচীন রমেশ তেন্ডুলকর। তো এই যে মানে শচীনকর্তা বা এসডির কী প্রভাব ছিল মুম্বাইতে, তার এটার একটা নমুনা।

0: মূলত চারটি দশক, 40, 50, 60 এবং 70-এর দশকের খানিকটা সময়। এই সময়টাতে শচীনদেব বর্মণ কী বলবো, রাজত্ব করেছেন, মানে একেবারে একচ্ছত্র সাম্রাজ্য বলতে যা বোঝায় শচীনদেব বর্মণের কিন্তু তাই। এবং সেটা প্রথমত শুরু হলো বাংলা দিয়ে এবং তার পরবর্তীকালে সর্বভারতীয় ছবিতে।
1: এবং বাংলার গানের সঙ্গে যখন তিনি জড়ালেন গৌরীপ্রসন্ন মজুমদার থেকে শুরু করে তারপরে মীরা দেব বর্মণ, তাদের লেখা গান এবং আরও অনেকে রয়েছেন, সেখান থেকে কিন্তু শুরু হলো বাংলা বেসিক গান, নিজের সুরে অন্যদের কথায় সেখান দিয়ে যাত্রা। তারপরে কিন্তু মুম্বাইতে পাড়ি, এবং সুদীর্ঘ সেই যে বলছিল 40 দশক, 50 দশক, 60-এর দশক, মূলত এই 3টে দশক এবং 70-এর দশকের প্রথমার্ধ, কারণ তারপরে চলে এসেছেন তার সুপুত্র আরডি তার হাত ধরেই। তো এই 3 দশকে, 40, 50 এবং 60-এর দশকে এসডি বর্মণ এবং বর্মণ দাদা নামে যিনি পরিচিত ছিলেন এবং তার সঙ্গে কার কোলাবোরেশন হয়নি তাই নিয়েও আমরা কথা বলবো, মানে কে নেই এসডির সঙ্গে, দেবানন্দ এসডি, শৈলেন্দ্র এসডি, মজরু সুলতানপুরি, সাহিল লুধিয়ানবি, গুরুদাত এবং এসডি বর্মণের কোলাবোরেশন এবং অনুবদ্ধ সব গান। এবং আমরা যদি গায়ক গায়িকার ক্ষেত্রেও দেখি, গীতা দাত, এসডি বর্মণ, লতা মঙ্গেশকর অত্যন্ত প্রিয় শিল্পী, এরকম অসংখ্য অসংখ্য মণিমুক্ত ছড়িয়ে আছে।
0: আসলে গানটাকে খুব ভালোবাসতেন, গানটাকে ভালোবাসতেন বলেই যে মানে তিনি পূর্ববঙ্গে বিএ অবধি পড়েছিলেন কিন্তু কলকাতায় চলে আসেন এমএ পড়বার জন্য, এমএটা কিন্তু কমপ্লিট করতে পারেননি, গানের দিকে তার টান ছিল এমনটাই। 1925 থেকে 1930 পর্যন্ত সঙ্গীতজ্ঞ কৃষ্ণচন্দ্র দের অধীনে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত শিক্ষা করেছিলেন। একজন মানুষ এইভাবে যে সুরকার হয়ে উঠছেন এবং সুরকে নিয়ে তিনি জাস্ট খেলা করছেন, তার জন্য তাকে নিজেকে গানটা তো জানতে হবে। 1932-এ ভীষ্মদেব চট্টোপাধ্যায় শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং ভীষ্মদেব তখন কিন্তু তার থেকে মাত্র 3 বছরের বড়, তিনি একটুও দ্বিধা করেননি তার শিষ্যত্ব গ্রহণ করতে। এবং এরপর সরেঙ্গি বাদক খলিফা বাদল খান এবং শরৎ বাদক ওস্তাদ আলাউদ্দিনের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন।

0: এই যে কুমিল্লা, ত্রিপুরা, পূর্ববঙ্গ, তারপর পশ্চিমবঙ্গ, তারপর আবার মুম্বই, এই গোটাটাতে মানে লোকসঙ্গীতের বাউল ভাটিয়ালি ছিল তার সুরের ভিত্তি। হিন্দি চলচ্চিত্রে কিন্তু বারবার তার প্রয়োগ করেছেন, বারবার পরীক্ষা নিরীক্ষা করেছেন সুরকে নিয়ে।
1: এবং আমরা যখনই বাউলাঙ্গের গান বা কীর্তনাঙ্গের গান বা ভাটিয়ালির সুর হিন্দি ছায়াছবিতে এর আগে কিন্তু এসটির আগে কেউ কিন্তু ব্যবহার করেননি। আমরা তার যে কাল্ট ক্লাসিক গানগুলো যখন শুনব, সে বন্দিনী থেকে হোক, আরাধনা থেকে হোক, তখন কিন্তু বুঝতে পারবো যে বহুল ব্যবহার বাংলা পল্লীগীতির, বাংলার মাটির গানের। তিনি কিন্তু কখনোই তার কুমিল্লাকে, তার বাংলাদেশকে তিনি ভুলে যাননি।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলডি মেকার্স, মেলডি মেকার্স।

তালাত মাহমুদের কণ্ঠে একটা অবিস্মরণীয় গান শুনছিলাম, মজরু সুলতানপুরীর লেখা গান, এস ডি বর্মনের সুর, সুজাতা থেকে। সুজাতা যদিও পরের দিককার ছবি, 1958-59 এই সময়ের ছবি, কিন্তু 40-এর দশকের কথা হচ্ছিল বা 4-এর দশক। 1944 সালে ফিল্মিস্থানের শশধর মুখার্জির অনুরোধে এস ডি বর্মন বোম্বেতে আসেন, যিনি তাকে অশোক কুমার অভিনীত দুটি ছবি শিকারি এবং 8 দিনের জন্য সঙ্গীত রচনা করতে বলেছিলেন। কিন্তু তার প্রথম বড় সাফল্য যেটা, সেটা হলো পরের বছর এই একই ব্যানারে দো ভাই, 1947, এবং সেটা আমাদের স্বাধীনতার বছরও, গীতা দত্তের গাওয়া একটি যুগান্তকারী গান।

0: 1940 থেকে ৫০, বম্বেতে 1950-এ কিন্তু সত্যি সত্যি সচিনদেব বর্মনের আর থাকতে ভাল লাগছিল না, এবং একটা সময় একটি কাজ অসমাপ্ত রেখে অশোক কুমার অভিনীত মার্শাল ছবি 1950-এ এই কাজটা অসমাপ্ত রেখে তিনি কলকাতা চলে আসবেন, কলকাতা আসবার ট্রেন ধরবার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সৌভাগ্যবশত তখন তার কিছু বন্ধু মানুষ তারা তাকে একেবারে জোর করে নিবৃত্ত করেন যে না, কোনোভাবেই কলকাতা ফিরে যাওয়া যাবে না, কারণ বম্বের জন্য এই মানুষটিকে দরকার। এবং এরপর 1950 আসে যখন নবকেতন ফিল্মসের ব্যানারে জুটি বেঁধে পরপর ছবি, ট্যাক্সি ড্রাইভার, কালাপানি, এগুলো প্রায় সঙ্গীতধর্মী ছবি, এরপরে মুনিমজি, পেইং গেস্ট, মানে অসাধারণ অসাধারণ গান। সেই সময় আমরা কিশোর কুমারকে পাচ্ছি, মোহাম্মদ রফিকে পাচ্ছি, আসলে যত না বলার তার থেকে অনেক বেশি গান শোনার, তাই তো অর্পিতা?
1: আসলে দেবানন্দের সাথে তার কোলাবোরেশনে অসম্ভব অসাধারণ সব সিনেমা রয়েছে।
0: এবং তাদের দুজনের সম্পর্ক, মানে নবকেতন ফিল্মসে যখন তিনি কাজ করছেন তখন নবকেতন এবং দেবানন্দের সঙ্গে তার একটা দীর্ঘ সম্পর্ক,
1: এবং সেই নবকেতন ব্যানারের মানে দেবানন্দের সঙ্গে সুদীর্ঘ, দেবানন্দ অ্যাকচুয়ালি যখন মাঝে একবার যখন শচীনকর্তা অসুস্থ হয়েছিলেন তখন কিন্তু একজন যিনি কিনা আস্থা রেখে অপেক্ষা করেছিলেন তিনি কিন্তু দেবানন্দ। দেবানন্দ বলেছিলেন যে শচীন দেব বর্মন যতক্ষণ না সুস্থ হচ্ছেন, যতক্ষণ না কম্পোজিশন তিনি কমপ্লিট করতে পাচ্ছেন ততক্ষণ অবধি তিনি অপেক্ষা করবেন। তো এরকমই একটা মধুর সম্পর্ক ছিল। সোলভা সালের একটা গান আমরা শুনবো, পঞ্চাশের দশকে যেখানে মজরু সুলতানপুরী গীতিকার হিসেবে রয়েছেন, সে গানটাকে শুনে নি হেমন্ত কুমারের কণ্ঠে, তারপরে আসবো কথায়।

0: গুরুদত্তের সঙ্গেও কাজ করছেন সেই সময়টা, পেয়াসা ছবিতে 1957, এবং এরপরে তার আগে 1955 দেবদাস, হাউস নং 44, সলভাসাল আমরা শুনছিলাম 1958। এই সাউন্ড ট্র্যাকগুলোও এস ডি বর্মনের, কী বলবো, সেই সময় মানুষ এস ডি বর্মন ছাড়া অন্য কিছু ভাবতেই পারছে না। 1959 কিন্তু চলে আসে সুজাতা, এবং তারপরে আমরা যে গান তালাত মামুদের কণ্ঠে শুনি অসম্ভব জনপ্রিয় হয়। কিন্তু আমরা বোধ হয় আরেকটু পিছিয়ে যাবো, তাই তো?
1: হ্যাঁ, তবে একটা এসডি যখন এলেন তার আগে একটা নিয়ম ছিল যে গীতিকার গান লিখবেন, সুরকার সুর দেবেন, কিন্তু এসডি কিন্তু সেই নিয়মটাকে পাল্টে দিয়েছিলেন এবং এসডি সুর দিতেন, তাতে গীতিকাররা কথা লিখতেন। শৈলেন্দ্র, মজরু সুলতানপুরি, সাহিল লুধিয়ানবী, এদের সবার সাথেই যুগান্তকারী কোলাবোরেশন, এবং সেই ক্ষেত্রে বলতে গেলে এটা কিন্তু তিনি প্রচলন করেছিলেন, যেই রীতিটা কিন্তু এখনও কিন্তু পালন হয় গান তৈরির ক্ষেত্রে।
0: এটা এস ডি বর্মনের যে প্রচলন একেবারেই একদম অথেন্টিক এটা বলা চলে না অর্পিতা। এটা আসলে মানুষটা কাজী নজরুল ইসলামের গান গেয়েছেন, কাজী নজরুল ইসলাম সুর আগে ভাবতেন, কথা তারপরে বসাতেন।
1: হ্যাঁ,
0: সেইটা কোথাও হয়তো এস ডি বর্মন ক্যারি করেছেন।
1: তিনি তার বলা যেতে পারে যে গুরু শিষ্য পরম্পরা থেকে নেওয়া। পেয়াসার কথা যখন হচ্ছিল, মোহাম্মদ রফির কণ্ঠে এই আইকনিক গানটা শুনেনি, সাহিল লুধিয়ানবীর কথা, এস ডি বর্মনের সুর।
0: আমরা বরং পরপর দুটো গান শুনবো, কেমন?
1: হুম।

0: যে সময় গীতাদাত এ গান গাইছেন, গীতাদাত কিন্তু খুব বিষণ্ণতার একটি মানে প্রতিমূর্তি। আমরা সেইভাবে গীতাদাতকে দেখেছি এবং গীতাদাত বিষণ্ণতার গানের জন্য, বিষণ্ণ গানের জন্য খুব বিখ্যাত, জনপ্রিয়। এবং এছাড়াও গীতাদাতের কণ্ঠে তখন মানুষ ভজন শুনতে চাইছেন, এবং তখন এস ডি বর্মন এই গানটি তৈরি করছেন, মানে কম্পোজ করছেন। এটা একটা গজল যাকে পাশ্চাত্য ধাঁচে ফেলে তার মানে অ্যারেঞ্জমেন্টটা সম্পূর্ণ আলাদা করে দেওয়া হচ্ছে বাজি ছবিতে।
1: এবং গীতাদাতের সাথে যে কোলাবোরেশনটা তার ছিল লতা মঙ্গেশকরের মানে আসার পরে, কিন্তু সেটা তারপরে লতা মঙ্গেশকরে আমরা দেখি যে তার প্রিয়, অন্যতম প্রিয় গায়িকা হয়ে ওঠেন। আসলে গীতাদাতের ব্যক্তিগত জীবন কিন্তু তার সঙ্গীতকে মানে তাই নিয়ে আমাদের আজকে কথা নয়, কিন্তু সেই যে একটা তার একটা গ্যাপ পড়েছিল
0: এবং তাকে তো আমরা হারিয়েও ফেলেছি, অকালে হারিয়ে ফেলেছি।
1: এবং তবে শচীনদেব বর্মন কিন্তু বিশেষ করে এই যে সঙ্গীতের চলে আসা, তিনি কিন্তু তার একটা আত্মজীবনী ছিল স্বর্গমের নিশা নিখাত, সেখানে বলেছিলেন যে যখন বাবা মারা যান একটা অগাধ জলে পড়েছিলেন, যে আগরতলা কুমিল্লা গিয়ে হয়তো রাজকীয় আরামে থাকতে পারতেন কিন্তু কখনোই তিনি সেটা করতে চাননি, তাই নিজের জোরে কিছু করবেন বলে ওই যে কলকাতায় আসা। এবং মীরাদেব বর্মন ছিলেন মীরা দাশগুপ্ত ছাত্রী, মীরাদেব বর্মন কিন্তু সঙ্গীতকে মানে তার জীবনের এক বিশেষ অধ্যায়, এবং তিনি ছিলেন বলেই বোধহয় শচীন কর্তার জীবনে এই সমস্ত কিছু সূত্রপাত। কারণ সব ছেড়ে দিয়ে নতুন করে শুরু করার একটি মানে ইয়ং ছেলে যার কাছে সমস্ত প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও সে সব ছেড়ে বম্বে চলে গেল, তার পাশে দাঁড়ানোর জন্য মীরাদেব বর্মন ছিলেন। তাই জন্যই বোধহয় শচীন কর্তা বারবার বলে গেছেন উনি ছিলেন বলেই এসডি হতে পেরেছেন।
0: স্টুডিওর ঘড়ির কাঁটায় অর্পিতা 3:20 হয়ে গেল, মানে 3:21। যতবার এসডি বর্মনকে নিয়ে বসি ততবার মনে হয় আসলে হ্যাঁ সময়টা মানে সত্যি সত্যি আমরা দেখো আমরা 5-এর দশকেই রয়েছি, কিন্তু
1: আমরা 5-এর দশকেই
0: মানে 6 বা 7-এর দশকে হয়তো যাওয়াই, কিন্তু এখনো কত গান, কত গান শোনালো।
1: তবে যেহেতু মানে এসডি বলতে প্রথমে বিশেষ করে রফির সঙ্গে এসডির অসামান্য সব মনিমুক্ত, আর রফি এবং এসডির কোলাবোরেশন বলতেই সবার আগে বোধহয় গাইডের এই গানটি মনে হয়। এই গানটি না বাজালে মানে অনেকটা অপরাধ বলে গণ্য করা হবে, তো এই গানটাকে শুনে নি, তারপরে আমরা আবারও বাকি কথায় আসবো।

0: আমরা যদি দেখি বিমল রায়ের সঙ্গে শচীন কর্তার এক অবিচ্ছেদ্য বন্ধন,
1: এবং সেই সময় বিমল রায়ের ইউনিটে সকলেই প্রায় বাঙালি,
0: সকলেই বাঙালি। আমরা যদি দেখি বন্দিনী, সুজাতা, দেবদাস, এরকম অসংখ্য ছায়াছবিতে রয়েছেন শচীন কর্তা সুরস্রষ্টা হিসেবে, এবং অনেকগুলো ছায়াছবিতে, সুজাতাতে এবং বন্দিনীতে তিনি নিজের স্বকণ্ঠে গানও গেয়েছেন। বিশেষ করে বন্দিনীর এই গানটি যখন একেবারে,
1: মানে আমরা যখন ষাটের দশকে এসেই পড়েছি, যদিও আমরা আবার ফিরতে পারি,
0: হ্যাঁ, মানে পঞ্চাশ ষাটের দশকের থেকে আমরা এখনও অতিক্রান্ত হতে পারছি না, তবে চেষ্টা করব সত্তর দশকেরও কিছু গান ছোঁয়ার, তবে এই
1: জানি না পারবো কি না।
0: হ্যাঁ, এই গানটা বাজাতেই হবে। ক্লাইম্যাক্সে এই গানটি রয়েছেন, নূতন অশোক কুমার অভিনীত বন্দিনী। শুনিনি সেই গানটি।
2: ওরে মাঝি

0: খুব ভালো ঠুংরি গাইতেন, এই যে সেই মানে প্রথাগতভাবে যে শিক্ষা বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে বা পরবর্তীকালে যে শিক্ষা যেটা কৃষ্ণচন্দ্র দেকে দিয়ে শুরু হয়েছিল, মানে বহু জায়গায় ঠুংরি গেয়ে তিনি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিলেন প্রথম জীবনে, একদম প্রথমে যখন গান শিখতে শুরু করেন, এবং পরবর্তীকালে হিন্দিতে যখন গান গাইছেন তখন সকলে বলেছিল যে তার গলাটা পাতলা, কিন্তু গলায় এতটাই মানে দাপট যে ফেলে আসা যায় না সে কণ্ঠ, আর সত্যি সত্যি মানুষটারও কিন্তু ভীষণ দাপট ছিল।
1: এবং বিশেষ করে মানে গায়ক গায়িকাদের যেহেতু গলার যার স্বকীয়তা যেই গলায়, এবং তাকে দিয়েই সেই গানটা গাওয়ানোর ব্যাপারে অত্যন্ত জেদি ছিলেন।
0: হ্যাঁ, মানে যার যার জন্য যে গানটা তৈরি সেটাই তাকে
1: সেটাই তাকে দিয়ে গাওয়াবেন, এবং তার জন্য ওজোর আপত্তি কখনোই শোনেননি যে না, যদি নায়ক কিছু বলেছেন বা প্রযোজক পরিচালক, কিন্তু তিনি বলেছেন না, আমি এই গানটা একে দিয়েই গাওয়াবো এবং এই গাইবে, এবং তার জন্য রীতিমতো বাদ দিতেও কিন্তু দ্বিধাবোধ করতেন না। মানে লতা মঙ্গেশকরের মতন শিল্পীর সাথেও বারবার রিটেক রিটেক রিটেক করে লতাজি বলেই ছিলেন একবার যে আমি আর আজকের দিনের মতো গানটি রেকর্ড করতে পারবো না, সেই জন্য একটি মতানৈক্য কিন্তু হয়েও ছিল।
0: হ্যাঁ, অনেক পরে সেটা মিটে যায়, মানে বেশ কিছুদিন সেই মতানৈক্য চলেছে, দুজনের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু না, আমরা বিমল রায় প্রোডাকশনেই থাকবো বোধ হয়, তাই না?
1: আমরা আরেকটা এসডি
0: কণ্ঠে
1: সকণ্ঠে, ওই যে বললাম যেহেতু ওই যে কুমিল্লা এবং ত্রিপুরার সেই যে বাঁশি বা মেঠো সুর, তিনি কিন্তু সেগুলোকে নিজের সকণ্ঠে যখন সিনেমার গান গেয়েছেন বাড়ি বাড়ি তুলে এনেছেন, সেরকমই একটি গান।

0: কেসেমে এবং যেটি কাজী নজরুল ইসলাম এবং ওস্তাদ মুস্তাক হুসেন খানের খেয়াল আহির ভৈরব সকালের রাগ, এই দুইকে মিশিয়ে তৈরি হয়েছিল মান্নাদের কণ্ঠে এই গানটি। কিন্তু লতা মঙ্গেশকরের কথা আমরা একবার বললাম, লতা মঙ্গেশকরের কথা মানে তার সঙ্গে একটা কোথাও
1: মতানৈক্য হয়েছিল, কিন্তু অন্যতম প্রিয় শিল্পী,
0: অন্যতম প্রিয় শিল্পী। আমরা লতাজির গান একটা শুনি বরং, তারপর মান্নাদের কণ্ঠে গানটা যাবো।

0: ওই যে বললাম সবসময়ই অতৃপ্তি নিয়ে চলে যেতে হয়, সবসময়ই অসমাপ্ত থেকে যায় এসডির গান শোনানো।
1: হ্যাঁ, কিছু করার নেই। তবে কিশোর কুমার ছিলেন অত্যন্ত প্রিয় সন্তান সম, এবং বাড়ি বাড়ি ফোন করে তিনি মাঝরাতে বিরক্ত করতেন রেকর্ডিংয়ের আগের দিন, যে এবং কিশোরীরা বলে ডাকতেন যে গলা তার ঠিক আছে কিনা। কিশোর ছিলেন এতটাই প্রিয়। আর আরাধনা না শোনালে অপরাধ হবে, তাই
0: 1969 কিন্তু বিএফজে পুরস্কার পেয়েছে আরাধনা।
1: হ্যাঁ, এবং আরাধনার গান না শোনালে সেটা অপরাধ বলেই গণ্য হয়। তো কিশোর কুমার লতা মঙ্গেশকরের ডুয়েটে এই গানটি দিয়ে আজকের মতো এসডি এই পর্ব থেকে আমরা বিদায় নেবো।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: হ্যাপি বার্থডে টু ইউ। আজ যাকে এটা বলছি সেটা অবশ্য সকলেই জানেন, আজকে মাধুরী দীক্ষিতের জন্মদিন।
1: হ্যাঁ, তিনি বলিউডের ধক ধক গার্ল বা এক দু তিন গার্ল হয়ে হতে চেয়েছিলেন মাইক্রোবায়োলজিস্ট, কিন্তু হয়ে গেলেন স্বনামধন্য অভিনেত্রী এবং বারবার বিশেষ করে ছবার ব্যর্থতা পেরিয়ে তারপরে সাফল্যের মানে স্বাদ পেয়েছেন। অবুধ দিয়ে শুরু,
0: 1984
1: বাঙালি নায়ক তাপস পালের বিপরীতে, কিন্তু তারপরেও 1967 সালের ঠিক আজকের দিনে জন্ম এই অভিনেত্রীর। 75টির বেশি প্রায় ছায়াছবিতে অভিনয় করা হয়ে গিয়েছেন, পেয়েছেন পদ্মশ্রী, ফিল্মফেয়ার। তবে একটা গান শুনে নি বলো, তারপরে কথায় আসি।

মাধুরী দীক্ষিত যখন বাচ্চারা পড়াশোনা করে পুতুল খেলে সেই সময় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কথাকে, এবং মাধুরী মানেই এক দো তিন এবং ওরকম সুনৃত্য শিল্পী ভারতীয় সিনেমায় বোধহয় কমই এসেছে। তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আর এক দু দিন না বাজালেই নয়।

0: আকাশ বাণী কলকাতা, এফএম গোল্ড প্রচার তরঙ্গে খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। কর্তব্যে অবহেলার অভিযোগে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার ও কোয়ার্ডিনেটরকে সাসপেন্ড করল রাজ্য সরকার। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে বহুপাক্ষিকতার লক্ষ্যে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আসি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।
1: কলকাতা পুলিশের আরজিকরের ইনসিডেন্ট এবং তার পরের কিছু বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম। এজ এ হোম মিনিস্টার ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডেলিং করা, প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল সেই বিষয়গুলো দেখা, এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ভিকটিমের মাদারের পক্ষ থেকে যে দুজন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন, এটা তদন্ত করতে হবে অ্যালিগেশন কতটা। কিন্তু ইনিশিয়ালি আমরা মনে করি এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট হতে পারে না।
0: সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরজিকর ইস্যুতে ডিসি প্রেস কনফারেন্স নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, ওই আধিকারিককে কোনো লিখিত অনুমতি বা সরকারি দায়িত্ব দেওয়া হয়নি, তবুও তিনি সংবাদ মাধ্যমের সামনে এমন ভাষা ও মনোভাব দেখিয়েছিলেন যা সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। এদিকে অভয়ার মা পানিহাটি কেন্দ্রের সদ্যজয়ী বিধায়ক বলেছেন, সমস্ত তথ্য প্রমাণ লোপাট এবং তড়িঘড়ি মেয়ের দেহ পুড়িয়ে দেওয়া সবকিছুর জন্যই দায়ী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
2: এখনো আসল মাথা বাকি, আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। আমার মেয়ের খুন থেকে শুরু করে তার তথ্য প্রমাণ লোপাট করা, এমনকি দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া, সব কিছুই তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে, উনিই করে। আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিল, অপরাধী বাঁচানো সেটাও তো একটা বড় ক্রাইম।
0: সংশোধনাগারে বসে বন্দিরা মোবাইল ফোন ব্যবহার করছে বলে অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার সংশোধনাগারে তল্লাশি অভিযান শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, আলিপুর প্রেসিডেন্সি সংশোধনাগারে গত সন্ধ্যায় অভিযান চালিয়ে স্মার্টফোন, সিম কার্ড সহ মোট 23টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কর্তব্যে অবহেলার জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার এন কুজুর ও কোয়ার্ডিনেটর দীপ্ত ঘড়াইকে সাসপেন্ড করা হল বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, ছোট ফোন শুধু নয়, এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ নটোরিয়াস ক্রিমিনাল তাদের একটা বড় নেক্সাস হয়েছিল, এবং যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে আবার ক্যালাসনেসও থাকতে পারে। আমরা পাওয়ার সাথে সাথে আমাদের ডিজি কারেকশনাল হোম মিস্টার এন রমেশ বাবু তাকে থ্রু সিএস এবং এইচএস আমরা ব্রিফ করি, তিনি ডিজিপি এবং সিপির সাহায্য নেন, দেখা যায় অ্যালিগেশন কমপ্লিটলি ট্রু।
0: সংশোধনাগারের ডিজি এন রমেশবাবু জানিয়েছেন, বর্তমানে রাজ্যে যে 61টি সংশোধনাগার রয়েছে সেখানে ধাপে ধাপে এই অভিযান চালানো হবে। উত্তরপ্রদেশের ধাঁচে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুন থেকে জনতার দরবার শুরু করতে যাচ্ছেন। এই উদ্যোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন। 1 জুন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি, ইতোমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী

মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রম সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। এদিকে আজই অধিবেশন শেষে অধ্যক্ষের কাছে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইস্তফা দেন। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরও অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকারের হাতে রেজিনগর বিধানসভার পদত্যাগপত্র তুলে দিয়েছেন। তিনি মুর্শিদাবাদের নওদা বিধানসভার হয়ে প্রতিনিধিত্ব করবেন। দুটি আসনেই তিনি জয়ী হয়েছিলেন। রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী কোনো হিংসার ঘটনা ঘটেনি এবং কেউ ঘর ছাড়া নেই বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আজ বিধানসভায় নতুন অধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বহু মানুষ ঘর ছাড়া বলে অভিযোগ করেন। মানুষের মধ্যে ভয় বেড়ে গিয়েছে বলেও তাঁর দাবি। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, যদি কেউ ঘর ছাড়া থাকেন তবে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে সেই ঘরছাড়াদের তালিকা জমা দেওয়া হোক। তিলচড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তিতে ভাঙচুর করার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি নির্দেশে উল্লেখ করেছেন, যেহেতু এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং ওই বাড়িতে ট্যানারি চালানোর কোনোরকম অনুমতি ছিল না, সেজন্য আপাতত ওই স্থানে কোনো ব্যবসা চালানো যাবে না। মামলার পরবর্তী শুনানি করা হবে 22 জুন। এদিকে তিলচড়ায় বুলডোজার অভিযানে অবিলম্বে বন্ধ করতে কলকাতা হাইকোর্টে শেখ লালবাবু নামে এক ব্যক্তি আরও একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা FM গোল্ড প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে জ্বালানি সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় হয়। বৈঠকে ভারত ও আবুধাবির মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতার অধীনে একটি পরিকাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কৌশলগত খনিজ তেল সঞ্চয়ের উপরেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর সঙ্গে তরল পেট্রোলিয়াম গ্যাস সরবরাহের লক্ষ্যে ভিন্ন একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের জ্বালানি নিরাপত্তা মজবুত করতে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে। দুটি দেশের মধ্যে ভারতের ভাদিনারে একটি জাহাজ মেরামত ক্লাস্টার স্থাপনের জন্য আরও একটি চুক্তি স্বাক্ষর হয়। সংযুক্ত আরব আমিরশাহী ভারতীয় পরিকাঠামো নির্মাণ RBL ব্যাংক এবং সম্মান ক্যাপিটালে ৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে আজ দুপুরে আবুধাবি পৌঁছন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে বহুপাক্ষিকতার লক্ষ্যে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনে উন্মুক্ত অধিবেশনে ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জরুরি প্রয়োজন রয়েছে। ভারত ধারাবাহিকভাবে উন্নত বহুপাক্ষিকতার পক্ষে কথা বলেছে, যা বর্তমান বাস্তবতার ভিত্তিতে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সংস্কারকৃত বহুপাক্ষিকতা অবশ্যই সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বিভিন্ন জাতীয় পরিস্থিতির স্বীকৃতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দুই নেতাই দাবি করেছেন। তবে ইরান, তাইওয়ান সহ একাধিক বিষয়ে বিশ্বের দুই বৃহত্তম শক্তির মধ্যে মতপার্থক্য এখনও বিদ্যমান। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তারা দুজনেই পশ্চিম এশিয়া সংঘাতের দ্রুত অবসান চান এবং ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়েও তারা একমত। এদিকে চীন সরকার জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের নতুন কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD কোঙ্কন ও গোয়ার কিছু অংশে, মধ্যপ্রদেশ, মারাঠাওয়াড়া, সৌরাষ্ট্র, কচ্ছ, উত্তরপ্রদেশ, বিদর্ভ এবং পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালাম, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু এবং পুদুচেরিতে আগামী দু তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD।
দার্জিলিংয়ের পাহাড়ি সংস্কৃতি ও হিমালয়ান রেলের ঐতিহ্যকে তুলে ধরতে আজ থেকে কার্শিয়াংয়ের ডাউহিলে তিন দিনের এক সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। আগামীকাল টয় ট্রেনের হুটখোলা চলমান কোচে কবিতা, লোকগান ও যন্ত্রসঙ্গীতের আসর বসবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগের

সামনে রেখে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। কর্তব্যে অবহেলার অভিযোগে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার ও কোঅর্ডিনেটরকে সাসপেন্ড করা হয়েছে। খবর পর এখনকার মতো শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ 6:35।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহারের দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভায় কাজ চলবে। অধিবেশনের সরাসরি সম্প্রচারের জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 18 জুন বিধানসভার অধিবেশন শুরু হবে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আজ SSKM হাসপাতালে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার, তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, DC সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং DC নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে অভয়ার মায়ের অভিযোগ। রাজ্যে 3টি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। চিন্দিখাটা মেট্রো প্রকল্পের বাকি থাকা কাজ শুরু হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। একটি প্রতিবেদন।
1: অষ্টাদশ বিধানসভা গঠনের পর প্রথম অধিবেশনে নতুন অধ্যক্ষ নির্বাচন পর্বে শাসক বিরোধী সৌজন্য নজর কেড়েছে। অধ্যক্ষ নির্বাচন পর্বে অবশ্য তৃণমূল কংগ্রেস বিধায়করা সভায় উপস্থিত ছিলেন না। পরে তারা সভায় ফেরেন। বিধানসভার সদস্যদের সমর্থনের পর মুখ্যমন্ত্রী তথা শাসক দলের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে নতুন অধ্যক্ষ নিজের আসনে বসেন। তৃণমূল কংগ্রেস বিধায়করা এই নির্বাচনের বিরোধিতাও করেননি। প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রথীন্দ্রকে শুভেচ্ছা জানান। পাল্টা বিরোধী দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা যে বিরোধীদের মত প্রকাশের জায়গা, এই আদর্শ তার সরকার সর্বদা মেনে চলবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: অধুকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
2: এখানে বিরোধীদের তাদের কার্যপদ্ধতিও জনগণের জানার দরকার রয়েছে। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই, কারণ বহুদলীয় গণতন্ত্রে আমাদের সংবিধানে স্বীকৃত।
0: মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রম সাধারণ মানুষের সামনে আরো স্বচ্ছভাবে তুলে ধরা প্রয়োজন। প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিরোধীদের বেশি করে বলার সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, বিধানসভায় ভাষা শালীনতা, দায়বদ্ধতা এবং সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখা জরুরি। নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই অধ্যক্ষ আজ বিরোধী দলনেতাকে তাঁর কথা বলার আহ্বান জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ তোলেন।
3: ভয় নয়, ভরসা বলেছিলেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি সভাপতি, যিনি, তিনি পুলিশ দিয়ে বলছেন রাস্তায় নামো তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে।
0: এই অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, হিংসার কারণে কেউ ঘরছাড়া হয়েছেন বলে তাঁর জানা নেই, তবে যদি তা হয়ে থাকে সেই তালিকা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে জমা দেওয়া হোক। 2021 সালে সারা রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত কোন ব্যক্তি যদি বর্তমানে ঘরছাড়া থাকেন সেক্ষেত্রে তাকে জেলে ঢোকানো হবে। ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি তাঁর বক্তব্যে সরকারকে সহযোগিতার পাশাপাশি 2021 সালের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ উত্থাপন করেছেন।
2: বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21 থেকে 26 আমরা দেখেছি। আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। আর একটা কথা, উনি বলেছেন অল্প হলেও কাজ করব। আমরা বিরোধী, আমরা পজিটিভ কথা বলবো, রাজ্যের স্বার্থে বলবো, রাজ্যের জনগণের স্বার্থে বলবো। অহেতুক বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করবো না।
0: CPIM এর একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, দলের তরফে তিনি একা হলেও মানুষের বক্তব্য সভায় তুলে ধরবেন।
4: 34 বছর আমরা সরকার চালিয়েছি আমাদের, তারপরে মানুষ এবারে নির্বাচনে আমাদের একজন প্রতিনিধি বামপন্থীদের আমাকে নির্বাচিত করে, যে সংখ্যার বিচারে এখানে বিরোধীদের কণ্ঠস্বরকে যাতে সেই সংখ্যার বিচারে চাপা না দেওয়া, সেইটা আপনাকে আগামী 5 বছর আপনাকে দেখতে হবে। এটা আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে হচ্ছে যে অনুরোধ।
0: রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 18 জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। অধ্যক্ষ রতীন্দ্র বসু আজ জানিয়েছেন, ওইদিন সকাল 11টায় রাজ্যপাল আর এন রবি তাঁর বক্তব্য পেশ করবেন। এরপর দুপুর 12:30টায় অধিবেশনের দ্বিতীয় অর্ধ শুরু হবে। এর আগে পরিষদীয় নিয়ম মেনে বসবে সর্বদলীয় এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। 22 জুন চলতি অর্থবছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশ করা হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুন থেকে রাজ্যে জনতার দরবার শুরু করতে চলেছেন। উত্তরপ্রদেশের ধাঁচে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা সমাধান করবেন। এজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বসেন। কলকাতার SSKM হাসপাতালে আয়োজিত এই বৈঠকে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন মেডিকেল কলেজের সুপার ও সরকারি হাসপাতালের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। আজকের বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে কথা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে রাজ্যের দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ

0: পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী আগামীকাল প্রথম জেলা সফর করবেন। সড়কপথে তিনি প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার যাবেন। সেখানে জেলার পুলিশের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর ফলতায় আগামী ২১ তারিখ পুনর্নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন। কোচবিহারের খাগড়াবাড়িতে তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় পুন্ডিবাড়ি থানার পুলিশ জেলার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুভঙ্কর দেকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, ২০২৫ সালে ৫ই আগস্ট ওই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার আজ তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে যাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জী এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। এ ব্যাপারে কোনো মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কিনা তাও বিবেচনা করা হবে।
1: অফার ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোন ইনস্ট্রাকশন ছিল কিনা, কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট।
0: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায় রয়েছে।
2: এখনো আসল মাথা বাকি, আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। আমার মেয়ের খুন থেকে শুরু করে তার তথ্য প্রমাণ লোপাট করা, এমনকি দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে।
0: এদিকে তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অভয়া মঞ্চ। প্রেসিডেন্সির সংশোধনাগারে বন্দীদের কাছে মোবাইল থাকার ঘটনায় জেল সুপার সহ দুই আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় কর্তব্য পালনে গাফিলতি এবং বন্দীদের অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে জেলের সুপার এন কুজুর এবং কোঅর্ডিনেটর দীপ্ত ঘড়াইকে অবিলম্বে সাসপেন্ড করার কথা জানিয়েছেন। রাজ্যে তিনটি নতুন প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় ৭.৫ কিলোমিটার রেলপথ ডবল লাইন, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুরা এক্সপ্রেসের উদ্বোধন এবং শালবনী আদ্রা ১০৭ কিলোমিটার তৃতীয় লাইন তৈরি। এদিকে দীর্ঘ জটিলতা কাটিয়ে আজই শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। এজন্য যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকবে। এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সন্তোষ ব্যক্ত করেছেন। এক্সান্ডারের এক বার্তায় তিনি বলেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসায় দীর্ঘ তিন বছরের সমস্যার সমাধান হল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণে বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আজ এসএসকেএম হাসপাতালে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর খেলার খবর, ৮টা বেজে ১০ মিনিটে।

0: आकाशवाणी FM गोल खांटी सोना।
1: गाने कथाय गोल्डन समय आपनी सुनछेन 100.1 FM गोल्ड 100.1 FM गोल्ड FM गोल्ड
2: बोलबेन आपनी सुनबो आम्रा सुनछेन आपनार कथा আপনার কথা 100.1 FM গোল্ড এ আপনার কথা 100.1 FM গোল্ড এ
3: 100.1 FM গোল্ড এর অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে 8টা বেজে 1 মিনিট হয়ে 48 সেকেন্ড। এখনকার অনুষ্ঠান আপনার কথা।
4: আপনার কথা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে স্টুডিওতে হাজির আমি সুপ্রিয়
3: আর মল্লিকা।
4: আর আমাদের সঙ্গে যারা আছেন আমাদের রেডিওর ওপারান্তে, তাদের জন্য যে বিষয় আজকে আমরা দিয়েছি, আমাদের তো একটা বিতর্কের বিষয় থাকে আপনারা জানেন, এবং সেই বিষয়টি এমন থাকে যে নিয়ে দুপক্ষের দুমত হতেই পারে বা বহুমতও হতে পারে। সেই বিষয়টা আজকের জন্য রাখা হয়েছে পোশাক খাবার দাবার কোন বিষয়টি বাঙালিয়ানা বজায় রাখে। পোশাক খাবার দাবার কোন বিষয়টি বাঙালিয়ানা বজায় রাখে। আজকাল আমরা পয়লা বৈশাখে, পঁচিশে বৈশাখে, দুর্গাপুজোয়, বাইশে শ্রাবণে, চৈত্র সংক্রান্তিতে অনেক সময় বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন ওঠে। পয়লা বৈশাখে তো সব থেকে কমন মানে প্রশ্ন এইটাই যে বাঙালি কি বাঙালিয়ানা হারিয়ে ফেলছে, এখন হারিয়ে ফেলছে না নতুন করে খুঁজে পাচ্ছে, বাঙালিয়ানা কি একরকম এরকমই ছিল, এসব অনেক পণ্ডিতি তক্ক, আমরা তার মধ্যে যাচ্ছি না। কিন্তু দেখা যাবে যে এই যে কালচার আমাদের, এর মধ্যে কত কী মিশে থাকে, এটা তো ঘটনা। ধুতি পাঞ্জাবি পরলেই যে বাঙালি হবে তা নয়, আবার আলু পোস্ত খেলেই যে হবে তাও নয়। আবার আমরা এই দুটো মাত্র বলেছি উদাহরণ হিসেবে, আরও বহু কিছু বাঙালিয়ানার মানে চিহ্ন নিঃসন্দেহেই খুঁজে পাওয়া যাবে। এই নিয়ে আমরা কথা বলবো যে আপনি কি মনে করেন পোশাক খাবার দাবার
3: বা
4: অন্য কোনো বিষয়, হ্যাঁ, কোন বিষয়টি বাঙালিয়ানাকে বাঙালিয়ানা বজায় রাখে, বাঙালির পরিচয় বহন করে।
3: তো কিভাবে আসবেন আপনি? আপনি আসতে পারেন ফোনে, এখন তো আমাদের ফোনে কথা বলা হচ্ছে, 2248-8085 আপনার সেই আদি অকৃত্রিম ফোনে কথা বলার নম্বর। আর এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নম্বরে, এই নম্বরে অর্থাৎ 9903055992 এই নম্বরে আপনি SMSও করতে পারেন।
4: তো অবশ্যই আমাদের বন্ধু ইতিমধ্যেই এসে গেছেন যথারীতি,
3: ফোনের আলো বলছে, কেউ এসেছেন, নমস্কার।
5: নমস্কার,
4: কে বলছেন?
5: ভালো আছি কি? অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
4: বলুন।
5: আমি মনে করি বাঙালির নম্রতা, মেধা, প্রত্যুষ্পন্নমতিত্ব এবং বিশ্বব্যাপী যে তার উপস্থিতি, সদর্থক উপস্থিতি, সেটাই বাঙালিয়ানাকে বজায় রাখছে। নমস্কার।
3: নমস্কার,
4: খুব দ্রুত নমস্কারটা এসে যাওয়ায় আমরা একটু অপ্রস্তুত হয়ে গেছি। যে বাঙালিয়ানা, তো বাঙালিয়ানা ব্যাপারটা একটু বেশ মানে চওড়া মতো, অত সহজে, অত স্লিম নয়, এরকম যে হবে সেটা ঠিক বুঝতে পারিনি। যাই হোক, হ্যাঁ, আপনি যে আলোচনাটা করলেন সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সব রকমের দিক নিয়েই আলোচনার চেষ্টা করব। বন্ধু আসবেন আসবেন করছেন, এই মুহূর্তে বন্ধু আসছেন না,
3: মাঝে
4: এসে গেছেন, এসে গেছেন, এসে গেছেন, কথা বলে নিই তার সঙ্গে।
6: হ্যালো,
3: হ্যাঁ বলুন।
6: নমস্কার দাদা ভাই, দিদি ভাই, সন্ধ্যা। আমি হাওড়া ক্লাসনগর থেকে রমা রায় বলছি। পোশাকে বাঙালি, খাবারেও তাই, দুই রূপ ছাড়া মোদের গতি নাই। জামদানি শাড়ি আর পাঞ্জাবি সাজে বাঙালির রূপ যেন হৃদয়ে বিরাজে। ভাতের থালায় যদি মাছে পা ভাতে টান, এরাই তো ধরে রাখে বাঙালির মান। মাঝ ভাতে বাঙালি প্রবাসী আমাদের খাদ্যাভ্যাসের মাধ্যমেই বেঁচে আছে। পয়লা বৈশাখের পান্তা ইলিশ বা শীতের পিঠে পুলি ছাড়া বাঙালিয়ানা কেমনে বাঁচে? মুড়মুড়ে সিঙ্গারা আর গরম রসগোল্লা, বাঙালির মন জয় করে, সবেতেই দেয় পাল্লা। তাই পোশাক এবং খাবার দাবার এরা দুজনেই বাঙালিয়ানা বজায় রাখে। ধন্য আমরা বাঙালি, ধন্যবাদ আজকের বিষয়টিকে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
3: খুব সুন্দর বললেন, ছন্দবদ্ধ
4: না আমাদের অনেক অনেক বন্ধুরা, কিন্তু তার মানে হচ্ছে আমাদের ফেসবুকের যে থাকে আমাদের বিষয়টা দেওয়া, সেইটা দেখে তারা কিন্তু বলেন যে আগে থেকে ভেবে রাখেন যে ঠিক আমরা কি বলবো, সে কারণে আগে থেকে লিখে না রাখলে এইভাবে ছন্দবদ্ধভাবে বলা তো সম্ভব নয়।
3: কিন্তু সেটা আমাদের অনুষ্ঠানকে যথেষ্ট সমৃদ্ধ করে,
4: ভীষণ রকম সমৃদ্ধ করে, ভীষণ রকম।
3: চলে আসি তাহলে আমাদের এসএমএস, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে কমেন্টসে। এটা একটা এসএমএস দাদা তোমার হাতে রয়েছে
4: আমাদের কাছে। কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে লিখছেন, খাবারের ক্ষেত্রে ভাত মাছ এবং পোশাকের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবি বা শাড়ি আজও বাঙালির নিজস্ব আত্মপরিচয় ও সংস্কৃতিকে বহন করে চলেছে। ধন্যবাদ, লিখছেন কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে।
3: তাহলে ফেসবুক কমেন্টের দিকেও একবার চোখ রাখি। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে জানাচ্ছেন, আকাশ পোশাকে আশাকে উৎসবে পার্বণে বাঙালিয়ানা এখনো বহমান। খাদ্যে চলনে বলনে ভঙ্গিমায় বাঙালিয়ানা অটুট। নতুন খাতা মহরতাদি, শিব চতুর্দশী, গাজন, হোলি রঙের উৎসবে, শারদীয়া দুর্গোৎসবে, বাগদেবীর আরাধনায় বাঙালিয়ানা বহমান। কিন্তু দিবে আর নিবে, মিলাবে মিলিবে, এই তত্ত্বে বাঙালিরা বিদেশি পোশাক ভাষা ভঙ্গি ভাষা রপ্ত করায় প্রাচ্য ও পাশ্চাত্য মিলেমিশে একাকার। নয়া প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বাঙালিয়ানা বিশ্বের দরবারে হাজির। মাছ মাংস আমিষ নিরামিষ সবেতেই আছে। নমস্কার, জানিয়েছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে।
4: এরপর শান্তনু ঘোষ লিখছেন বাউরিয়া বৌলখালি থেকে, আমার মতে ধুতি পাঞ্জাবি ও শাড়ি বাঙালিয়ানা বজায় রাখে, পোশাকে আর মাছে ভাতের বাঙালিয়ানা বজায় থাকে, রসগোল্লার বিয়ে বাড়িতে প্রতিযোগিতা। ও এইটুকু লিখে থেমে গেছেন, বাকিটা আমরা বুঝে নিতে পারি, মানে খাওয়ার এবং পোশাক এই দুটো দিকেই উনি কিন্তু মোটামুটি একটা গুরুত্ব আরোপ করেছেন, তাই না? বন্ধু টেলিফোনে নেই কিন্তু,
3: আর একবার মনে করিয়ে দিই যারা টেলিফোনে আসবেন 2248-8085। মাঝে বেশ কিছুদিন আমরা ফোনে কথা বলিনি, সেই জন্য হয়তো অনেকে ভাবছেন যে এখনো ফোন আদৌ নেওয়া হচ্ছে কিনা, তবে আমরা আছি, ফোনে আছি, আপনারা আসতেই পারেন। আর মাঝে অন্যান্য মাধ্যম তো রয়েছে, হোয়াটসঅ্যাপ এসএমএস এবং ফেসবুক।
4: এই লেখাটা, হ্যাঁ, আজকের বিষয় নিয়ে একটা রোমান্টিক গান মনে পড়লো। আচ্ছা রাখছি, তোমার মিষ্টি নিশ্চয়ই আজকের কথা বলছেন না নাকি? যদিও আজকেই এসেছে মেসেজটা, এই মাত্রই 8:56, কিন্তু যাই হোক, এটা আমাদের আজকের অনুষ্ঠানের মেসেজ কিছুতেই নয়।
3: তাহলে আমরা একটু হোয়াটসঅ্যাপের দিকে চোখ রাখি, আর সেই সঙ্গে ফেসবুক তো রয়েছে। ফেসবুকের পরের মেসেজ কমেন্ট যিনি করেছেন, তিনি কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 59 থেকে লিখছেন, শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই সুপ্রিয় ও মল্লিকা আপনাদের।
4: একটু থামিয়ে বলি যে এক বন্ধু অপেক্ষায় আছে।
3: নিশ্চয়ই নিশ্চয়ই, আর অপেক্ষায় থাকুন বন্ধু, আমরা এই কমেন্টের পরে ফিরছি তার কাছে। সে এক যুগ ছিল যখন খাবার কেটারার করতো না, রান্নার ঠাকুর তৈরি করতেন, আর ধুতি পাঞ্জাবি ছিল একমাত্র পোশাক ও আর মহিলাদের বেনারসি। সময়টা 70 আর 80 দশকের মাঝামাঝি মিলিয়ে, তারপর থেকেই একটু একটু করে বাঙালির খাবার আর পোশাক বদলাতে আরম্ভ করল। এখন স্পেশাল ওকেশন ছাড়া ধুতি পরেন না বাঙালি, পরলে আবার রঙিন ধুতি আর বেনারসি, সেও বিশেষ অনুষ্ঠান ছাড়া নয়। সুতরাং পোশাকে বাঙালি এখন বাঙালি নেই, তবে যতই চাইনিজ মোগলাই হেসেলে আসুক, মাছ ভাতে পোস্ত ছেঁচকি, ছোলার ডাল, লুচি আর মিষ্টির মধ্যে দই সন্দেশ, রসগোল্লা বাঙালির এখনও প্রতিদিনের পাতে থাকে। তাই পোশাকে বাঙালি কমে গেলেও প্রতিদিনের খাবারে বাঙালিয়ানা বজায় আছে।
4: এখন বাজে রাত্রির 9:10, 8:10। আমরা এতটা বিলিতি নই যে এখনই আমাদের ডিনার টাইম হবে, বেশিরভাগ ক্ষেত্রে তা হয় না, কিন্তু ক্রমাগত
3: এমন সব নামগুলো,
4: এমন সব শব্দগুলো ভেসে ভেসে আসছে যে সেটা আমার কাছে একটা খুব বিপজ্জনক ব্যাপার হয়ে যাচ্ছে। তো
3: আমাদের ফোনে একজন রয়েছেন,
4: হ্যাঁ ফোনে বন্ধু রয়েছেন, তার সাথে কথা বলি, নমস্কার।
3: হতাশ হয়ে পড়েছেন, অপেক্ষায় থেকে মন ভেঙে
4: গেছে, পাবেন না, এসে পড়ুন, আমরা আছি একসাথে, দুজন বন্ধুর সঙ্গে তো কথা বলতে পারবো না। আমি একটা বরং আমাদের ফেসবুকে আসা একটি চিঠির কথা বলি, চিঠি বলি আমি একে, এস এন মন্ডল বাপি, এটা আমরা পড়িনি তো। নমস্কার, শুভ সন্ধ্যা। একসময় বাঙালিয়ানার একটা ধরন ছিল, বাঙালির সেই ঐতিহ্যবাহী পোশাক, কাঁচা মেরে ধুতি পরে পাঞ্জাবি পরে বাঙালি বাবু সাজা, যা আমার বাবা আজও বজায় রেখেছেন। তাই যখন বাবা কোথাও বেড়াতে যান, এই পোশাকে ভীষণ ভালো লাগে, যা খাঁটি বাঙালির নিদর্শন।

0: বোনেদের শাড়ির সঙ্গে মিষ্টি দই আর রসগোল্লা তো বাংলার প্রিয় উপহার। তাছাড়া বাঙালির উৎসব মানে বারো মাসে তেরো পার্বণের মধ্যে দুর্গাপূজা বিশ্বজুড়ে বাঙালির পরিচয়। কিন্তু কালক্রমে বাঙালি জাতির সংস্কৃতি, খাওয়া দাওয়া, পোশাকের ধরন বদলে গেছে। এখন শুধু বাংলা ভাষায় কথা বলেই বাঙালি নিজেদের অস্তিত্ব বজায় রাখছে। এস এন মন্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখছেন।
1: ফোনে একজন রয়েছেন, আলো বলছে তাই কথা বলে নি। নমস্কার। নমস্কার।
2: নমস্কার, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ পাচ্ছি, বলুন।
2: আচ্ছা, আমি সঞ্জীব কুমার মন্ডল কথা বলছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: হ্যাঁ,
2: মল্লিকাটি থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা মল্লিকাটি থেকে। আচ্ছা, আপনারা যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে পোশাক আর খাদ্যের মধ্যে আর কি, যে বিষয়টা দিয়েছেন আর কি। তো পোশাকটা, পোশাকের চেয়ে আমার কাছে একটু খাদ্যটা বেশি গুরুত্বপূর্ণ, জানেন তো। না, আমি বলছি না যে পোশাক কেনা হয় না, হ্যাঁ পোশাক কেনা হয়, কিন্তু আপনারা সুপ্রিয়দা যে বলছিলেন যে বাইশে শ্রাবণ বা যেসব পয়লা বৈশাখের কথা বললেন, বাঙালিয়ানাগুলো আমাদের বাড়িতে রয়ে আছে, রয়ে গেছে, ঠিক আছে। যেমন আমাদের নিজস্ব পুকুর আছে, পুকুরের টাটকা মাছ, বিভিন্ন ধরনের মাছ, রুই, কাতলা, তেলাপিয়া, ইত্যাদি নানান ধরনের মাছ, আর মিষ্টি এগুলো তো হতেই থাকে বিভিন্ন সময়। এই পয়লা বৈশাখে বোধহয় আমি প্রায় কুড়ি পঁচিশটা রসগোল্লা খেয়ে নিলাম। হ্যাঁ, আর যে কথাটা বলছিলেন যে বিভিন্ন, আমি আর একটা কথা বলবো যে আমাদের বিভিন্ন সময় কিন্তু কালচারাল প্রোগ্রাম হয়, বাইশে শ্রাবণ বলুন বা পঁচিশে বৈশাখ বলুন, সবসময় কিন্তু হতেই থাকে। এর সাথে আমার খাদ্যের সাথে যুক্ত কিনা আমি জানি না, কিন্তু এটা বলা যাবে কিনা সেটা
1: নিশ্চয়ই, আপনি যা বলতে চাইবেন সেটাই বলা যাবে, গালমন্দ করবেন না তাহলেই হবে।
2: হ্যাঁ, কবিতা আবৃত্তি, গল্প বা ছোট গল্প, হ্যাঁ এইসব ধরনের অনুষ্ঠান আমি কিন্তু করি আর কি, করতে
1: থাকি,
2: ভালো লাগে, নিজে উদযাপন করি, এগুলো ভীষণ ভালো লাগে। খাদ্যের সাথে সাথে, পোশাকের সাথে সাথে এগুলো বাঙালিয়ানাগুলো রয়েছে। তবে ওই যে একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, গিটার আর বঙ্গ বাজাও রে, একতারা বাজাইলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে, এগুলো কিন্তু একটু হলেও হারাচ্ছে, তবে আমি চাইবো যাতে না হারিয়ে যায়। ধন্যবাদ।
1: ধন্যবাদ আপনাকেও, খুব সুন্দর বললেন। আবারও আমরা একটু চলে যাই মেসেজেস, কমেন্টস এইসবের দিকে। যেমন বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড কোরিয়া থেকে লিখছেন, বাঙালিয়ানার ঐতিহ্যই পোশাক ও খাবার দাবার, সুস্থ সনাতন সংস্কৃতির সৃজনশীল হাতিয়ার। মাছে ভাতে ধুতি পাঞ্জাবিতে বাঙালি সেরা আর সেরা, চিরন্তন সংহতি রক্ষার্থে বাঙালি দেশের মন কাড়া। কত গান কত কবিতায় প্রস্ফুটিত বাঙালিয়ানা, সুস্থ ভাবধারা প্রসারে বাঙালির অবদান নয় অজানা। যুগের সাথে তাল মিলিয়ে ঘটছে কোথাও বিচ্যুতি, এ তৎসত্ত্বেও এই কারণে হয় না বাঙালিয়ানার ক্ষতি। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড কোরিয়া কলকাতা থেকে।
0: আমাদের এক বন্ধু আছেন টেলিফোনে। নমস্কার।
3: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
3: পূর্ব বর্ধমান থেকে বিশ্বনাথ বাজি বলছি।
0: বলুন।
3: আজকে আপনাদের টপিকটা খুবই ভালো, কিন্তু আজকে দেখা উচিত ছিল পরিবেশ দিবস, তো টপিকটা আসলে ভালো।
1: আজকে পরিবেশ দিবস, পরিবেশ দিবস তো পাঁচই জুন হয়।
0: যাই হোক, উনি একটা মানে মতামত দিয়েছেন, কিন্তু আমাদের এই বিষয়ে আপনার কিছু বলবার আছে কি? আমাদের যেমন বন্ধু তেমনি আমাদের শিক্ষক, কাজী তাদের কাছ থেকে পরামর্শ শুনতে আমাদের কোনো বাধা নেই, কোনো অসুবিধা নেই, এবং এটাও আমাদের বাঙালিয়ানার একটা স্বভাব যে প্রশ্ন করে, মানে একটা কষ্ট করে টেলিফোনটি পেয়ে তিনি ঠিক করে দিচ্ছে, দেওয়ার চেষ্টা করছেন যে আজকে অন্য বিষয় হলে ভালো হতো। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজে, চলে যাই কেমন?
1: একদম।
0: সাত্যকী আদিত্য মিত্র বেলঘরিয়া থেকে, ভাষা সবার আগে। আজ বাঙালিয়ানা নিয়ে এত শব্দ খরচ করতে হচ্ছে কারণ তার মূল কারণ আমরা বাঙালিরা বাংলা ভাষা চর্চা করতেই ভুলে যাচ্ছি। আমাদের কথায় আজকাল প্রয়োজনের অতিরিক্ত বিদেশি ভাষা থাকে, তার প্রভাব পড়ছে ভীষণই। আর পোশাক বা খাবার দাবার অবশ্যই জরুরি, তবে বাংলা ভাষা যত পাঁচমিশালি হবে ততই বাঙালিয়ানা হোঁচট খাবে, এটা কিন্তু একটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা

0: পয়েন্ট খুব ছোট্ট
1: করে একদম একদম খুব সুন্দর গুছিয়ে ছোট্ট করে উনি কথাটা নিয়ে এসেছেন, কিন্তু খুব জরুরি কথা একটা। চলে যাই একটু হোয়াটসঅ্যাপের মেসেজের দিকে।
0: হ্যাঁ, আমরা তো ভাষার কেন্দ্রবিন্দুতেই বসে আছি আর কি, বাঙালির ভাষার চিরকাল মানে শ্রুত বাংলার কি বলবো একটা ল্যাবরেটরি এবং একটা শিক্ষক কিন্তু আকাশবাণী।
1: অবশ্যই,
0: কাজে এখানে আমার এটা পড়ে আরো বেশি আনন্দ হলো। আমাদের এক বন্ধু এসে গেছেন টেলিফোনে, কথা বলিনি
1: এসে আবার চলে গেছেন।
0: ঠিক আছে, এরকম বন্ধুর জন্য তো আমরা ঠিক প্রতীক্ষা করছিলাম না।
1: চলে আসি তাহলে হোয়াটসঅ্যাপের মেসেজে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, বাঙালিয়ানা বজায় থাকে মূলত আঞ্চলিকতা, ঐতিহ্য ও আবহাওয়ার প্রতি অনুগত থাকার মানসিকতায়। আবহাওয়া উপযোগী সুতির আরামদায়ক পোশাক এবং দেশীয় মশলা ও সহজলভ্য উপকরণে তৈরি সুষম খাবারই বাঙালি সংস্কৃতির মূল ভিত্তি। গরম ও আর্দ্র আবহাওয়ার জন্য তাঁতের সুতির শাড়ি, ধুতি, পাজামা, পাঞ্জাবি বাঙালি সংস্কৃতির প্রধান অঙ্গ। প্রাচীনকাল থেকেই বাঙালি ভোজন রসিক। রসগোল্লা, সন্দেশ, ছানার তৈরি মিষ্টি এবং পায়েস ছাড়া বাঙালিয়ানা অসম্পূর্ণ। বাঙালির খাদ্যের এই অভ্যাস ও পোশাক শুধুমাত্র জীবনধারণের মাধ্যম নয়, বরং হাজার বছরের বাঙালি সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। আপনারা ভালো থাকবেন সব সময়। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন।
0: টেলিফোনে কোনো বন্ধু এই মুহূর্তে নেই, কাজেই আমি চলে যাই ফেসবুক পেজের পোস্টে। দিলীপ রায় লিখছেন ডানকুনি কালীপুর থেকে। হ্যাঁ, পোশাক খাওয়া দাওয়া বাঙালির বাঙালিয়ানা আজও বজায় আছে। বাঙালির একটা পরিচিতি আছে পোশাকে, ধুতি পাঞ্জাবি আর মাছে ভাতে, এই পরিচয়টাই বাংলার বাইরে বাঙালির পরিচয়। তবে বর্তমানে প্রত্যেকটি অনুষ্ঠানে ধুতি পাঞ্জাবি পরেই স্বাগত জানাচ্ছেন ছেলেরা, আর বিবাহিত মহিলারা শাঁখা সিঁদুর পড়ছে, আচ্ছা পড়ছে আর কি। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা সেই বই দেবদাস ছবির বাঙালি সম্পূর্ণ বাঙালিয়ানা তুলে ধরেছে। ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, কিন্তু এখানে আমি একটা ছোট্ট তর্ক তুলব, আমার এক বন্ধু আছেন টেলিফোনে, তার সাথে আগে কথাটা সেরে নিই তারপর। নমস্কার, কে বলছেন?
1: যারা ফোন করছেন মনে করে কথা বলার সময় রেডিও সেটের ভলিউমটা কমিয়ে দিন
0: এবং মনে করে কথা বলুন কিছু। হ্যালো বলার পর কোনো প্রত্যুত্তর তো পেলাম না।
1: হ্যালো, আমরাই ভীষণ মানে কনফিউজড হয়ে যাচ্ছি আর নিজের কথা শুনছি না অন্যের।
0: না মানে সেই ভূপেন হাজারিকার গানটা বাজিয়ে দিতে পারলে আমার ভালো লাগতো, প্রতিধ্বনি শুনি। যাই হোক, তো এখন দেখা যাক পরবর্তী বন্ধু নিশ্চয়ই রেডিওর ভলিউমটা কমিয়ে দিয়ে আসবেন। হ্যাঁ, যে তর্কটা তুলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে ধুতি পাঞ্জাবি মানে বাঙালি ঠিক, কিন্তু কোন ধুতি আর কোন পাঞ্জাবি এটাও একটা প্রশ্ন। কিন্তু আজ আমি এমন অনেক ধুতি এবং এমন অনেক পাঞ্জাবি তার গড়ন এবং রং দেখতে পাই এবং বিশেষ করে পরবার ধরন দেখতে পাই, মানে বাঙালির যে সাদা ধুতি যেটা আমাদের পূর্বতন প্রজন্মরা পড়তে না,
1: আদির পাঞ্জাবি
0: সবসময় যে আদির তা নয়, হ্যাঁ কিন্তু নানা রকম পাঞ্জাবি, কিন্তু কিন্তু অবশ্যই মানে একদিক থেকে একদিকে কাঁথা স্টিচ নয় আর কি, এরকমটা তো দেখিনি। যাই হোক, সেটা ঠিক আছে, সময়ের সাথে সাথে কিছু তো বদলাবে, কিন্তু যে ধুতি পরবার স্টাইল ছিল না, মানে সরকারি ধুতি একরকম, মানে সরকারি অফিসাররা বা মন্ত্রীরা বা একটু পুরনো আমলের সরকারি কর্মীরা তারা একরকম ধুতি পরতেন, একটা হেঁটো ধুতি ছিল যেটা জানে যাদের অনেক কষ্ট করে হাঁটা চলা করতে হয় তাদের একরকম ধুতি, এবং আবার সেই সাথে একটা জামাই মানে সেই পকেটে
1: কোঁচা
0: কোঁচা এটা একটা ছিল, আবার হাতে কোঁচাওয়ালা ছবি তো আমরা দেখেইছি কালীঘাটের পটে। এই এই যে ধুতির স্টাইলগুলো বিভিন্ন রকমের হয়, কিন্তু মালকোঁচা মেরে গাছে ওটা
1: ঠিক ঠিক,
0: তো এগুলো এখন সব কিন্তু এক প্রকার ভুলতে বসেছি আমরা। এখন আমরা যে যেগুলো দেখি সেইটাতে কিন্তু ঠিক বাঙালির ধুতি পরা স্টাইল নয়, সেটা কিন্তু একটুখানি বলা যায় ইম্পোর্টেড। হ্যাঁ,
1: না ধরে নেওয়া যেতে পারে এটা বিবর্তনের
0: ধারা। হ্যাঁ, কিন্তু এই বিবর্তনটা কিন্তু বাঙালিয়ানা থেকে একটু দূরের দিকেই আর কি, মানে ভাষায় যেমন একটা পাঁচমিশালি হওয়াটা গোলমাল, তাহলে তাতে যদি বাঙালিয়ানা ক্ষুণ্ণ হয় তাহলে নিশ্চয় পোশাকের খানিকটা হয়ে থাকে, তাই না?
1: উত্তরটা কিন্তু আপনারা দেবেন, সময়টা যখন আপনাদের।
0: না সে তো বটে, কিন্তু আমি প্রশ্নটা তুলে রাখলাম।
1: একদম, সুপ্রিয়দা যে প্রশ্নটা তুলে দিয়েছেন
0: তা একই জায়গায় ঘুরতে থাকে,
1: তাকে আপনারা একটু আমাদের
0: অ্যাড্রেস করুন,
1: সমৃদ্ধ করুন।
0: বন্ধু আছেন অ্যাড্রেস করার জন্য। নমস্কার, হ্যাঁ কে বলছেন?
2: হ্যাঁ হ্যালো, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা ভাই।
0: বলুন বলুন।
2: আপনিও
0: জানবেন।
2: হ্যাঁ দাদা ভাই, আমার নাম গোবিন্দ, খেতে পেলেই আনন্দ। আমার আমার খাওয়াটা আগে, আর আমার শ্বশুরমশাই ছিলেন, উনি ধুতি পরতে খুব ভালোবাসতেন, ধুতি পাঞ্জাবি। তো আমি বহু চেষ্টা করেছি ধুতি পরার, সে একদিকে ছোট গঞ্জি তো আরেকদিকে খুলে যায়,
0: তা কেন?
2: এইটা আমার হয় না দাদা ভাই।
0: হ্যাঁ,
2: আর খাওয়াটা আমার নাম গোবিন্দ, খেতে পেলেই আনন্দ, ওই জায়গাটা,
0: ওই জায়গাটাতে আপনি কেউ বারণ করতে পারবে না। আপনি আপনি হ্যাঁ নিশ্চয়ই ভালো থাকবো, আরো ভালো থাকবো যদি আপনি এমন কি সোশ্যাল মিডিয়ার কিছু পেজ পাবেন যেখানে বাঙালি ধুতি পরানো শেখানো হয়, জানেন তো আজকাল অনেক রাস্তা খুলে গেছে না, শিখে নিতে পারেন, দেখবেন বেশ মজা হয়।
1: চলে আসি একটু হোয়াটসঅ্যাপের মেসেজে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন, সৌভিক, বাঙালিয়ানা শুধু একটি সংস্কৃতি নয়, এটি এক গভীর আবেগ ও আত্মপরিচয়ের প্রতীক। সময়ের সঙ্গে জীবনযাত্রা বদলালেও পোশাক, খাবার দাবারে ও আচার আচরণের মধ্যে দিয়ে আজও বাঙালি তার নিজস্ব ঐতিহ্যকে ধরে রেখেছে। দুর্গাপূজার সকালে ধুতি পাঞ্জাবি কিংবা লালপাড় সাদা শাড়ি পরার মধ্যে যেমন বাঙালির শিকড়ের টান লুকিয়ে থাকে, তেমনি দৈনন্দিন জীবনের সাধারণ পোশাকেও কোথাও না কোথাও সেই সরল সৌন্দর্যের ছাপ দেখা যায়। খাবার দাবারের ক্ষেত্রেও বাঙালিয়ানা আজও অটুট। ভাত ডাল মাছ শুক্তো পোস্ত কিংবা পাটিসাপটার মতো খাবার শুধু রসনার তৃপ্তি দেয় না, বরং পারিবারিক স্মৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। উৎসব হোক বা অতিথি আপ্যায়ন, বাঙালির রান্নাঘরে এখনও ঘরের তৈরি খাবারের বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়া ভাষা, গান, সাহিত্য ও উৎসবের মধ্যে দিয়েও বাঙালি তার সংস্কৃতিকে আগলে রাখে। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি কিংবা পয়লা বৈশাখের আনন্দ আজও বাঙালির মননকে একই সুতোয় বেঁধে রাখে। আধুনিকতার ভিড়েও তাই বাঙালিয়ানা হারিয়ে যায়নি, বরং নতুন প্রজন্মের মধ্যেও তা নতুনভাবে প্রকাশ করে। সৌভিক সরকার, কসবা হালতু থেকে।
0: নমস্কার, আমাদের বন্ধু আছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন?
3: মল্লিকা দি। আপনাদের দুজনের, আপনার আমরা কি কথা বলবো, আপনাদের দুজনের গল্প শুনতেই যেন ভালো লাগে। আমাদের বাঙালি 12 মাসে 13 পার্বণ, আমরা মাছে ভাতে আমরা বাঙালি, আমরা মিষ্টি আমাদের এই, তারপরে হচ্ছে আমাদের পয়লা বৈশাখে আমাদের দোকানে হালকা তাই, তার পৌষ মাসে সংক্রান্তিতেও পিঠে পুলি পায়েস এই সব হয়, প্রত্যেক অনুষ্ঠানে হয়, বাস্তু পূজা হয় বাড়িতে, প্রত্যেক ইসে আছে আমাদের বাঙালির খাদ্য, মাছে ভাতে ডাল আর ওদিকে মিষ্টি সব ইসেই থাকে, অনুষ্ঠানেই থাকে, আর ছোলার ডাল লুচি এই সব হয়
1: সন্ধ্যাবেলা। এই সব আর নাম করবেন না,
3: মল্লিকা দি, আপনার আপনার গলাটা এত সুন্দর, খুব ভালো লাগে।
0: আপনাদের আশীর্বাদে আমরা নিশ্চয়ই ভালো থাকবো, অনেক
1: নমস্কার। ঠিক আছে, চলে আসি সরাসরি পরের মেসেজে। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে কি লিখছেন, বাঙালিয়ানা শুধুমাত্র ধুতি পাঞ্জাবি শাড়ি বা কুর্তা পরার মধ্যে সীমাবদ্ধ নয়, আবার শুধু মাছ ভাত সন্দেশ বা পিঠে পুলির মধ্যেও আটকে নেই। বাঙালিয়ানা আসলে এক ধরনের সংস্কৃতি যা আমাদের জীবনযাপন, রুচি, অভ্যাস এবং ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকে। পোশাক আমাদের বাহ্যিক পরিচয় বহন করে। পয়লা বৈশাখ, দুর্গাপুজো বা বিশেষ অনুষ্ঠানে শাড়ি পাঞ্জাবি পরলে বাঙালি ঐতিহ্যের একটা ছাপ স্পষ্ট হয়। অন্যদিকে খাবার দাবার আমাদের শিকড়ের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত। একটি পরিবারের রান্নাঘরে যদি এখনও লুচি, আলুর দম, মাছের ঝোল, চচ্চড়ি বা পিঠে পায়েসের গন্ধ থাকে, তবে সেখানে সংস্কৃতির ধারাবাহিকতা টিকে আছে। তবে শুধুই পোশাক বা খাবার নয়, বাঙালিয়ানা বজায় থাকে এই দুটির সমন্বয়ে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েও যদি আমরা নিজেদের উৎসব, খাবার, পোশাক, ভাষা এবং ঐতিহ্যকে মনে রাখি, তবেই প্রকৃত বাঙালিয়ানা বেঁচে থাকবে। বাঙালি

0: খাওয়াটাই শুধু কি পড়ছি বা কি খাচ্ছি তার চেয়ে অনেক বেশি, এটি একটি মানসিকতা। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখেছেন।
1: আমাদের এক বন্ধু আছেন টেলিফোনে, নমস্কার। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার দাদা ভাই, দিদি ভাই, আমি শেয়ালাপুর থেকে অশোক দত্ত
1: বলুন।
2: দেখুন সবকিছু বললেন, আমি পাঞ্জাবি ধুতি পরি, ওই ভাই ফোঁটার দিন একদিন আর দুর্গাপুজো,
1: দুর্গাপুজো অষ্টমীর দিন, হ্যাঁ ঠিক,
2: বাস ওই দুদিন আছে। আবার এই মাঝে সাঝে আমার এই নান্দিনীর অন্নপ্রাশন হলো, তখন আবার ধুতি পাঞ্জাবি পরতো, এইগুলো সব মানে কোন অকেশনে পরা হয়। আর
1: পোশাক কি ব্যাপার হয়ে গেছে এখন? ঠিক,
2: আরেকটা জিনিস আমাদের বাঙালির মধ্যে সব থেকে যেটা এ আছে, বাঙালিরা খুব মিশতে ভালোবাসে, এবং বাঙালিরা, আমি একটি নন বেঙ্গলি এসেছিলেন হাওড়ায়, আমি ট্রেনে যাচ্ছিলাম লগ্ন, তো একজনা বলছে যে পশ্চিমবাংলা প্রচন্ড ভালো, বহুত আচ্ছা হয়। আমি যে কিরকম বললো, এখানে কোন বাঙালিকে যদি জিজ্ঞেস করা হয় কোথায় যাবো, মানে এলাকা সবসময় বলে, হ্যাঁ বলছে, আরেকজন বলছে না এখানে এরকম বদে, আমি বললাম আপনি বদমাইশ জায়গায় গেছেন ওই জন্য বদমাইশ লোক দেখেছেন, তিনি ভালো জায়গায় গেছেন বলে, দেখুন আপনারা দুজনেই উপযুক্ত লোক। তা আমার খুব ভালো লাগলো, এবং বাইরে যাই আমাদের বাঙালিরা খুব মিশুক, আমি বাইরে গেলে পরে অনেক বাঙালি, এখানেও আমরা আড্ডা দিয়ে করি, মানে বাঙালিদের মধ্যে অকেশন তো আছে, কিন্তু মানুষকে ভালোবাসতে জানে এটাই জানি, কেউ গেলে পরে আমাদের গ্রামে এরকম হতো, গুড় জল রেখে দিত ঠাকুমা, এই তখন তো হাঁটা পথ ছিল বাড়ির দরজে, কোথা থেকে আসছে এই গরমকালে চৈত্র বৈশাখ মাসে, একটু করে গুড় আর জল খাওয়াতো। আর এই গাজনের সময় ছোলা ভিজে রেখে দিত, বাঙালিদের মধ্যে এইটা খুব ভালো লাগে যে সবার সঙ্গে মিশতে পারে, এবং মানুষকে সবকিছু যে আপনাকে আপনাকে কোনো জিনিস জিজ্ঞেস করলো আপনি বলে দেবেন যে ওইখানে, কিন্তু জানি না বললে জানে না সে বলবে জানে না।
0: বেশ বেশ,
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ,
0: নমস্কার নমস্কার।
1: হ্যাঁ একটা ব্যাপার কিন্তু মানে আমি এখানে মানে যোগ করতে ইচ্ছে করছে খুবই, সেটা হচ্ছে যে একটুখানি বড় শহরে চৌহদ্দি ছাড়িয়ে গেলে না শুধু বাঙালিয়ানা অঙ্গ কেন বলবো, এটা বোধ হয় সারা ভারতেরই, মানে ভারতের বহু জায়গাতে আমি ঘুরতে গেছি, আমি সর্বত্রই দেখেছি যে শহরে চৌহদ্দিটুকু ছাড়ালেই কিন্তু মানুষ অত্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দেন,
0: খুব আন্তরিক,
1: খুব আন্তরিক, এবং এই কথাটা কিন্তু সত্যি।
0: অনেক শহর
1: আছে, হ্যাঁ এমন অনেক শহর আছে যেখানে যেদিকে রাস্তা ঠিক তার উল্টোটা মজা করে দেখিয়ে দেয়, হাসা হয়। হ্যাঁ কিন্তু এইটা কিন্তু ঠিক যে কলকাতা শহরে কেউ যদি একটা ডিরেকশন জানতে চান, আমি এখানে আসার সময় একজন আমাকে নিউ মার্কেট জানতে চাইলেন, তো এখানে আমরা বেশ যত্ন নিয়ে বুঝিয়ে বলি কতক্ষণ লাগবে বলি, পারলে আরো কিছু ইনফরমেশন দিয়ে দিই, হয়তো তার তাতে আগ্রহ নেই। তো এইটা উনি খুব ঠিক বলেছেন, অর্থাৎ মানুষের সঙ্গে মেলামেশা একটু সাহায্য করবার প্রবণতাটা কিন্তু বাঙালির একটা জাতীয় চরিত্র। শুভ্রা ভট্টাচার্য লিখেছেন, মাসদ্রোণী কলকাতা সত্য থেকে আমাদের ফেসবুক পেজে, অনেকক্ষণ ধরে পড়বো করছি পড়া হচ্ছে না, তিনি একটা তিনি অবশ্য ব্যাপারটা একটু অন্যভাবে দেখেছেন, তিনি বলছেন পোশাক না খাবার কঠিন প্রশ্ন, যদিও আমাদের এরকম ছিল না, মানে পোশাক অথবা বাঙালিয়ান মানে খাবার কোনটার মধ্যে বাঙালিয়ান আমরা এরকম প্রশ্ন করিনি, কিন্তু যাই হোক উনি প্রশ্নটাকে ওইভাবে নিয়েছেন, বলছেন যে ধুতি পাঞ্জাবি পরে যদি কেউ পিৎজা খায় তাকে বাঙালি বলবো, জিন্স টি শার্ট পরে কেউ যদি নিমন্ত্রণ বাড়িতে পাত পেড়ে কচি পাঁঠার ঝোল দিয়ে এক থালা ভাত খায় তাকে কি বলবো, আমার মতে পোশাকটা খোলস কিন্তু খাবারটা প্রাণ। বেশ,
0: এটা তো ভালো কথা বললেন।
1: হ্যাঁ যদি পাত পেড়ে বলতে নিশ্চয়ই মাটিতে বসার কথা বলছেন না, তাহলে ওই জিন্সটা আবার একটু ঢিলে ধরনের হতে হবে, বলছে আজকাল খুব বড় বড় পাজামার খোলের মতো জিন্স পাওয়াও যায়, বসে যাবে মাটিতে, যাই হোক কিন্তু কারণও বলেছেন তিনি, কারণটা দেখুন, এক পোশাক বদলায় কোনো তরুণী আজ শাড়ি পরছে কাল জিন্স, পুজোর ভোগের খিচুড়ি লাবড়া চাটনি পায়েস দেখলেই ওর চোখ চকচক করবেই, ঠিক, খাবারটা স্মৃতি, এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট, প্রবাসে থাকা বাঙালি ছেলেটা ধুতি পরে না কিন্তু মায়ের হাতের শুক্ত আর ইলিশ ভাপার স্বপ্ন দেখে, তিন খাবারটাই এক করে, বিয়ে বাড়িতে পাঁচ ছ লোক কী পরে এলো কেউ মনে রাখে না, কিন্তু মেনুতে মাছের মাথা দিয়ে ডাল আর চিংড়ি মাছের মালাইকারি ছিল কিনা 10 বছর পরেও গল্প হয়। তাই আমি বলবো খাবার দাবারই বাঙালিয়ানা বাঁচিয়ে রেখেছে, পোশাকটা ফ্যাশন, খাবারটা ইমোশন। তবে শেষে একটা কথা বলি, ধুতি পাঞ্জাবি পরে কাঁসার থালায় শুক্তো দিয়ে ভাত মেখে খাওয়ার যে সুখ, ওটা একসঙ্গে দুটোই পাওয়া, ওটা হলো 100% খাঁটি বাঙালিয়ানা।
0: বেশ বেশ,
1: ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ। আমি এমন এক একটা মেসেজ পাই, এমন এক একটা ফোন পাই মল্লিকা, তাই না? বহুবার জীবনে আমার মনে হয়েছে এত বছর আপনাদের সাথে কথাবার্তার সূত্রে, যে অনেক সময় মনে হয় যে আপনি আমার জায়গাটা এসে বসলে আমার থেকে ভালোই কথা বলবেন।
0: আপনার কথার মতন এরকম আরো কিছু অনুষ্ঠান আমাদের রয়েছে যেগুলো প্রমাণ করে আপনারাও কিন্তু সেই কথার যথাযোগ্য মর্যাদা রক্ষা করেন, মানে বাংলা শব্দের সঠিক চয়ন, সঠিক প্রয়োগ সেখানে কোনো অংশে আমাদের লিসনাররা পিছিয়ে নেই। অবশ্যই অবশ্যই, এটা ভীষণভাবে সত্যি। চলে যাই একটু সীমানা পেরিয়ে, একেবারে দেশের সীমানা পেরিয়ে যাব বাংলাদেশ। বাংলাদেশে আমাদের প্রায় নিয়মিত শ্রোতা বলতেই হয়, কারণ ওনার SMS, ওনার ফেসবুক কমেন্ট আমরা মাঝে মধ্যেই পাই। লিখছেন এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে লিখছেন, বাঙালিয়ানা শুধু পোশাকে নয়, খাবারেও গভীরভাবে প্রকাশ পায়, খাবার দাবারেও গভীরভাবে প্রকাশ পায়। ধুতি, শাড়ি, পাঞ্জাবি কিংবা ফুতুয়া বাঙালির ঐতিহ্যের পরিচয় বহন করে, আবার ভাত, মাছ, পিঠা ও পায়েস বাঙালির সংস্কৃতিকে জীবন্ত রাখে। পোশাক মানুষকে বাহ্যিকভাবে বাঙালি হিসেবে তুলে ধরে, কিন্তু খাবার মানুষের হৃদয়ে ও অভ্যাসে সংস্কৃতিকে ধরে রাখে। একজন মানুষ বিদেশে থেকেও বাঙালি খাবারের প্রতি টান অনুভব করে, তাই খাবার দাবার বাঙালিয়ানার গভীর আবেগকে বেশি বহন করে বলা যায়। তবে পোশাক ও খাবার দুটি মিলেই সম্পূর্ণ বাঙালি পরিচয় গড়ে ওঠে, সংস্কৃতি টিকে থাকে দৈনন্দিন জীবনযাপন ও চর্চার মাধ্যমে। বাঙালিয়ানা তাই হৃদয়ের অনুভূতি, যা পোশাক ও খাবারে সমানভাবে ফুটে ওঠে। এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ। আমি যে কারণে আরও এই মেসেজটা এই মুহূর্তে পড়লাম সেটা হচ্ছে, কোথাও কি একই কথার অনুরণন মনে হলো না? দুজন কিন্তু দুই সীমানার দুই পারে রয়েছেন, একজন আমাদের কলকাতারই কাছাকাছি আর একজন বাংলাদেশ থেকে, কিন্তু শুধুমাত্র শব্দের কিছু ফারাক, ভাবটা কিন্তু এক, এটাই বোধ হয় আমাদের মিলিয়ে দেয়।
1: ঠিক ঠিক ঠিক। আমাদের বন্ধু আছেন টেলিফোনে, নমস্কার।
3: হ্যাঁ নমস্কার, হ্যালো।
1: হ্যাঁ বলুন।
3: আমি হাওড়া থেকে রঞ্জন কথা বলছিলাম।
1: বলুন।
3: বলছি আমরা তো বাঙালিয়ানা নিয়ে কথা বল, হ্যাঁ
1: চেষ্টা করছি।
3: আমরা আমরা আমরা এখনো ধুতি পাঞ্জাবি পরে কি পায়জামা পাঞ্জাবি পরে দূরভাষকে বলি ফোন, আর শীতল নিয়ন্ত্রিত যন্ত্রকে বলি এসি, এইটা কি ঠিক? বলুন।
1: আপনার
0: মত অবশ্যই গ্রহণীয়। আসলে বাঙালি শুধুমাত্র পোশাক আশাক খাবার দাবারে তো আটকে থাকে না, বাঙালি তার সঙ্গে পরকে আপন করে। এবং সবকিছুকে সাদরে গ্রহণ করা। আপনি আর একটা কথা আমাদের লিসনারদের স্বীকার করতে হবে যে বাঙালি যেমন দুর্গাপুজোয় খিচুড়ি, লাবড়া, পায়েস খায় দুর্গাপুজো, সরস্বতী পূজায়, তেমনি কিন্তু বড়দিনে কেকও কাটে।
1: এবং
0: সেটা কোনো অংশে অন্য কোনো দেশের থেকে, পশ্চিমের কোনো দেশের থেকে সংখ্যায় কম নয়।
1: যীশুখ্রিস্ট এখানে খুব জনপ্রিয়, তার থেকেও সান্তা ক্লজ এখানে ভাঙ্গাতিক জনপ্রিয়। বাচ্চাদের মানে বাচ্চাদের কাছে সান্তা ক্লজের মূল্যই আলাদা, তাই না?
0: সান্তা ক্লজ এখনো আসেন এখানে?
1: হ্যাঁ একদম আসেন,
0: মানে শিশুদের কাছে এখনো পৌঁছে যান, সেই কত দূর থেকে তাকে আসতে হয়, কিন্তু কোনো শিশু বাদ যায় না। এটাও কিন্তু বাঙালি বলেই সম্ভব।
1: তো কাজী আবু জাফর, তিনিও লিখছেন আত্রাই বাংলাদেশ থেকে, লিখছেন যে পোশাকে ফুটে ওঠে আমাদের বাঙালিয়ানা ছোলো আনা, বৈশাখে বৈশাখী সাজ, ছোটদের পোশাকে থাকে সেই প্রিয় লেখা, এসো হে বৈশাখ এসো এসো, মেয়েদের ছাপা শাড়ি, ফুল আর কচু পাতা আঁকা, মনে করিয়ে দেয় সেই গান, একদিন বাঙালি ছিলাম। আবার দেখুন, ঈদের পোশাকে মন ভরে যায়, বড়দের হাত ধরে ছোটরা চলে

0: পাজামা পাঞ্জাবি আর টুপি পরে। একসময় আমাদের আত্রাইতে পাওয়া যেত খাদি শীত বস্ত্র, বাহারি রং আর উষ্ণতায় ভরা। এখন অবশ্য তা ইতিহাস, কিন্তু সব পোশাকের সেরা পোশাক কবিগুরুর স্বতন্ত্র মার্জিত পোশাক, যার মাঝে ফুটে ওঠে এক কবিত্ব ভাব। কবিগুরুর পোশাক যেন তারই হাতের লেখা এক একটি সঙ্গীত। উনি বলেছেন কয়েকটা গানের কথা, আধার রাতে একলা পাগল যায় কেঁদে, ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার প্রাণে। আবার দেখুন কি যেন ভাবছেন নজরুল কামানের গায়ে হেলান দিয়ে, হয়তো বিদ্রোহী কবিতার নকশা আঁকছেন মনে মনে। শুধু কি তাই, প্রিয়জনের উপহারে মন ভরে যায় প্রেমিকার। এরকম আরও কিছু কিছু উদাহরণ দিয়ে তিনি বলছেন, এভাবেই পোশাক এবং সাজসজ্জায় আমরা জড়িয়ে আছি বাঙালি হয়ে। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন। সত্যি ইনি কিন্তু একটা কথা মনে করিয়ে দিলেন, একটা সম্পূর্ণ অন্য কথা, সেটা হচ্ছে যে আমাদের তো, আমাদের বাঙালিয়ানা একটা বড় শিকড় তো রবীন্দ্রনাথ, সন্দেহ নেই। তাকে কিন্তু খোদ বাঙালি পোশাকে খুব কম ছবি দেখা যায়। ধুতি পাঞ্জাবি অবশ্যই তিনি পড়েছেন, তার অনেক ছবিই আছে, কিন্তু বেশিরভাগ ছবিতে কিন্তু তিনি যে পোশাক পরেছেন তা ঠিক তথাকথিত গড়পড়তা বাঙালির পোশাক নয়।
1: এবং পোশাকের ব্যাপারে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও কিন্তু প্রসিদ্ধ।
0: ঠিক, এবং শুধু তার কেন, তার পরিবারেরই,
1: পরিবারেরও বিভিন্ন জন একদম, এবং শাড়িকেই বিভিন্ন স্টাইলে পরা,
0: আজকেও যা মেয়েরা যেভাবে শাড়ি পরে,
1: ঠিক সেটাও উৎস ওখান থেকেই। আচ্ছা, আমাদের সময় সংক্ষিপ্ত হয়ে আসছে দাদা, চটপট আমরা বাকিগুলো পড়ে ফেলি, না হলে লিসনাররা অবশ্যই দুঃখ পাবেন। প্রিয় সুপ্রিয় দাদা ভাই ও মল্লিকা দিদি ভাই, আমার মতে পোশাকেই বাঙালিয়ানার পরিচয় মেলে, কিন্তু সেই বাঙালিয়ানা আজ দুয়ো রানীর মতো। বাঙালিয়ানা পশ্চিমে দুনিয়ার কাছে কবে দুয়ো খেয়ে হেরে বসে আছে, আমাদের স্মরণীয় দিন বাংলা ক্যালেন্ডারের ধার ধারে না। ফিনফিনে ধুতি পাঞ্জাবি বেনিয়ান পামসুর মশমশ আওয়াজ আজ কোথায়, সারা বছরে একটাই তারিখ বাংলা সালের হিট, 25শে বৈশাখ। ব্যাস, বাকি কি করে, কি কেন, কোথায় তা কে মনে রাখে। আমাদের জীবনটা ইংরেজি তারিখ দিয়ে মোড়া, সকলের সেশন শুরু হয় ইংরেজি পঞ্জিকায়, বাংলা ক্যালেন্ডারে কোনো বাস্তব হাজিরা নেই। বাঙালিয়ানা হলো যেন বাৎসরিক উৎসব, বইমেলার মতো নেড়ে চেড়ে একটু দেখো, তারপর রেখে দাও। তবে যত দুঃখই হোক, আসলে তো আমি বাঙালি, তাই পোশাকেই আজও বছরে একবার বাঙালিয়ানা আনার চেষ্টা করি, তা ওই পয়লা বৈশাখ। আন্তরিক ভালোবাসা সহ উত্তম দালাল খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে লিখেছেন।
0: দীনেশ নস্কর লিখছেন, নমস্কার শুভ সন্ধ্যা। আমি দীনেশ নস্কর লিখছেন রাজচন্দ্রপুর হাওড়া থেকে। মাছে ভাতে বাঙালি এখনও খাচ্ছে, কিন্তু পরের যে প্রজন্মটা আছে তারা এটাও মনে হয় ধরে রাখবে না। পোশাকের কথা বলছেন, এসব পাল্টে গেছে আর হবে নাই বা কেন, সময়ের সঙ্গে না চললে পিছিয়ে পড়তে হবে। যুগের সঙ্গে তাল মেলাচ্ছে বাঙালি, চেনা মুশকিল। বিশেষ করে যেসব বাঙালিরা কিছু বছর বাইরে কাটিয়ে এসেছে, তাদের আদব কায়দা পাল্টিয়ে গেছে। এইভাবে তার মানে মূল কথাটি হচ্ছে যে নিয়মকানুন পালন সমস্ত বাঙালি অবাঙালি সমস্ত এমনভাবে মিলেমিশে গেছে যে একসঙ্গে এখন আর চেনার উপায় নেই। ঠিক আমাদের বাঙালি বিয়েতেও এখন সঙ্গীত হয়। কল্যাণ কুমার সান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে লিখছেন, সে এক যুগ ছিল যখন খাবার ক্যাটারার করতো না।
1: কল্যাণ কুমার সান্ডিল্যর মেসেজ
0: পড়া হয়ে গেছে না একবার,
1: সর্বেশ্বর পালের এখনো পড়িনি।
0: আচ্ছা, পড়ে দিচ্ছি আমি। সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে লিখছেন, শুভ শুক্রবার। আমাদের বাঙালিয়ানার গর্ব করা কি সাজে, পোশাক আশাক খাবার দাবার সবই আজ সময়ের জাঁতাকলে পিষ্ট। কজন বাঙালি কাছা দিয়ে ধুতি পরেন, কোনো ভোজসভায় পঙ্ক্তি ভোজনের পুরনো দৃশ্য দেখি এখন সবাই শুধু মুখের ভাষাতেই বাঙালি, সেখানেও যা হিন্দি আর ইংরেজির অনুপ্রবেশ করছে তা নিয়েও বাঙালিয়ানা সঙ্গীত। পরপর এগুলো পড়ে দিই নাকি যে কথা জমে রয়েছে।
1: মাঝে একটা হোয়াটসঅ্যাপ একটু পড়ে নি, অনেকগুলো হোয়াটসঅ্যাপ, আর সব থেকে বড় কথা যে এখন না পরপর পরপর হোয়াটসঅ্যাপ গুলো ঢুকছে,
0: আমাদের সময় কমে আসছে।
1: আপনাদের শুভ সন্ধ্যা জানাই, কিশোর বালিহাওড়া থেকে লিখছেন, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু হারিয়ে গেছে বাঙালিয়ানা বলতে গেলে। ধুতি পাঞ্জাবি ছিল একটা সময়, মহিলারা ছিল শাড়িতে, মাছের হাতে ছিল বাঙালি, এখনো বাঙালিরা মাছ ভাত পছন্দ করে, তবে সময়ের সঙ্গে এগুলো হারাতে বসেছে। বাঙালিয়ানা বলে সেরকম কিছু নেই, আসল নকল সব এক হয়ে গেছে। একটু সংক্ষিপ্তকরণ করলাম, চলে যাব পরের মেসেজে। লিখেছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি থেকে, লিখছেন বাঙালি ভোজন রসিক, তাই প্রথমে খাবার দাবার, তারপর নিজস্ব সংস্কৃতি বজায় রেখে রুচিসম্মত পোশাক ও শুদ্ধ বাংলা ভাষায় কথা বলা। সকালে সকালে কোথায় গেল, দুপুরে সকালে টিফিনে লুচি ছোলা ডাল, দুপুরে মাটিতে আসন পেতে বসে কলা পাতায় সাদা ভাত, ভাজা ভাজা শুক্ত মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল, আলু পোস্ত, মাছের ঝোল, চাটনি, দই, অবশ্যই শেষ পাতে মিষ্টি থাকতে হবে। রাতে যা হোক চললেই হবে, কিন্তু সন্ধ্যায় অবশ্যই চায়ের আড্ডা, আবার শীতে কিন্তু পিঠে পুলি আবশ্যিক। এইভাবে যদি সিজন ধরে ধরে বলেন, আমাদের পক্ষে কিন্তু জীব সামলে সঠিক উচ্চারণ বের করা কঠিন হয়ে যাবে।
0: শীষ মোহাম্মদ লিখছেন, ধুতি পাঞ্জাবি বাঙালির পোশাক, তেমনি মাছ ভাত শুক্ত বাঙালির খাবার, কিন্তু আজকের দিনে বাঙালি প্যান্ট শার্ট পায়জামা পাঞ্জাবি পরছেন, খাবার দাবার বদলাচ্ছে এবং বিরিয়ানি খাচ্ছে এবং আরও অনেক কিছু। ঠিকই, তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি শুভ সন্ধ্যা লিখছেন, পোশাকে আশাকে উৎসবে পার্বণে বাঙালিয়ানা এখনও বহমান, খাদ্যে চলনে বলনে ভঙ্গিমায় বাঙালিয়ানা অটুট, নতুন খাতা মহরতাদি শিব চতুর্দশী গাজন হোলি উৎসবের শারদীয়া দুর্গোৎসবে বাগদেবীর আরাধনায় বাঙালিয়ানা বহমান, কিন্তু দিবে আর নিবে মিলাবে মিলিবে এই তত্ত্বে বাঙালিরা বিদেশি পোশাক ভাষা ভঙ্গি ভাষা রপ্ত করায় প্রাচ্য পাশ্চাত্য মিলেমিশে একাকার, নয়া প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বাঙালিয়ানা বিশ্বের দরবারে হাজির, মাছ মাংস আমিষ নিরামিষ সবেতেই আছে। আজকের শেষ যে মেসেজ,
1: চলে আসি একটু হোয়াটসঅ্যাপের দিকে দাদা। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দাউদপুর থেকে, বাঙালিয়ানা বজায় রাখার ক্ষেত্রে পোশাক আশাক খাবার দাবার দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাড়ি পাঞ্জাবি কিংবা ধুতি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় বহন করে, অন্যদিকে মাছ ভাত পিঠাপুলি মিষ্টি বাঙালির খাদ্য সংস্কৃতিকে জীবন্ত রাখে। পহেলা বৈশাখ বা বিভিন্ন উৎসবে ঐতিহ্যবাহী খাবার মানুষকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখে। এগুলোর মাধ্যমেই বাঙালি ঐতিহ্য রুচি ও পরিচয় যুগের পর যুগ টিকে আছে। এছাড়া লিখেছেন মমতা ঘোষ বাউরিয়া জাগৃহী থেকে, লিখেছেন, বাঙালিয়ানা বজায় থাকে মূলত খাঁটি বাঙালি পোশাকে, ভাতের পাতে, মাছের পদ আর শুক্ত আচারের মতো ঐতিহ্যবাহী খাবারে। লিখেছেন, কেউ একজন ফোন করছেন, খুব অসুবিধা হচ্ছে, বারবার করে স্ক্রিন থেকে সরে যাচ্ছে মেসেজটা, যদি এই এই নাম্বারে আপনারা প্লিজ ফোন করবেন না। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে পাঠিয়েছেন মেসেজ, প্রাপ্তি স্বীকার করে থামতে হচ্ছে। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা পাঠিয়েছেন মেসেজ, আর পাঠিয়েছেন আমাদের বাগমারি থেকে রবিন মণ্ডল। মোটামুটি এখানেই থামতে হচ্ছে, কারণ 8:44 হয়ে 30 সেকেন্ড আপনার কথা অনুষ্ঠান শেষ মুহূর্তে, যেমন 8:44 মেসেজ ঢুকছে, কাজেই সেই সময় কিন্তু পড়ে ওঠাটা খুব মুশকিল হয়ে যায়। তাই আপনাদের বলবো, আপনারা চটপট মেসেজ করবেন, তবে প্রতিদিন থাকছে আপনার কথা, কাজেই আজ না পারলে কাল তো উত্তর পাবেনই। আর সেই সঙ্গে বলি, রাত্রি ঠিক 9:30 ফিরছি আমরা দুজন আবার বৈবৃত্ত নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন 100.1 FM গোল্ড।
2: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে লভলিন নিগম। प्रधानमंत्री नरेंद्र मोदी ने क्षेत्रीय स्थिरता और ऊर्जा सुरक्षा के लिए होर्मुज जल डमरू मध्य से सुरक्षित और निर्बाध नौवहन के लिए भारत के समर्थन की फिर पुष्टि की। ब्रिक्स देशों के विदेश मंत्रियों ने लोकतांत्रिक वैश्विक शासन और शांति तथा जलवायु चुनौतियों पर मजबूत बहुपक्षीय कार्यवाही का आह्वान किया। सीबीआई ने नीट यूजी 2026 परीक्षा पेपर लीक मामले में मुख्य सरगनाओं में से एक को गिरफ्तार किया। पश्चिम बंगाल सरकार ने आरजीकर मेडिकल कॉलेज में दुष्कर्म और हत्या मामले में 3 आईपीएस अधिकारियों को निलंबित किया। मौसम विभाग ने झारखंड, मध्य प्रदेश, राजस्थान, उत्तर प्रदेश और विदर्भ में कल तक लू चलने की संभावना व्यक्त की। भारतीय वुशु टीम ने मकाऊ में आयोजित सांडा विश्व कप में 2 स्वर्ण 1 रजत और 2 कांस्य पदक जीते। और ताशकंद में भारत ने एशियाई अंडर-17 मुक्केबाजी चैंपियनशिप में 2 स्वर्ण और 7 रजत पदक जीतकर इतिहास रचा। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी ने होर्मुज जल डमरू मध्य से सुरक्षित और निर्बाध आवागमन के लिए भारत का समर्थन दोहराया और क्षेत्रीय स्थिरता के साथ साथ वैश्विक ऊर्जा और खाद्य सुरक्षा के लिए इसके महत्व पर जोर दिया। अबू धाबी में संयुक्त अरब अमीरात के राष्ट्रपति शेख मोहम्मद बिन जायद अल नाहयान के साथ आज उच्च स्तरीय वार्ता के बाद श्री मोदी ने यूएई के लिए भारत के समर्थन की पुष्टि की और

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত। বইবৃত্ত 100.1 এফএম।

0: খোলা হওয়ার গল্পই আজ আজকের বৈবৃত্ত। আপনাদের সঙ্গে আছি স্টুডিওর এ প্রান্তে আমি সুপ্রিয়
1: আর মল্লিকা,
0: কিন্তু আমাদের মন আজ স্টুডিওর চার দেয়ালে আটকে থাকবে না। আমাদের বাহন হবেন এমন মানুষেরা যাদের মতন করে বলবার বা যাদের মতন করে দেখবার চোখ আমাদের নেই, কিন্তু সৌভাগ্য যে তারা আমাদের ভাষায়, আমার আপনার প্রাণের বাংলা ভাষায় লিখে গেছেন সেই সমস্ত লেখা আপনাদের জন্য আমরা কিছু কিছু নিবেদন করব। সাহিত্য এই বৈবৃত্তের বিষয় আপনারা জানেন, কিন্তু আজ কোন ধরনের সাহিত্য?
1: ওই যে সাহিত্য বা সাহিত্যের যে অংশ আমাদের চার দেওয়ালের মায়া কাটিয়ে মনে মনে ছড়িয়ে দেয়

0: একেবারে বিশ্বময়, যখন খুব সহজ করে আমরা বলতে পারি কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, সেই হারিয়ে যাওয়ার জন্য যে শব্দের ডিঙা, সেই ডিঙা যে সাহিত্যের অঙ্গ, সেই ভ্রমণ সাহিত্য। আজকে আমাদের বইবৃত্তে আমরা খুঁজে খুঁজে এনেছি সেই ভ্রমণ সাহিত্যের কিছু পাতা থেকে কিছু সংগ্রহ। কখনো বা আমাদের সঙ্গী হবেন প্রথিতযশা কোনো ভ্রমণ সাহিত্য লেখক, বা যিনি ভ্রমণ করেছেন তেমন কেউ, আর এমন করেই আজকের বইবৃত্ত সম্পূর্ণ হবে।
1: স্টুডিওতে আমরা এমন সমস্ত বইয়ের বৃত্ত সাজিয়ে বসেছি যে আমাদেরই ভাবতে অসুবিধে হচ্ছে যে কোন বইয়ের কতটুকু শোনাতে পারবো, আদৌ এই পর্বে সবটা পারবো কি না কে জানে, দেখা যাক। কিন্তু আমাদের সঙ্গী হবেন, আমাদের হয়ে দেখবেন যারা, সেই তালিকাটা কিন্তু ঈর্ষণীয়, একটু পরেই বুঝতে পারবেন। একটা ছোট্ট গান দিয়ে আমরা মনটাকে আগে খুলে দিই, মনের জানলাটাকে, কেমন?

যদিও তার আগে আমাদের একটা জরুরি কাজ আছে, সেই কাজটা সবার আগে সারা দরকার, কারণ সেটা আবহাওয়া সংক্রান্ত ঘোষণা। এখন থেকে ঘন্টা দুয়েকের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা আছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার কিছু কিছু অংশে এখন থেকে 2-3 ঘন্টার মধ্যে। এখন থেকে 2-3 ঘন্টার মধ্যেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বয়ে যাওয়ার সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু অংশে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই আবহাওয়ার ঘোষণা আপনাদের জানানো ছিল আমাদের প্রাথমিক কর্তব্য। এবার আমরা খুলব আমাদের মনের জানলা। এই জানলা খুলতে কোনো শব্দ হয় না, কি হয়,

0: আমাদের মন চঞ্চল, আমাদের গান চঞ্চল, আমাদের পায়ের তলায় সর্ষে। তবে বেশিরভাগ সময় যেটা হয়, ওই যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশের মুখে বলিয়েছিলেন না, যে ইচ্ছা সম্যক বিদেশ গমনে কিন্তু পাথেও নাস্তি, মন উড়ু উড়ু পায়ে বেড়ি, একই দৈবের শাস্তি। আমাদের অনেকের অবস্থাই আমাদের এই কেজো জীবনে
1: সত্যবতী তখন ভারী বায়না করছিল
0: কাশ্মীর যাওয়ার জন্য,
1: কাশ্মীর যাওয়ার জন্য।
0: তো সেখানে অবশ্য আবার সেসবজি তাদের যাওয়া একদম অন্যভাবে হয় সিমলায়। কিন্তু মজাটা হচ্ছে যে আমাদের অনেকেরই ওই অবস্থা, আমরা মধ্যবিত্ত গৃহস্থ বাঙালি মানুষ, কাজেই আমাদের দৌড় বেশি দূর নয়। কিন্তু তাই বলে আমরা কি আটকে থাকব? কোনো দেশকালে আমরা আটকে থাকব না। সেই কারণে আমরা যেখানে হাঁটা দেবো আর কি, সেটা হচ্ছে বইয়ের রাস্তা, মনের রাস্তা। এবার যখন সত্যি সত্যি কেউ বেড়াতে যাই, মানে যখন পাথেও জোগাড় করতে পারি আর কি, সময় এবং পাথেও, তখন যেটা হয় সেটা হচ্ছে এখনকার সময়ের মানে জায়গাটাকেই তো দেখি। মানে এখন যদি যাই তাহলে তো 2026 গরমের ছুটির দার্জিলিংকেই দেখতে পাবো, এমনটা তো দেখতে পাবো না যে উপেন্দ্র কিশোর রায় কেমন করে দেখেছিলেন, কেমন ছিল তখন, তখন যাবার পথ অবিভক্ত দেশে কেমন ছিল, কোন রাস্তা দিয়ে যেতে হতো, কেমনই বা ছিল এই শৈল শহরের চেহারা, সেইটা কিন্তু বই ছাড়া উপায় নেই। সেটা কিন্তু ভ্রমণের থেকেও বেশি কিছু। আজ তাই আমাদের বই বৃত্তে ভ্রমণ সাহিত্যে প্রথম যিনি মঞ্চে আসছেন তিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী।
1: প্রায় টাইম মেশিনের মতোই কাজ করবে আমাদের এই বইয়ের পাতা। আজকের দার্জিলিংকে ছেড়ে তাঁর সময়ের দার্জিলিংয়ের একেবারে জীবন্ত ছবি বা শব্দ ছবি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখায় লিখছেন, বিকালে 4টার সময় শিয়ালদহ হইতে দার্জিলিংয়ের গাড়ি ছাড়ে, 8:30 সময় দামুকদিয়া ঘাটে রেল হইতে নামিয়া স্টিমারে পদ্মা পার হইতে হয়, তারপর আবার রেল। এই রেল সমস্ত রাত্রি চলিয়া ভোরবেলা শিলিগুড়ি পৌঁছায়। সেখান হইতে আবার আর এক রকম খুব ছোট রেলগাড়িতে চড়িয়া বেলা 1:30 সময় দার্জিলিংয়ে উপস্থিত হওয়া যায়। মাঝখানে থেমে একটু বলি, তার মানে সময়টা দাঁড়ালো শিয়ালদহ থেকে বিকেল 4টে শুরু করে পরের দিন বেলা 1:30 সময় দার্জিলিংয়ে পৌঁছানো। তাহলে আজকের বন্দে ভারতের কি হবে?
0: সেটা ছেড়ে দিলাম, কিন্তু অন্য ট্রেনে সারা রাত এক রাত্রে পৌঁছে, এখন মোটামুটি যে জ্যাম ট্যাম হয় ওই রাস্তায় প্রায় একই রকম লাগে। তো বিকেল 4টে
1: না, পরের দিন না,
0: সেই দিন, পরের দিন, হ্যাঁ সেই দিন। মানে আমাদের যেটা, না আমি বলছি যে এখন সাধারণত যে সব যান যারা, তারা যান হচ্ছে রাত্রির, একটা রাত্রির কাটান, মানে রাত্রির হয়তো 8টায় গিয়ে স্টেশনে উপস্থিত হন, পরদিন হয়তো দুপুর 2টোয় গিয়ে রাত্রিতে উপস্থিত হন, তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম, অনেক মানে দীর্ঘ পথ ছিল এবং সম্পূর্ণ অন্য পথ ছিল। মানে এখন যা বাংলাদেশ তার ভিতর দিয়ে যেতে হতো, আমরা এখন যে পথে যাই তা কিছুটা অংশ বিহারের ভিতর দিয়ে যায়।
1: তারপর তিনি লিখছেন, দার্জিলিং পাহাড় ডিঙাইয়া সেখানে পৌঁছাইতে হয়, সাধারণ রেলের পক্ষে এত উঁচু পাহাড়ে অসম্ভব ওঠা।

0: জন্যই দার্জিলিংয়ের রেল এত ছোট, বারো জন লোক উঠিলেই ইয়ার একখানি গাড়ি বোঝাই হইয়া যায়। নিতান্ত ছোট পুঁটুলি ভিন্ন বড় একটা কিছু লইয়া এরূপ গাড়িতে উঠিবে তাহার জো নাই। শিলিগুড়ি হইতে দার্জিলিং প্রায় 55 মাইল, এই পথটুকু যাইতেই এই রেলের 6.5 ঘন্টার কম সময় কুলায় না। প্রথমে খানিকটা মাঠের উপর দিয়া যাইতে হয়। শুকনা স্টেশন ছাড়াইয়া খানিক দূর গেলেই গাড়ি খুব ঘন বনের ভিতরে প্রবেশ করে। এই বনের নাম তরাই। তরাই যে কোনো একটা বিশেষ বনের নাম তাহা নয়, হিমালয় পর্বতের গোড়ায় সর্বত্রই এইরূপ বন দেখতে পাওয়া যায় এবং তাহার সবগুলিকেই তরাই বলে। এই সকল স্থানের জল ও হাওয়া বড়ই অস্বাস্থ্যকর। সমস্ত পাহাড়ের আবর্জনা বৃষ্টিতে ধুইয়া এই তরাইয়ের ভিতরে আনিয়া ফেলে, এই জন্যই এই স্থানের জল হাওয়া এত খারাপ। লোকে বলে যে তরাইয়ের ভিতর দিয়া শুধু চলিয়া আসাতেই অনেক সময় জ্বর হইতে পারে। এই সকল বনে বড় বড় জানোয়ারেরও অভাব নাই, বাঘ ভালুক হাতি গন্ডার সবই আছে। একবার একদল হাতি রেল আটকাইয়া ফেলিবার জোগাড় করিয়াছিল। হাতিগুলি রেলের লাইনের উপরেই দাঁড়াইয়াছিল। রেল আসিতে দেখিয়া তাহাদের অনেকগুলি ভয়ে পলাইয়া গেল, কিন্তু একটা দাঁতাল কিছুতেই যাইতে চাইল না। শেষটা বেগতিক দেখিয়া গাড়ির ড্রাইভার হাতির দিকে খুব জোরে গাড়ি চালাইয়া দিলে পর হাতিটা ভয় পাইয়া তাড়াতাড়ি ছুটিয়া পালাইল। দার্জিলিং যাইবার জন্য রেল অতি অল্প দিন যাবতই হইয়াছে। প্রথমে ওখানে যাইবার কোনরূপ পথই ছিল না, এমনকি পাহাড়ের উপরে এরূপ সুন্দর স্বাস্থ্যকর স্থান আছে নিচেকার লোকে তাহা জানিতই না। পাহাড়ের নিচের লোকেরা তরাইয়ের জল খাইয়া খালি জ্বর প্লীহা লিভারের ভুগিত, আর পাহাড়ি লোকদিগকে এত সুস্থ ও সবল দেখিয়া আশ্চর্য হইত। বনের ভিতরে জানোয়ার চলিবার যে সামান্য পথ থাকিত তাহার ভিতর দিয়া পাহাড়ি লোকেরা নামিয়া আসিত, আর নিচের লোকেদের বলিত যে পাহাড়ের উপরের জায়গা বড় চমৎকার। তোমরা অনেক বাড়িতে এক প্রকার গোল সিঁড়ি দেখিতে পাও, তাহা দিয়া ঘুরপাক খাইতে খাইতে উপরে উঠিতে হয়। দার্জিলিংয়ের রেলের স্থানে স্থানে এইরূপ এক একটা বন্দোবস্ত আছে। ইংরাজিতে এই সকল স্থানকে লুপ কহে। সাধারণত পাহাড়ের গা ঘেঁষিয়া রেলের পথ গিয়াছে। এই পথ ঢালু, ইহাতে যেমন অগ্রসর হইতে হয় তেমনি কিছু কিছু করিয়া উপরে উঠিতে হয়। মোটের উপর 30 ফুট অগ্রসর হইলেই 1 ফুট উঁচুতে উঠা যায়। অবশ্য ক্রমাগত সোজাসুজি পথ চলিয়া এইরূপে উপরে উঠিবার বন্দোবস্ত পাহাড়ে করা সহজ নহে। সেখানকার পথকে পাহাড়ের গা ঘেঁষিয়া আঁকিয়া বাঁকিয়া চলিতে হয়। একদিকে খানিক দূর অগ্রসর হইয়া আবার খানিকটা হয়তো তাহার বিপরীত দিকে যাইতে হয়। অনেক সময় হয়তো তাহাতেও কুলায় না, তখন ওই গোল সিঁড়ির কায়দায় একবার ঘুরপাক খাইয়া খানিকটা উপরে না উঠিয়া নইলে চলে না। এইরূপ ঘুরপাক খাইয়া উপরে উঠার স্থানগুলির নামই লুপ, অর্থাৎ কুণ্ডলী, যে স্থান দিয়া ট্রেন লুপে প্রবেশ করে। লুপটা ঘুরিয়া আসিলে আবার ঠিক সেই স্থানের উপরেই উপস্থিত হয়। তখন নিচের দিকে তাকাইলে লুপে ঢুকিবার পূর্বে যে স্থান দিয়া আসা হইয়া গিয়েছিল 15-16 হাত নিচেই সেই স্থান স্পষ্ট দেখিতে পাওয়া যায়। চুনবাটির নিকট যে লুপ আছে তাহা দেখিতে অতিশয় সুন্দর। এই স্থানে ট্রেনখানিকে প্রায় 1.5 পাক ঘুরিতে হয়। আমাদের এই মুহূর্তে দার্জিলিং হিমালয়ান ট্রান্সজে হেরিটেজ রেল, তার একটা সুন্দর বর্ণনা কিন্তু
1: পাওয়া গেল। এবং এটা ভারতবর্ষের কেন পৃথিবীর একটা গৌরব, ইউনেস্কো হেরিটেজ। এবং এই ট্রেন হিমালয়, আমরা সকলেই জানি নবীন পাহাড়, তাতে ধসের মানে অত্যন্ত ধসপ্রবণ, এবং সেই কারণে তা মাঝখানে বন্ধই ছিল দীর্ঘদিন। এখন কিন্তু আবার প্রায় নিয়মিতভাবে চলছে। প্রায় কথাটা এই কারণে বলতে হলো যে হিমালয়ের ক্ষেত্রে কোনোটাকেই স্থায়ী নিশ্চিত বলা যায় না। মানে যে পাহাড় আজকে যে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে কাল যে যাবে এমন কোনো কথা নেই, কারণ ভীষণই ওখানে ধসপ্রবণ জমি। কিন্তু মানে যাচ্ছে, এবং এখন এই ভিস্তাদোমের যুগে আরও দৃশ্য দেখবার সুযোগ বেড়েছে। তার আগে অবশ্য খুব ছোটো ছোটো ওই ট্রেন যেত, তার মধ্যে প্যাসেঞ্জার ট্রেনও ছিল, মানে কাচের মানে গাড়ি যেমন ছিল, কাচ ঘেরা গাড়ি যেমন ছিল,
0: সেরকম
1: থাকতো। হ্যাঁ, এবং না, এবং অনেক ট্রেনও ছিল যেগুলো প্যাসেঞ্জারদের জন্যই। সেই ট্রেনেও আমার চড়বার সৌভাগ্য হয়েছে, এবং সেখানে সেখানে আমি আর অদ্ভুত জিনিস দেখেছি, যে জিনিসটা আমাকে ভয়ানক টানে সেটা হচ্ছে শুধু তো দৃশ্য নয়, দৃশ্য এবং তার মধ্যে মানুষ, দুয়ে মিলে তো ভ্রমণের মানে মূল কথা। তো ওখানকার যে মানুষজন, তাদের আমি দেখেছি তখনও, এখন যেমন ডিজেল ইঞ্জিনের সংখ্যাই বেশি, তখন পর্যন্ত কিন্তু আমি যখন দেখেছি আজ থেকে বছর 25 আগে, তখনও পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে ওখানে ছোট ছোট কয়লার ইঞ্জিন ছিল। সেই ইঞ্জিনগুলোর দুর্ধর্ষ সব নাম ছিল, কুইন অফ হিমালয়, দ্য মাউন্টেন কুইন, এরম গোছের সব নাম, এবং তাদের ভারী সুন্দর সব রঙিন রূপ, কেউ লাল রঙের, কেউ নীল রঙের। হ্যাঁ, এবং তার সেই পেতলের মানে কারুকার্য করা, এবং সেগুলোকে না স্থানীয় লোকেরা পর্যন্ত, মানে কোথাও ট্রেন থেমে জল নিচ্ছে, তো একটি কোথাও থেকে আর লোক, সে বসে আছে এমনি, তার কোনো কাজ করবার নেই, সে এসে দেখি তার পাগড়িটা খুলে সামনের তকমাটাকে ভালো করে মুছে দিচ্ছে, মানে ওটাকে না ওরা নিজের মানে একটা মানে বাড়ির জিনিস আর কি, এরকম দেখতেন সকলেই, মানে শুধু কর্মচারীরাই যে ট্রেনটা চালাতেন তা কিন্তু নয়। এবার আমি নিজের চোখে দেখেছি যেরকম হয় অনেক সময়, ওই তলার পাটাতন সরে গেছে, একটা কাঠ সরে গেছে, ট্রেনটা যাবে না, ড্রাইভার সাহেব নেমে দেখছেন কি হচ্ছে, 25টি স্থানীয় লোক এসে হাত লাগায় পাথর টাথর টেনে এনে যাতে লাইনটা স্টেবল থাকে, ট্রেনটা পাস করে যায়। তো এ এক অদ্ভুত মানুষের সঙ্গে এই ট্রেন, এই রাস্তার পাশেপাশে চলে, লোকে হাঁটে, একটু হাঁটে, আবার ট্রেনে ওঠে, আবার খানিক বাদে আবার পা মানে জুড়িয়ে গেলে, পায়ের শক্তি ফিরে এলে আবার হাঁটে। টিকিট টিকিট বিশেষ কাটবার কোনো বালাই কালোর ছিল না, তো মানে আমরা টিকিট চেয়েছিলাম বলে খুব অবাক হয়েছিলেন আর কি, কাউন্টারে যিনি বসেছিলেন।
0: না, একটু তুমি যখন ওখানকার মানুষদের কথা বললে, তাহলে আমরা উপেন্দ্র কিশোরের কলমে সেই মানুষদের কথা কেমন ছিল
1: একটু শুনি না। হ্যাঁ,
0: একটু অবশ্যই সেটাও একটু প্রাসঙ্গিক
1: রাখি।
0: আসে শুধু তো পথ নয়, শুধু প্রকৃতি নয়, মানুষও তো সেই প্রকৃতিরই অংশ। লিখছেন, আমি লোকের কথা বলিয়াই আরম্ভ করিলাম, তোমাদের মনে হয়তো অন্যরকম প্রশ্ন উঠিতেছিল, দার্জিলিং দেখিতে কেমন, সেখানে কেমন শীত ইত্যাদি অন্য কোনো বিষয় আগে বলিলেও হয়তো ভালো ছিল, কিন্তু তা বলিলে কি হয়, আমার লোকের কথাই আগে মনে পড়িয়াছে, তাহা আবার সেখানকার বড় লোক নয়, মোটে। আমাদের মোট বহিবার জন্য অনেকগুলি স্ত্রীলোক আসিয়া আমাদিগকে ঘিরিয়া দাঁড়াইল। এখানকার অধিকাংশ মোটেই স্ত্রীলোক, পুরুষেরা ডান্ডি বয়, রিক্সো ঠেলে আর মুটের কাজও করে, স্ত্রীলোকেরা মুটের কাজটাই বেশি করিয়া করে। স্ত্রীলোক বলিয়া কেহ তা ইহাদিগকে অবহেলা করিবেন না, আমাদের দেশের পুরুষ মুটেগুলির চাইতে ইহারা অনেক মজবুত। আমাদের দেশের মুটেরা মোট একটু ভারী হইলে চটিয়া যায়, ট্রাঙ্ক খুব বড় হইলে এদেশের মুটে সেটাকে কিছুতেই একা বহিয়া নিতে রাজি হয় না। দার্জিলিংয়ের একটা স্ত্রীলোক মুটে ঠিক সেইরূপ একটা ট্রাঙ্ক মাথায় করিয়া গিয়া একটু বেশি টানাটানি করাতে আমাদের একজন তাহাকে বলিয়াছিল যে, তোমার বুঝি ওই মাথায় করিতে কষ্ট হইতেছে, ইহাতে সে অপমান বোধ করিয়া বলিল, আরও একটা দাও। বাস্তবিক এরা বেশ সরল লোক, হাসিয়া ভিন্ন তোমার সহিত কথা কহিবে না, যতক্ষণ বহিবার শক্তি আছে মোট ভারী বলিয়া আপত্তিও করিবে না। দরদস্তুরি করার অভ্যাসটা ইহাদের এখনো ভালো করিয়া জন্মে নাই। বড়জোর হয়তো তোমাকে ধমকাইয়া জিজ্ঞাসা করিতে পারে কত দিবে, তুমি যদি উল্টিয়া তাহাকে জিজ্ঞাসা করো কত নিবে, তবে সে বলিবে দুই আনা, 100 গজ যাইতে হইলেও 2 আনা, 1 মাইল যাইতে হইলেও 2 আনা, ছেলে মানুষ হইলে 4 পয়সা। মোটটা বুড়োর মোটের মতো ভারী হোক তাহাতেও আপত্তি করিবে না। মোটেকে যদি তোমার বাড়ি চিনাইয়া দিতে পারো, তবে তোমার আর তাহার সঙ্গে যাইবার কিছুমাত্র দরকার নাই, তাহাকে জিনিসপত্র সহ পাঠাইয়া তুমি নিশ্চিন্ত থাকো, একটা জিনিসও এদিক সেদিক হবে না। পাহাড়ি মানুষের সেই সারল্য এবং বিশ্বস্ততা,
1: সে কিন্তু এখনো এখন মানে হয়তো কিছু পরিবর্তন ঘটতে পারে, কিন্তু খুব সামান্যই ঘটেছে, মানে
0: সেটা
1: ব্যতিক্রম, কিন্তু মৌলিক কোনো পরিবর্তন এখনো হয়নি, এটা খুব নিশ্চিন্তে বলা চলে। এরপর যে বইটা থেকে একটুখানি উল্টোতে শুরু করব, আমাদের 10টায় সংবাদ বিরতি, তার আগে

0: তিনি হচ্ছেন ভূপর্যটক বিমল দে। ভূপর্যটক শব্দটা আমরা সাধারণত মন্দার বসের সামনে লাগাতে অভ্যস্ত সোনার কেল্লায়, কিন্তু তিনি তো ঠিক ভূপর্যটক ছিলেন না, তিনি ছিলেন মানে নকল ভূপর্যটক, নকল হাজরার মতোই। ম্যাট্রিকে 56 পেয়েছিলেন তো সে কারণে,
1: এবং জুতোটা দেখেই
0: ধরাও পড়ে গিয়েছিলেন যে কারণে। হ্যাঁ, কিন্তু ইনি কিন্তু সত্যি সত্যি, ওই যে বললাম জুতোর কথা তো হলো, ইনি কিন্তু খালি পায়ে মাত্র 16 বয়সে মানে তিব্বত চলে গিয়েছিলেন, গ্যাংটক থেকে লাসা, ব্রহ্মপুত্র, কৈলাসনাথ, মানস সরোবর পায়ে হেঁটে ফিরে এসেছিলেন।
1: বাপরে!
0: হ্যাঁ, লিপুলেখ পাস এবং নৈনিতাল হয়ে সে যাত্রায় না ছিল প্রস্তুতি না ছিল জ্ঞান, নিজেই লিখেছেন পরে। কেমন করে কিসের টানে যে গিয়েছিলেন না সেটা ঠিক বলা খুব শক্ত। উনি নিজের জীবনে যতবার মানে পুস্তকে যা বোঝা যায়, উনি ওটাকে মনে করতেন তার আধ্যাত্মিক টান, এবং তিনি একটি মানে হাওয়ার টানে, একটা পাতার মতন, উড়ে যাওয়া পাতার মতন তার ঈশ্বর তাকে টেনেছিলেন। এই 16 মানে বয়সে এই যে চলে যাওয়া, তারপর আবার কিন্তু বহু বছর তিনি আর কোথাও যাননি। তো একটা ছোট্ট জায়গা একটু পড়ে শোনাই, অল্প একটুই শোনাবো, কারণ তারপরে আবার সময় আসবে যখন তখন আরও বেশি করে শোনাবো। শুরু করি অতি সংক্ষেপে পুরনো দিনের কথায়। পৃথিবীর বুকে প্রত্যেকটি মানুষের জীবনই এক একটা স্মৃতি গ্রন্থ। আমার ঘটনাগুলো লক্ষ কোটি মানুষেরই আরেকটি গল্প, তার বেশি কিছু নয়। পুণ্যতীর্থ ভারতের গঙ্গাধারের ছোট্ট একটা গ্রাম। একটি ছেলে গঙ্গার ধারে বসে বসে ভাবত, গঙ্গার ওপারে যেতে হবে, দেখতে হবে ওপারে কি আছে। ছেলেটি একদিন গঙ্গার ওপারে এলো, শান্ত হলো মন। তারপর স্টেশনে রেলগাড়ি দেখে মনে করতো, ট্রেনগুলো কোথায় যাচ্ছে, কত দূরে, কোন দেশে, ইচ্ছে অজানাকে জানার। এই জানার ইচ্ছেটাই পরিণত হলো নেশায়। তারপর শুরু হলো যাতায়াত। গরিব ঘরের ছেলে, বাপ হারা, আর সেটাই হলো তার মূলধন। সেই ছোট ছেলেটি বারবার নিজেকে সান্ত্বনা দিত, আমি গরিব সেটাই তো সত্য, সেটাই তো আশীর্বাদ, পরবর্তী জীবন সেই আশীর্বাদেরই প্রকাশ মাত্র। 1956 সালের গরমকাল, জুলাই আগস্ট মাস, মাত্র 10 সাধুসঙ্গ, তাই থেকেই তারই বেরিয়ে পড়া। দিনের পর দিন সে চলেছে, কাঁধে বোঝা নেই, সুটকেস বাক্সের বালাই নেই, পকেট নেই, কাজেই পকেটের পয়সারও প্রশ্ন নেই, ট্রেনের চেকারদের কৃপাপাত্র, অথবা রয়েছে জন্মলগ্নে পাওয়া পদযুগল, দেহটাকে বহন করবার এক উত্তম নমনীয় যন্ত্র। সেই সাধু চলে গেল তিব্বতে, ঘুরে এলো বৌদ্ধ ও হিন্দুদের শ্রেষ্ঠ তীর্থস্থান কৈলাসনাথ এবং মানস সরোবর। তারপর পরবর্তীকালে অনেক বছর বাদে তিনি আবার 1972 সালে, মানে এত বছর ভ্রমণের পর, তিনি ভূপর্যটন শেষ করে আবার দেশে ফেরেন। তার সামাজিক জীবন শুরু হয়, বিবাহ করেন, একটি আন্তর্জাতিক সংস্থায় চাকরি করতে শুরু করেন, কিন্তু তারপরে আবার একটা সময়ের পর থেকে কিন্তু আবার তার জীবন চলে যায় ওই বাইরের পথে। খুব ডিটেলে আমরা এনার কথা বলবো, মানে খানিকটা ডিটেলে, কিন্তু তার সময় এখন নয়। এখন আমরা ছোট্ট একটা গানের ফাঁকি, তাই তো, তারপরে ওই গানের পথ ধরে আমরা যাব সংবাদে, তারপর সংবাদের পথ ধরে আবার ফিরে আসবো বেড়ানোয়।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদে জাহাজ চলাচলে ভারতের সমর্থনের ওপর জোর দিয়েছেন। পাঁচ দেশ সফরের প্রথম দিনে আজ শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন, পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার স্বার্থে ভারত অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। আজিকর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। একাদশ সান্ডা বিশ্বকাপে ভারতীয় উশু দল দুটি সোনা, একটি রূপ ও দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে। অনূর্ধ্ব ১৭ বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা আজ দুটি স্বর্ণপদক এবং সাতটি রৌপ্য পদক জয় করে ইতিহাস তৈরি করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের উপর জোর দিয়েছেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর উপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁর পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমিরশাহীর নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি বলেছেন, জ্বালানি বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। আবুধাবিতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আল নাহিয়ান স্বয়ং তাঁকে অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে আমিরশাহীর আকাশ সীমায় প্রধানমন্ত্রীর বিমান প্রবেশের সময় সে দেশের F-16 যুদ্ধ বিমানগুলো তাঁর বিমানকে

0: এসকোর্ট করে বিমানবন্দরে নিয়ে আসে। সংযুক্ত আরব আমিরশাহী সফর শেষ করে প্রধানমন্ত্রী তাঁর সফরের দ্বিতীয় পর্বের গন্তব্য নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেন। একটি প্রতিবেদন।
1: प्रधानमंत्री नरेंद्र मोदी पांच देशों की यात्रा के दूसरे चरण में शुक्रवार देर रात नीदरलैंड्स पहुंचेंगे। प्रधानमंत्री मोदी की यह यात्रा न केवल दोनों देशों के लिए महत्वपूर्ण है बल्कि हाल ही में संपन्न इंडिया यूरोप फ्री ट्रेड एग्रीमेंट के संदर्भ में पूरे यूरोप पर असर डालने वाली साबित होंगी। व्यापार की दृष्टि से नीदरलैंड्स भारत का 11वां बड़ा साझेदार है। दोनों देशों का द्विपक्षीय व्यापार गत वर्ष $27.8 बिलियन का रहा है। निवेश के मामले में भी नीदरलैंड्स चौथा बड़ा निवेशक है। प्रधानमंत्री अपने इस महत्वपूर्ण दौरे के दौरान नीदरलैंड्स के प्रधानमंत्री रॉब यतिन के साथ वार्ता करेंगे एवं डच राजा विलियम अलेक्जेंडर और रानी मैक्सिमा से भी शिष्टाचार भेंट करेंगे। शनिवार को प्रधानमंत्री नीदरलैंड्स में कम्युनिटी इवेंट को संबोधित करेंगे एवं नीदरलैंड्स की प्रतिष्ठित कंपनियों के सीईओ से भी मुलाकात करेंगे। नीदरलैंड्स से आकाशवाणी समाचार के लिए सुश्रुत शर्मा।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। ব্রিক্স বিদেশমন্ত্রীদের সম্মেলন থেকে উঠে আসা সিদ্ধান্ত সম্বলিত নথিতে বলা হয়েছে, সদস্য দেশগুলি একটি ন্যায়সঙ্গত বৈধ গণতান্ত্রিক ও দায়বদ্ধ আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ব্যবস্থাপনা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। মেরুকরণ ও অবিশ্বাসের এই বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতে হবে। সংঘাতের সম্ভাবনা প্রশমনে আন্তর্জাতিক মহলের রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে পদক্ষেপ করা প্রয়োজন। সমস্যার মূল কারণ চিহ্নিত করে সমাধানের পথে এগোনোর পক্ষে সওয়াল করেছেন বিদেশমন্ত্রীরা। জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবিলায় স্থিতিশীল পরিকাঠামো ব্যবস্থা জোরদার করার উপর সম্মেলনে জোর দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকে বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্ব দেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি। বৈঠকের ফাঁকে ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে সামরিক দিক দিয়ে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। আরাকচি আরও বলেন যে বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত জটিল। তিনি স্পষ্ট বলেছেন, ভারতের পক্ষ থেকে যে কোনো গঠনমূলক ভূমিকাকে ইরান স্বাগত জানাবে। রাজ্যে নতুন তিনটি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। এদিকে দীর্ঘ জটিলতা কাটিয়ে আজই শুরু হয়েছে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। এজন্য আজ রাত 8টা থেকে 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্যদিকে এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সন্তোষ ব্যক্ত করেছেন। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসায় দীর্ঘ 3 বছরের এই সমস্যার সমাধান হল। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে আগামী 18 জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে সমস্ত জেলা শাসকদের কাছে পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, গত 14 বছরে দেওয়া শংসাপত্রগুলোর সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সেই কারণেই রিভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সিজিএ কমপ্লেক্স ছেড়ে বেরিয়ে গেছেন। এর আগে 5 বার তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। আজ সকালে কোনোরকম নোটিশ ছাড়াই ইডি দপ্তরে হাজির হন তিনি। 10 দিন পর ফের তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ইডি। এদিকে অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় ধৃত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে আজ 13 দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার আজ 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জী এবং ডিসি

0: অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধান এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। এ ব্যাপারে কোন মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কিনা তাও বিবেচনা করা হবে।
1: ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোন ইনস্ট্রাকশন ছিল কিনা, কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট।
0: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায় রয়েছে। নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের মূল অভিযুক্তকে সিবিআই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত 24 ঘণ্টায় সিবিআই এর তদন্তকারী অফিসাররা দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে নানা তথ্য প্রমাণ জোগাড় করেছেন। আটক করা হয়েছে বহু কাগজপত্র, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও মোবাইল ফোন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুনে থেকে পিভি কুলকার্ণী নামে এক রসায়নের অধ্যাপককে তদন্তকারীরা আজ গ্রেপ্তার করেছেন। তিনি মূল ষড়যন্ত্রকারী বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। গতকাল পুনে থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের আজ পুনের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে আসা হয়েছে। এর আগে প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই জয়পুর থেকে তিনজন, গুড়গাঁও থেকে একজন ও নাসিক থেকে একজনকে গ্রেপ্তার করেছিল। ম্যাকাওতে অনুষ্ঠিত একাদশ স্যান্ডা বিশ্বকাপে ভারতীয় উশু দল দুটি সোনা, একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে। ছয় সদস্যের এই দলে ভারতের মেয়েরাই দুটি স্বর্ণপদক জিতেছেন। মেয়েদের 75 কেজি বিভাগে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর শিবানী তার রুশ প্রতিপক্ষকে পরাজিত করে স্বর্ণপদকটি ছিনিয়ে নেন। অপর্ণাও 52 কেজি বিভাগে ভারতের দ্বিতীয় স্বর্ণপদক নিশ্চিত করেন। 48 কেজি বিভাগে ভারতের বিমান বাহিনীর ক্রীড়াবিদ কুশল কুমার চীনা প্রতিপক্ষকে পরাজিত করে রুপো জেতেন। এদিকে এসএসবির কারিনা কৌশিক এবং আইটিবিপির সাগর দাহিয়া ব্রোঞ্জ পদক পেয়েছেন। উজবেকিস্তানের তাসখান্ডে এশীয় অনূর্ধ্ব 17 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা আজ দুটি স্বর্ণপদক এবং 7টি রৌপ্য পদক জয় করে ইতিহাস তৈরি করেছে। এই প্রতিযোগিতায় ভারত 8টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এর ফলে পুরুষ ও মহিলা দল সম্মিলিতভাবে মোট 17টি পদক জয়ের মাইলফলক স্পর্শ করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদে জাহাজ চলাচলে ভারতের সমর্থনের ওপর জোর দিয়েছেন। পাঁচ দেশ সফরের প্রথম দিনে আজ শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। খবর শেষ হল, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত। বইবৃত্ত 100.1 এফএম গোল্ডে।

0: আরে না না না, দীপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল।
1: আরে না বাবা না, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল।

0: আমরা টেলিফোন যোগে ধরবার চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠানের প্রথম অতিথিকে, দেখা যাক যোগাযোগটা ঠিকঠাক হয়েছে কিনা। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, আমরা কথা বলছি শ্রী জয়দীপ মিত্রর সঙ্গে, তিনি খুব প্রখ্যাত একজন চিত্রগ্রাহক, ক্যামেরাম্যান যাকে বলা যায়, ফটোগ্রাফার, লেন্স পার্সন, এসব নানান নামে অভিহিত করা হয়। তো তার তিনি কমনওয়েলথ অ্যাওয়ার্ডি, সেদিক থেকে খুবই বিখ্যাত, কিন্তু আমাদের দেশে ফটোগ্রাফি যারা করেন তাদের মধ্যেই দু একজনের নাম আমরা জানি, কিন্তু এই এই এই ক্ষেত্রে ভারতে ভালো যারা কাজ করছেন তাদের সংখ্যা এত অসম্ভব রকমের বেশি যে তার ফলে খুব বিশিষ্ট নাম হয়ে ওঠা সাধারণ মানুষের স্মৃতির পক্ষে একটু অসুবিধাজনক। কিন্তু তারই মধ্যে উনি অত্যন্ত খ্যাতিমান মানুষ, নানান জায়গায় তার বেড়ানোর অভিজ্ঞতা আছে, তাই নিয়ে লেখবার অভিজ্ঞতা আছে, ছবি তুলতে গিয়েই মূলত তার বেড়ানো, কিন্তু সেই বেড়ানোর সঙ্গে জড়িয়ে থাকে শুধুমাত্র কিন্তু মানে পাহাড় পর্বত বা প্রাকৃতিক দৃশ্য নয়, সেই দৃশ্যপটের মধ্যে বসবাস করা মানুষ, সেই মানুষের নানান বিচিত্র জীবন, এই সমস্ত কিছু নিয়েই তার অনেক লেখা রয়েছে, বাংলায় তো অজস্র রয়েছে, রয়েছে ইংরেজিতেও, এবং নানান বাঁকে তিনি জীবনের নানান বাঁকে নানান রকম ধরনের ছবি করেছেন, কিন্তু সেই ছবি করতে গিয়ে তার বেড়ানো হয়েছে এমন কিছু দুর্গম নির্জন স্থানে যাতে শুধু ক্যামেরাতেই হয় না, যাতে শুধু জোরালো মানে পা থাকলেও হয় না, সেই সাথে একটা সাংঘাতিক সাহসী মনোভাবও থাকতে হয়, ওই ডান পিটেমো যেটা আমরা এক্ষুনি পড়ছিলাম।

0: ভূপর্যটক বিমলদের কথা, ঠিক সেই যে বিমলদের জিন সেইটা যে বাঙালির মধ্যে হারিয়ে যায়নি তার কিছু কিছু নমুনা আজকে আমরা আমাদের অনুষ্ঠানে রাখবার চেষ্টা করব বইয়ের মাধ্যমে। আপাতত যাকে পেয়েছি তাকে রাখব টেলিফোন যোগে। জয়দীপ, শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, আপনি তো নানান জায়গায় ভ্রমণ করেছেন, নানান বিচিত্র জায়গাতে যাবার অভিজ্ঞতা হয়েছে আমি জানি। আপনার নিজের কোথায় মনে হয়েছে যে সব থেকে বেশি, মানে একজন ভ্রমণিক হিসেবে সব থেকে, আমি শুধু ফটোগ্রাফির অ্যাঙ্গেল থেকে বলছি না, শুধুমাত্র বেড়ানোর জায়গা থেকে ঘুরে দেখার, আমাদের যেই বিচিত্র দেশ একে ঘুরে দেখার মানে নিরিখে সব থেকে মনে মন কাড়া কোন জায়গাটাকে মনে হয়েছে আপনার এত বছরে?
1: হ্যাঁ নমস্কার, আমি সেভাবে চট করে অনেক মানে একটা স্পেসিফিক কিছু মনে করা খুব ডিফিকাল্ট, কারণ এত মানে স্মৃতির উপর স্মৃতির মানে এত রকম প্রলেপ পড়েছে যে তার থেকে একটি বিশেষ স্মৃতিকে বের করে এনে ইমিডিয়েটলি ন্যারেট করা খুব মুশকিল। তবু আমি বলছি কয়েকটা জায়গা, যেমন মূলত আমি ফটোগ্রাফার, আমি তো ছবি তুলতেই যাই, কিন্তু আমি আসলে সেইখানেই বেড়াতে যাই সে জায়গাটার কিছু একটা ডাইমেনশন, সেটা তার রাজনীতি হতে পারে, সেটা তার ইতিহাস হতে পারে, সেটা ফোকলোর হতে পারে, ভেরি ইম্পর্টেন্টলি কোন একটা হয়তো কিছু একটা পড়ে আমার মনে হলো যে এই লোক শিল্প বা লোক ইতিহাস যেটা অল্টার ন্যারেটিভ আমরা এখন যেটাকে বলছি সেইটা ভীষণ রকম ইন্টারেস্টিং, সেটা ভিজুয়ালি কি হবে বা কিরকম ভাবে আমি সেটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করবো থ্রু মাই ফটোগ্রাফ সেটা একদম সেকেন্ডারি, কিন্তু এইরকম কিছু একটা সবসময় আমার টানে এবং আমি সেভাবেই যাই। যেমন এক্ষুনি যেটা আমার মনে পড়ছে, আমি দীর্ঘদিন কাজ করেছি মূলত গুজরাটে এবং কর্ণাটকের কিছু একদম মানে একটু গহন অঞ্চলে বলা যায়, যেখানে আফ্রিকার উপনিবেশ ছিল, মানে উপনিবেশ ঠিক বলা ভুল, মানে অ্যাকচুয়ালি আমরা স্লেভ ট্রেড সবাই জানি, দাস ব্যবসা, এই দাস ব্যবসার একটা দীর্ঘ ইতিহাস আছে এবং সেখানে আমি একটি বই পড়ি প্রথম, সেটি সেখানে আমি জানতে পারি যে সেটা হচ্ছে অবভিয়াসলি বিখ্যাত আমাদের এক্সপ্লোরার ডেভিড লিভিংস্টোনের আফ্রিকান ডায়েরি, এবং সেখানে একটা জায়গায় হঠাৎ আমার নজরে আসে যে উনি বলছেন যে দাস ব্যবসা বন্ধ করতে হলে এই মুহূর্তে জাঞ্জিবারের উপকূলে যত ভারতীয় বণিক আছে গুজরাটি তাদের অবিলম্বে দেশে ফেরত পাঠাতে হবে। এটা পড়ার পর আমার খুব কৌতূহল হয়, কেন হঠাৎ গুজরাট, কেন তারা জাঞ্জিবার গেলই বা কিভাবে। তো সেইখান থেকে আমি সেখানে যাই এবং তারপর দেখতে পাই যে ইনফ্যাক্ট বহু বছর আগে মানে রাজরাজটা শুরু হয়েছে তো শিল্প বিপ্লবের পর এবং পার্টিকুলারলি আফটার আমেরিকেবল ডিসকভার, সেখানে চাষের ক্ষেতে বিনা শ্রমের মজুরকে ইয়ে করার জন্য, কিন্তু তারও প্রায় 500-700 বছর আগে থেকে,
0: মানে মোটামুটি হাজার বছর আগে
1: থেকে ভারতে আফ্রিকানদের চালান করা হতো এক ক্রীতদাস, এবং তারা ভারতবর্ষের বিভিন্ন রাজার অধীনে কাজ করতেন এবং তারপর দেশ স্বাধীন হওয়ার পর এই দেশীয় রাজ্যগুলো তারা যারা আফ্রিকান
0: এদেরকে আনা হয়েছিল প্রথমে সৈন্য হিসেবে নাকি,
1: প্রথমে সৈন্য হিসেবে, তারপরে মুঘলরা পার্টিকুলারলি মুঘলদের এরা খুব অপ্রিয় ছিলেন কারণ এদের কৃতজ্ঞতা বোধ,
0: এরাই কি সেই হাফসি যোদ্ধা যাদের কথা
1: আমরা বলি, হাফসি হাফসি কথাটা একটা অ্যাব্রিভিয়েশন,
0: কথাটা অ্যাবিসিনিয়া,
1: অ্যাবিসিনিয়া আন্ডার ইথিওপিয়া। তারা তাছাড়া যখন সমুদ্রে জাহাজ গুলো জলদস্যুদের কবলে পড়তো তখন এদের রাখা হতো সেই জাহাজ গার্ড হিসেবে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: এবং 1206 সালে যখন ইবন বতুতা লিখছেন তখনও তিনি বলছেন যে তিনি যখন মক্কা যান গুজরাটের কোস্ট থেকে যখন জাহাজে ওঠেন দেখেন 550 জন আবিসিনিয়ান যোদ্ধা সেই জাহাজ রক্ষা করার জন্য মজুদ। এইখান থেকে আমি জানতে পারি দেশ স্বাধীন
0: ইবন বতুতা এবং লিভিংস্টোন এদের লেখাতে তার মানে উল্লেখ আছে।
1: এবং তারপর আমি পাইনারি প্রত্যেকটা গ্রামেও পৌঁছতে পারি যারা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর দেশীয় রাজারা জুনাগড়ের নবাব এদের 18টা গ্রাম দেন।
0: আচ্ছা,
1: সেই 18টা গ্রামে আফ্রিকান কমিউনিটি একদম গির জঙ্গলের মধ্যে মধ্যে গ্রামগুলো এখনো আছেন। সুতরাং অ্যাকচুয়ালি ইতিহাসের এটা ধারাবাহিকতা, সেই কবে ডেভিড লিভিংস্টোনের লেখা তার লেখা লিখেছেন তারও কত আগে ইভান বতুতা লিখে গেছিলেন, সেইটা সূত্র ধরে আমি এমন জায়গায় খুঁজে পেলাম যে ইতিহাসটা এখনো বহমান এবং
0: শুনেছি যে এই যারা ওখানে বসবাস করতেন মানে অনতি অতীত পর্যন্ত, তারা তাদের যে আফ্রিকান যে সংস্কৃতি সেইটাকে একেবারে আদি রূপে ধরে রাখতে সক্ষম হয়েছে। হ্যাঁ, এবং তার ফলে তাদের গান আলাদা, তাদের মানে তাদের একটি দল কলকাতাতে সহজ পর্বে গাইতেও এসেছিলেন, আমি সেই অনুষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছিল। হ্যাঁ, সহজ পর্বে তারা গান গাইতে এসেছিলেন সেখানে, কিন্তু আমরা একেবারে সেই বেতালের গল্পে যেরকম সেই যে ধরনের ড্রামস তাদের সেই, হ্যাঁ, সেই উপজাতিদের দেখতে পাই, ঠিক তারই যেন ছায়া দেখতে পেলাম তাদের পোশাকে, একেবারেই সেই রকম।
1: কারণ অ্যাকচুয়ালি এটা খুব সত্যি ঘটনা যে ভারতের রেসিজমের ইতিহাস খুব পুরনো, এবং আফ্রিকানরা যখন আফ্রিকা থেকে চালান হয়ে ভারতে আসেন তখন ওরা কিন্তু অ্যাজ এ কমিউনিটি নিজেদের মধ্যেই থাকে,
0: নিজেদের মধ্যেই থাকতেন, মেলামেশার সুযোগ ছিল।
1: আমরা যেটাকে অ্যাকালচুরেশন বলি, মানে একটা জনগোষ্ঠী দীর্ঘদিন এক জায়গায় থাকতে থাকতে ক্রমশ সেই জায়গার সংস্কৃতি বা কৃষ্টিকে নেয়, এরা কিন্তু সেটা নেননি। ফলে মানে এক জেনারেশন আগেও অনেকে ছিলেন যারা সোয়াহিলিতে কথা বলতে
0: পারতেন,
1: এবং এদের এই যে গোমা নাচ যেটা আপনি বলছেন, ওই গোমা শব্দটা থেকে আমাদের দামা মাস
0: আসছে।
1: ওটা হচ্ছে একটা আফ্রিকান বুশ ড্যান্স, যেখানে প্রত্যেক ডান্সার সে কোনো না কোনো প্রাণীকে রিপ্রেজেন্ট করে, এবং সেই জঙ্গলে এক শিকারী আসে এবং সেই শিকারীকে সবাই মিলে তাড়িয়ে দেয়, মূল নাচটার উপজীব্য এটাই, এবং এটাও তারা বহন করে এনেছে আফ্রিকা থেকে। সেকেন্ডলি সুফিজম যেটা আমরা বলি, সেটাও কিন্তু বাহকেরা,
0: আর এছাড়া মানে স্থান হিসেবে আমি বলছি এমন অনেক জায়গায় আমরা আজকাল পডকাস্টের মাধ্যমে পৌঁছে যাই যেগুলো হয়তো আজ থেকে 30 বছর আগে অত্যন্ত দুর্গম জায়গা ছিল। লোকতাক হ্রদ আমরা অনেক অনেক বছর আগে শুনেছি, এখন অনেকেই যাচ্ছেন, এখন এমন কিছু কিছু জায়গাতে যেটা বলা হয় এশিয়ার সব থেকে স্বচ্ছতম নদী, যেটা শিলংয়ের থেকে মানুষ যায়, এখন এখন অবশ্য যাওয়া আসার রাস্তাটা খারাপ হয়েছে, কিন্তু এইরকম কোনো একটা জায়গার কথা যেটা খুব মন মানে যেখানকার দৃশ্য খুব মন কেড়েছিল, মানুষ নয় মানে অজস্র অভিজ্ঞতা যে কোনো একটি।
1: হ্যাঁ, আমার লোকটা কি অসাধারণ, প্রথম যখন আমি দেখি আজ থেকে প্রায় 25 বছর আগে,
0: আচ্ছা,
1: এবং সেই সময় মণিপুরে ইনসার্জেন্সি একদম চরমে, মানে আজকের মতো নয় কিন্তু সমস্যা ছিল, সম্পূর্ণ বর্ষায়, ভয়ানক বর্ষায় আমি একবার লোকটাক চাই, এবং তখন 4 দিন আমরা লোকটাকের পাশে যে গ্রামটা সেখানে এক আমি আর আমার এক বন্ধু আমরা একটি বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে আমরা থাকি, এবং তখন লোকটাকের বিউটি হচ্ছে লোকটাকের মাঝে মাঝে কিছু ভাসমান আইল্যান্ড আছে, পানার মতো একটা জলজ উদ্ভিদ, এগুলো পরস্পর জুড়ে গিয়ে বিরাট বিরাট গোল গোল আইল্যান্ড তৈরি করে, এগুলোকে ওরা বলে ফুমদি, এবং এই আইল্যান্ড গুলো গোটা লেক জুড়ে ভেসে বেড়ায়, এবং এর ওপর এখন এগুলো নিষিদ্ধ হয়ে গেছে, এই আইল্যান্ডের ওপর মানুষদের ঘরও বাঁধে
0: ছেলেরা,
1: এবং তারা এই ঘরে থাকে, অর্থাৎ তার ঘরটা কিন্তু সেই আইল্যান্ডের সাথে গোটা লেকে ঘুরে বেড়াচ্ছে, এবং সেখানেই তারা মাছ ধরে। হ্যাঁ, মাছ মাছময় জীবন, মানে মানে রিভলভস অ্যারাউন্ড ফিশিং। তখন একটা ডিএ নৌকো নিয়ে আমাদের কাজ ছিল সকাল থেকে রাত অব্দি ওই ফুমদি থেকে ফুমদি ঘুরে বেড়ানো, সেখানে দেখলাম বাচ্চারা লেখাপড়া করছে, আমি
0: একটা ছোট্ট প্রশ্ন করে শেষ করি, অনেকটা সময় আমরা কথা বললাম, আপনার অনেকটা সময় নিলাম, আমি এই জায়গাটা একটুখানি করি যে আরেকটা দিক তো থাকে, সেটা হচ্ছে যে যিনি ভ্রামণিক মানে যিনি একটু ভেবে বেড়াতে বেরোন আর কি, তার তো একটা একটা যেমন আমরা ফেলুদাকে দেখেছি যে কোনো জায়গার গাইড বুকটা সবসময় তার সঙ্গে থাকে, তো সেটা তো আমাদের ওই সেটা থেকে আমাদের এক ধরনের ইন্টারেস্ট তৈরি হয় এই ধরনের বই সম্পর্কে। পরবর্তীকালে এমন অনেক বই বেরোয়ও তার মধ্যে যারা পরিযায়ীর সঙ্গে আপনি যুক্তও ছিলেন খুব ঘনিষ্ঠভাবে আমি জানি, আমরা তার সম্পাদকের সাথেও কথা বলবার চেষ্টা করব। কিন্তু আমার একটু মানে জানতে ইচ্ছে করে যে তার মধ্যেও কারোর মানে কারো কারো ফেভারিট কোনো বিশেষ একজন লেখক থাকেন, মানে যার যেমন উমাপ্রসাদের রচনা অনেকেরই খুব মানে মনকে অনেক জায়গায় নিয়ে গেছে, যেসব রাস্তায় তারা হয়তো অনেক পরে গেছেন বা এখন যাওয়া হয়তো অনেক সহজ, কিন্তু তার রচনার ভেতর দিয়ে আমরা গেছি অনেক আগে, তো সেরকম মানে দেশি হতে পারেন বিদেশি হতে পারেন এমন কোন একজন দুজন লেখকের কথা কি বলা সম্ভব?
1: হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি কখনো প্রথমত আমি গাইড দেখে মানে গাইড বুক একদম ইউজ করি
0: না, গাইড বুক তো অবশ্যই ওটা ওটা একদম ফেলুদার ডিপার্টমেন্ট। হ্যাঁ
1: আমি সবসময় কোনো একটা ক্রিয়েটিভ কি বলবো লিটারারি ফিকশন হোক যাই হোক সেটা আমাকে টানবে। যেমন আমি এই মুহূর্তে বলছি আমি চেরাপুঞ্জি প্রথম যাই একটা লেখা পড়ে, সেটা হচ্ছে আলেকজান্ডার ফ্রেটারের চেজিং দ্য মনসুন। সেটাই মানে লেখাটা শুরুই হচ্ছে এভাবে যে আমার যখন জন্ম হয়, আমার জন্ম হয়েছিল প্রশান্ত মহাসাগরের কোনো একটা দ্বীপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে, যে দ্বীপে আমার বাবা ছিলেন একমাত্র ডাক্তার ইন আ রেডিয়াস অফ 1000 মাইলস, এবং আমার যখন যুদ্ধ হয় জন্ম হয় তখন বৃষ্টি হচ্ছিল এবং প্রথম যে শব্দ আমি শুনি সেটা হচ্ছে বৃষ্টির শব্দ। তোর বাবার বা দাদুর কাছে একজনের চিঠি আসতো, সেই চিঠিটা লিখতেন একজন আরেকজন কেউ ডাক্তার, কিন্তু সেই চিঠিতে খামে লেখা থাকতো চেরাপুঞ্জি, হ্যাঁ, এবং সেই চিঠিতে সেইখানে বৃষ্টির বর্ণনা থাকে, এবং একটা ছোটবেলায় ওর মাথায় গেঁথে যায় যে সেই চিঠিতে একজন লিখছেন, যিনি লিখছেন তিনি লিখছেন যে ওয়ার দ্য সোক দেয়ার ডেড ইন হানি, মানে উনি বলছেন যে যেন এখানে এমন বৃষ্টি হয় যে মৃত্যুর পর মানুষকে কবর দেওয়া যায় না, কারণ কবর দেওয়ার পর মাটি গলে সেই মৃতদেহ উঠে আসে, সুতরাং তাকে মধু মাখিয়ে অপেক্ষা করতে হয় কবে সূর্য। এবং এই ডেসক্রিপশনটা ওই বালক বয়সে শোনার পর তার মনে হয় যে একবার চেরাপুঞ্জি যেতেই হবে। এই এই লেখাটা পড়ার পর আমি ক্রমাগত চেরাপুঞ্জি যাই, বর্ষাকালে যাই এবং ওই বৃষ্টি মাটি খাওয়া যায় ডেডি হানি, কোনোভাবে ওই শব্দ গন্ধ বা ওই পাত্রটা আমারও মাথায় পেকের মতো গেঁথে আছে।
0: অনেক ধন্যবাদ, অনেকক্ষণ সময় নিলাম, আমাদের শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই খুব আশ্চর্য কিছু জগতে মানুষ ভ্রমণের সুযোগ পেলেন, আবার নিশ্চয়ই কথা হবে।
2: আমরা চলে যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরছি বিজ্ঞাপনের ওপারে সঙ্গে গান নিয়ে।

0: আমরা কথা শুনছিলাম জয়দীপ মিত্রর, সেখানে আমরা শুনেছি অনেক কিছুই। আমি জানি তার কিছু কিছু হয়তো একটু অচেনাই লেগেছে, কিন্তু আমাদের তো একটু বৈবৃত্য তো আমাদের ওই বৃত্তের বাইরে খানিকটা উঁকি দেওয়ার সাহস যোগায়। আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে তো ওই জায়গাগুলোয় চট করে চলে যাওয়ার কথা নয়, মানে না যাওয়াই ভালো এখনকার দিনে। আসলে পডকাস্টের যুগে একটা সেলফি স্টিক নিয়ে আমরা যত্রতত্র চলে যাই, তো তাতে অনেক সময়ই না একটা জায়গার যে আসল সৌন্দর্য, তার যে গভীরতর রূপ, সেটা কিন্তু একটা চর্চা দাবি করে, একটা পড়া দাবি করে, একটা জ্ঞান দাবি করে। সেটাতে আমরা ধ্যান বা মনোযোগ দিই না বলি অনেক সময়, কিন্তু সেই জায়গাটার যে পবিত্রতাটা, পবিত্রতা বলতে আমি কোনো ধর্মীয় অর্থে বলছি না, কিন্তু সেই জায়গার যে একটা স্থান মাহাত্ম, সেটা অনেক সময় খর্ব হচ্ছে। তো সে কারণেই আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে শুনব, আর আমাদের ভরসা রয়েছে আমাদের বইগুলো।
1: আসলে যে কোনো, এই যে আমরা এখনো পর্যন্ত যে কটা ভ্রমণ সাহিত্যের উল্লেখ করলাম, যেটুকু পড়লাম, সেখানে বারংবার দেখো এই যে হঠাৎ করে গিয়ে পড়ে একটা দিনের দেখা কিন্তু নয়, কারণ দেখার জন্য শুধু প্রকৃতি নয়, সেখানকার মানুষজন, তাদের সঙ্গে যে যোগাযোগ, একটা ইন্টারঅ্যাকশন, এটা না হলে না সেই জায়গাটার ঠিক প্রকৃত ছবিটা বোধহয় বেরিয়ে আসে না। একটা মানুষের সঙ্গে আলাপ হতে অন্তত একটা ঘন্টা তো লাগে, তার মানুষটার বৈশিষ্ট্য বলো বা তাদের জীবনযাত্রার যে অন্য রকম একটা ধারা, এটা তো খুবই নির্দিষ্ট যে প্রাকৃতিক বৈশিষ্ট্য যেরকম বদল হয় স্থান ভেদে, স্বাভাবিকভাবেই প্রকৃতির অংশ হিসাবে মানুষের জীবন চর্চাটাও কিন্তু বদলায়। তো সেই বদলানো ছবিটা ঠিক কতটা অন্য রকম, আমাদের প্রতিদিনকার যে জীবনচর্যা তার থেকে কোথায় আলাদা, বুঝতে একটু সময় লাগে, সেটা ওই একদিন বা এক ঘন্টার মধ্যে আসে না।
0: আমরা ছোটবেলায় স্কুলে পড়তাম না যে ট্রাভেল ব্রডেন্স মাইন্ড, তো সেটা একটা খুব মানে হেড়ে এবং গলায় বলতে হতো, কিন্তু আসলে কিন্তু ভ্রমণের ফলে যদি যিনি দেখছেন, যিনি দেখতে গেছেন, তার মানসিকতার কিছুমাত্র পরিবর্তন না হয়, তাহলে তার ভ্রমণ বৃথা, তাহলে তার ভ্রমণটা ওই পয়েন্ট টু পয়েন্ট টুর হয়ে যায় আর কি। তো এরকম অভিজ্ঞতা বোধহয় আমাদের সকলেরই আছে, আমার নিজেরই আছে। বিশ্ববিখ্যাত লাইট অ্যান্ড শো একটা হয়, লাইট অ্যান্ড সাউন্ড শো, মানে সেটা হচ্ছে বিশ্ব, সারা বিশ্ব থেকে লোক আসে গোলকুণ্ডা ফোর্টে, ঠিক আছে, সেখানে বসতে হয়, তার জন্য প্রচণ্ড মশার উপদ্রব সন্ধে হওয়ার পর হয়। তো যাই হোক, সেই কষ্ট কষ্ট করে কিন্তু সেটা দেখবার যোগ্য আর কি, ইতিহাসও সেখানে সাংঘাতিক। তো সেই গোলকোন্ডা ফোর্টে আমার মনে আছে, যখন আমরা বেশ গুছিয়ে টুছিয়ে বসেছি, তখন আমাদের সঙ্গে কিছু বাঙালি ট্যুরিস্ট, তারা বোধহয় কোনো একটা ট্যুর পার্টি এসছেন একসাথে, তাদের দেখলাম প্রধান বিতর্কের বিষয় হচ্ছে, মানে ওটা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে আমি বিরক্তির সঙ্গে লক্ষ্য করছি যে তাদের বিষয় হচ্ছে, কালকে সকালবেলায় কেউ বলছেন যে আমাদের কিন্তু লুচি আলুর দম খাওয়াতেই হবে, নইলে আমি পয়সা দেবো, আর কেউ বলছেন যে দুপুরে যদি খিচুড়ি না হয়েছে। তো এখন এই এই যে সর্বত্র এই যে কলকাতার সত্তাটাকে নিয়ে চলা, এইটা যদি হয় না, তাহলে কিন্তু আমার কোথাও গিয়ে কোনো লাভ নেই, তাই না? তো আমরা বলছিলাম সেই বিমল দের কথা, ভূপর্যটক, যিনি ১৬ বছর বয়সে কিচ্ছু না জেনে কোনো রকম, তিনি জ্ঞানগঞ্জ, জ্ঞান সেই নামটুকু শুনেছিলেন, সেইটাকে ফলো করতে করতে চলে যান তার কাছে, জিজ্ঞেস করতে করতে সাধু সন্ন্যাসীদের সংস্পর্শে থাকতে থাকতে, এবং তার সারাটা জীবনই কীরকম পাল্টে যায়। তার লেখার একটু ছোট্ট অংশ আপনাদের পড়ে শোনাই। জ্ঞানগঞ্জে প্রথম প্রভাত, বিছানায় দেহটাকে রেখেছি কিন্তু মনটাকে কিছুতেই ধরে রাখতে পারলাম না, সে পালিয়ে গেল সেই বহু বছর আগেকার ফেলে আসা দিনগুলোতে। এক মুনি বাবা, জোর করে সাধু হওয়া এক বালক এসেছিল এই গ্রামে ও শহরে। সে জানতো না গিয়ানসের মাহাত্ম, সে জানতো না স্থান মাহাত্ম, কানে যে নাম এসেছিল সেটাই ধরে রেখেছিল মনে, ধরে রেখেছিল পেন্সিলে, মনে হাজারো প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিল নিজের মনেই। সত্য মিথ্যা যাচাই করার মতন পরিবেশ ছিল না, তার দুটো কারণ, প্রথমত সে ছিল মৌনী বাবা, দ্বিতীয়ত ভাষার অভাব। যখন সুযোগ এসেছিল কথা বলার, তখন সাবধানে সে এড়িয়ে গিয়েছিল তার জানার কৌতূহল। চলার পথ প্রদর্শক ছিলেন গুরু রিম্পোচে, তিনি বারবার সাবধান করে দিয়েছিলেন, কথা বলে মনটাকে দূরে নিয়ে যাবি না, যা দেখছিস যা শুনছিস মনের কাছে, যেটা আসবার সেটা আসবেই, সেটাই আসল, বাকি সব ফালতু। সেই গুরুজিকে প্রথম পেয়েছিলাম গয়ায় একটা পুরনো বাড়ির বারান্দায় অসুস্থ অবস্থায়, তারপর গ্যাংটকে, তারপর তিব্বতের পথে। প্রথমে ভেবেছিলাম তিনি বিহারি, একটু আপন হওয়ার পর বুঝলাম তার মাতৃভাষা বাংলা। গ্যাংটকের মঠে তিনি বলতেন নেপালি ভাষা। তিব্বত সীমানা পার হওয়ার পর থেকে তিনি কথা বলতে শুরু করলেন তিব্বতী ভাষায়। তিনি শুধু বলতেন কোথায় এসেছি, কোথায় থাকব, বর্তমানটাই পথ চলার পথে, বাকি সব দায়িত্ব ছিল তার নিজের। আমরা একপাল গরু রাখালকে অনুসরণ করেছিলাম, সেটাই ছিল আমাদের ভরসা। তার অনেক বছর পর সেই গুরুজিকে আবার পেয়েছিলাম শান্তিনিকেতনে, ভারত গুরু কবিগুরুর পুণ্যতীর্থে। আশ্চর্য হয়েছিলাম তার অস্বাভাবিক আপন করা স্বভাবে। তিনি সেখানে ধরা দিয়েছিলেন সাধু বাবা নামে। তিব্বতের কথা জিজ্ঞেস করলেই তিনি সেই প্রসঙ্গ এড়িয়ে যেতেন। বাগানের কলা গাছ, বেগুন গাছ আর ভক্তদের দিকে তাকিয়ে বলতেন, এই এই দেখ তো বাবা কে এলো এই অসময়। পরে তিনি আমার কাছে ধরা দিয়েছিলেন তাঁরই আশীর্বাদে ভরা মহাতীর্থের শেষ যাত্রী। তিনি যখন স্বীকার করেছিলেন আমি সেই, তখন সঙ্গে ছিলেন দেবী আর গোড়াদা, অর্থাৎ গোড়া সর্বাধিকারী। মনে মনে বারবার প্রশ্ন আসছে এই লেখা লিখতে বসে যে তিনি কেন বলেননি আমরা সেই পবিত্র জ্ঞানগঞ্জ ধামই গিয়েছিলাম। ওখানেই তিনি সেই মৌনি বালককে মঠে রেখে ছোট দলে ভাগ হয়ে গিয়েছিলেন লাসা। সেই মঠ কথাটা মনে হতেই আমি বিছানা ছেড়ে উঠে বসলাম। হ্যাঁ মনে পড়ছে, আমরা পার হয়েছিলাম বিরাট উঁচু মন্দিরের মতন কোনো একটা চৈত্য বা চড়তেন। তারপর অনেকগুলো মন্দির, তারই মধ্যে কোনো একটা মন্দিরে মঠাধ্যক্ষ আমার সঙ্গে হিন্দিতে কথা শিখিয়েছিলেন। সেই বিরাট মন্দিরটাই আজকের বুম বুম, তিব্বতের মহাচৈত্য, সব পরিষ্কার হয়ে ধরা পড়ছে স্মৃতির পর্দায়। ভূপর্যটক বিমল দে, শুধু এর ওপরে হয়তো একটা অনুষ্ঠান করা যেতে পারে। আজ আমরা যা যেটুকু যেটুকু বলবো তাদের প্রত্যেককে নিয়ে একটা করে স্বতন্ত্র অনুষ্ঠান হতে পারে। আজকে বলতে পারেন চুম্বকে আমরা তাদের কথা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিতে বসেছি।

0: এবার একটু চলে যাব আরেক লেখকের কথায়, উমা প্রসাদ মুখোপাধ্যায়। মূলত ভ্রমণ সাহিত্যেই যাকে আমরা আলাদা করে চিনি, তার কথা,
1: তার পরিবারটা আমরা নিশ্চয়ই সবাই একটু মনে করে নেব। তার পিতা আশুতোষ মুখোপাধ্যায়, তার তিনি ছোট ভাই যতদূর আমার মনে পড়ছে, তার দাদা হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি এক বিরাট পরিবারের মানে অংশ, এবং তিনি নিজে আশ্চর্য, এই অত্যন্ত সরল মানুষটি, ইনি দীর্ঘজীবী ছিলেন, দীর্ঘকাল বেঁচেছিলেন, এই অত্যন্ত সরল মানুষটি পেশায় ছিলেন আইনজীবী। এবং তার লেখা পড়লে কিন্তু কোথাও মনে হবে না যে আইনজীবী বলতে যে একটা অত্যন্ত জটিল মনের মানুষ মনে হয়, তার লেখায় কিন্তু সেটা কখনো নেই। যখনই ওই হাইকোর্টের লম্বা লম্বা ছুটিগুলো পড়ত, তিনি পাড়ি দিতেন পাহাড়ে, আর তার আশ্চর্য সব কলম।

0: উঠে আসতো তার গল্প।
1: যেটা থেকে পড়ব এখন সেটা তাঁর লেখা মণি মহেশ। ছোটবেলায় শেখা পঞ্চোদর নদের দেশ, তাই নাম পাঞ্জাব, ঝিলাম, চেনাব, রাভি, ব্যাস আর সতলেজ। ভারতীয় নাম বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা ও শতদ্রু। হিমালয়ের বিভিন্ন অঞ্চল থেকে আপন পথ বেয়ে নেমে আসে নদীগুলো। শতদ্রুর দীর্ঘতম পথযাত্রা জন্মতার সুদূর মানস সরোবর রাক্ষসতাল অঞ্চলে, হিমালয়ের পরপারে তিব্বতে। বিপাশা, ইরাবতী ও চন্দ্রভাগা যেন একই বাড়ির তিন মেয়ে। জন্ম তাদের হিমালয়ের যে অংশে, এখন তার নাম হয়েছে হিমাচল প্রদেশ। বিতস্তা বা ঝিলামের জন্মভূমি কাশ্মীর। নদীগুলির মধ্যে সবচেয়ে পূর্ব দিকে শতদ্রু। পাঞ্জাবে নেমে এসে বিপাশা বা ব্যাস মিলিত হয় শতদ্রুর সঙ্গে। জলভারে স্ফীত হয়ে সতলেজ এগিয়ে চলে পশ্চিম পাকিস্তানে। অপরদিকে সবচেয়ে পশ্চিমে নামে কাশ্মীর সুন্দরী ঝিলাম। চন্দ্রভাগা ও হিমাচল প্রদেশের লাহুল স্পিতি অঞ্চল থেকে ঘুরে এসে প্রবেশ করে জম্মু কাশ্মীরে। পরে পাকিস্তানে চন্দ্রভাগা ও বিতস্তার মিলন ঘটে। চন্দ্রভাগা আরও এগিয়ে চলেন, সঙ্গ পান ইরাবতীর। অপরদিক থেকে শতদ্রু নেমে আসেন। পাকিস্তানের আরও দক্ষিণে পৌঁছে শতদ্রু ও চন্দ্রভাগার দুই ধারার সংযোগ হয়। পঞ্চনদের জলভারে এইভাবে সম্মিলিত হয়ে নাম পায় পঞ্চনদ। মাইল পঞ্চাশও যেতে হয় না, কৈলাস মানস সরোবরের সীমাপবর্তী অঞ্চল থেকে উঠে হিমালয় পরিক্রমা শেষ করে বিরাট নদ সিন্ধু এসে হাজির হন। পঞ্চনদ ইন্দাসের জলে হারিয়ে যায়। ইন্দাসও যাত্রা সাঙ্গ করে আরব সাগরে। পশ্চিমে সিন্ধু, পূর্বে শতদ্রু, যেন দীর্ঘ দুই বাহু মেলে অন্তর্বর্তী সব নদ নদীর জলভার বুকে ধরে এক বিশাল নদ আত্মোৎসর্গ করে রত্নাকরের সুনীল পারিধিতে। হিমালয়ের ধ্যানগম্ভীর স্তব্ধ মৌন প্রশান্ত রূপ, তারই বিরাট আবেষ্টনীর মধ্যে এই নদীগুলির হাস্যমুখর উচ্ছল চঞ্চল বাল্যজীবনের কাহিনী অতীব মনোহর। ইরাবতীর ধারাপথ ধরে হিমালয়ের কয়েকদিন কাটানোর সুযোগ আসে। গন্তব্যপ্রদেশ মণিমহেশ। হিমগিরির তুষার অঞ্চলে মনোমুগ্ধকর হ্রদ, তারই তীরে মণিমহেশ গিরিশিখর। কৈলাসশিখরেরই মতন স্বয়ম্ভূ জ্যোতির্ময় লিঙ্গরূপী, স্থানীয় লোকেরা তার নাম দেয় চাম্বা কৈলাস। সেই তীর্থপথের এই কাহিনী।

মণিমহেশের পথে আমরা বরং আরেকটু থাকি। উমা মুখোপাধ্যায়ের লেখায় দেখি তার বর্ণনায়। লিখছেন, দেশ বিদেশে বিশেষ করে বনে জঙ্গলে পাহাড়ে ঘুরে বেড়ানোর মহান লাভ, কত জায়গায় কত মানুষের সঙ্গে নিত্য নূতন যোগাযোগ, অচেনা তবুও যেন পরম আত্মীয়, কতদিনের যেন দীর্ঘ পরিচয়, পথের আশেপাশে যেন আপন ঘর পাতা। বনবিভাগের অফিসার কর্মচারী শহরের সদর দপ্তরে নয়, বনের নির্জন এলাকায় সকলেই যেন আপনজন। গাড়োয়ালি এক বন্ধু তখন মন্ডির ফরেস্ট অফিসার, নিজ থেকে নিজে তিনি লিখে দেন চাম্বার দপ্তরে। পাঠানকোট স্টেশনে নেমে দেখি সবুজ ইউনিফর্ম পরা ফরেস্ট গার্ড, যেন গাছপাত্তার সবুজ রং মেখে অরণ্যদূত স্বাগত জানায়। এগিয়ে এসে বলে, চাম্বার বাস এখনই ছাড়ে, সিট ঠিক করে রাখা আছে, টিকিট কেটে তখনই উঠে পড়ি। পাঠানকোট থেকে চাম্বা বাস পথে 76 মাইল, ডালহৌসি পর্যন্ত আমার চেনা পথ। সমতল ভূমি ছেড়ে এসে প্রথমে সেই ছোট ছোট পাহাড়ের শ্রেণী, পিছনে মাথা তুলে গিরিরাজ হিমালয়, ধাওলাধর, একে বেঁকে বাস ওঠে, পুরনো পথ অতীত স্মৃতি মনে টেনে আনে। ডালহৌসির 5 মাইল আগে রানীক্ষেত, ডালহৌসির পথ ছেড়ে চাম্বার বাস ও রমণীদের এই নিয়ে মেলা। বাঁদিকে নূতন করে পথ এগিয়ে চলে, ঘুরে ঘুরে পাহাড়ের গা বেয়ে নামতে থাকে নিচের দিকে ইরাবতীর উপত্যকায়। বনের মধ্যে দিয়ে পথ, মাঝে মাঝে দু একটা গ্রাম বাস ছুটে চলে, হিমালয়ের গাছপালার পাইনের স্নিগ্ধ সুবাস, প্রাণ জোড়ানো শীতল বায়ু, দেহ মন সজীব হয়ে ওঠে, চরণ চঞ্চল হয়, সভ্যতার যান ছেড়ে পায়ে হেঁটে চলার আনন্দ লাভের আশায় মন উন্মুখ হয়ে থাকে। গিরিদেবতা যেন জানতে পেরে তখনই সুযোগ দেন, হঠাৎ বাস থামে, পাহাড়ের প্রকাণ্ড এক অংশ কদিন আগে ধসে পড়ে বাসপথ বন্ধ, মেরামতের কাজ চলে প্রায় 2 মাইল ব্যবধান, ওদিকে আবার বাস পাওয়া যাবে শুনি, পায়ে হাঁটার আকাঙ্ক্ষা আর দুর্ভাবনা এবার দুর্ভাবনা জানায়। মালপত্র তো নিয়ে যেতে হবে, হিমাদ্রি ছোটাছুটি করে লোক জোগাড় করে, বলে একে আমি নিয়ে এগিয়ে যাই, ওদিকেই বাসে আবার জায়গা রাখতে হবে, ধীরে সুস্থে আপনি আসুন। এ লোকটা কত চায় জানেন? পাঠানকোট থেকে চাম্বার যা বাস ভাড়া তার চেয়ে বেশি, চলুক তো তখন দেখব ওদিকে গিয়ে, মনে করিয়ে দি, রাগারাগি যেন না হয়। দেখো, হিমাদ্রি হাসে, নিশ্চিন্ত মনে আমি চলি ওদিকে বাস ধরে আবার পাহাড়ের গা বেয়ে নেমে চলা। নিচে দেখা যায় ইরাবতীর উপত্যকা, অপর পাড়ে উঁচু পাহাড়, রুক্ষ শুষ্ক, কচিত কোথাও এক কয়েকটা গাছের সারি, সেই পাহাড়ের পায়ের কাছে ইরাবতীর দক্ষিণ তীরে চাম্বা শহর, নদীর খানিক উপরে বিস্তীর্ণ সমতল ভূমি, বহু ঘর বাড়ি, যেন সাজানো গোছানো সুন্দর খেলাঘরের শহর, নিচে একদিক থেকে নদীর সুনীল ধারা, পাহাড় শ্রেণীর পথ ধরে পথ করে এগিয়ে আসে। শহরের দুই দিক ঘিরে আপন মনে চলে যায় অপর দিকের পাহাড় ভেদ করে, নিচে নদীর উপর সুন্দর লোহার পুল, এপারেও খান কয়েক বাড়িঘর, স্তরে স্তরে পাহাড়ের গায়ে চাষের ক্ষেত, ওপর থেকে দেখা

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত 100.1 FM গোল্ড।

শুনছেন বইবৃত্ত। আজকের বইবৃত্ত অনুষ্ঠানে সুপ্রিয় এবং মল্লিকা আপনাদের সঙ্গে। আমরা যে বৃত্তের বইতে আজ মনোনিবেশ করেছি তা ভ্রমণ সাহিত্য। আমরা কথা বলেছি বেশ কয়েকজনকে নিয়ে, উপেন্দ্র কিশোরের লেখা পড়েছি, আমরা পড়েছি উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা, ভূপর্যটক বিমলদের লেখায় আমরা চোখ বুলিয়েছি। আমরা আসলে এক একটা যুগের এক একজন মানুষ, যারা আমাদের দেখবার চোখ এবং দেখবার মন খুলে দিয়েছেন। তাদের যে আশ্চর্য সমস্ত লেখনী, তার কিছু কিছু আপনাদের সঙ্গে ঠিক পড়ে শোনাচ্ছি বলবো না, আমরাও পড়ছি, আপনাদের সঙ্গে করে পড়ছি। এরপর মনে পড়ে শঙ্কু মহারাজের কথা। একটা সময় তিনি অসম্ভব জনপ্রিয় ভ্রমণ সাহিত্যিক ছিলেন। তার ভ্রমণ সাহিত্যের ধরনটা গড়নটা কিন্তু বেশ একটু আলাদা আলাদা এই জায়গাতে যে তিনি ভ্রমণের কথাই লিখেছেন বটে, কিন্তু তার মধ্যে আবার কিছুটা মানুষজন, মানে তার সাথে যেসব যাত্রীরা তার সাথে চলেছেন, তাদের নিজেদের মধ্যে যে সম্পর্কের টানা পড়েন ওঠা পড়া, তার সাথে পথের অন্য মানুষের যে জড়িয়ে পড়া, নিজেদের মধ্যে নানা রকম যে ভালোবাসার বন্ধন, যেটা পথের বন্ধন, পথেই শুরু হয় পথেই শেষ হয়ে যায়, অর্থাৎ পুরোটাই নন ফিকশনের কোঠায় পড়বে না, প্রেক্ষাপট ভ্রমণ, কিন্তু বেশ কিছুটা আবার ফিকশনেরও অংশ তাতে রয়েছে। তার অতিবিখ্যাত একটি রচনা বিগলিত করুণা জাহ্নবী যমুনা। শঙ্কু মহারাজ সম্পর্কে নানান আশ্চর্য তথ্য আমরা পাই। যেমন শোনা যায় যে ইনি কিন্তু একজন ব্যক্তি নন, এক কাকা ভাইপোর গল্প, যেখানে ব্রাহ্মণিক ছিলেন কাকা, তিনি সুলেখক ছিলেন না, আর সুলেখক ছিলেন তার ভাইপো, তারই কলমে ফুটে উঠেছে শঙ্কু।

মহারাজ ছদ্মনামের আড়ালে। এই বিগলিত করুণা জাহ্নবী যমুনা চলচ্চিত্রায়িত হয়েছিল, সেটি খুব জনপ্রিয় একটি ছবি এবং সেটি বাংলা ছায়াছবির জগতে একটা খুবই পাথ ব্রেকিং ছবি, নতুন ধরনের নতুন ঘরানার ছবি, মহাপ্রস্থানের পথে ছবি হয়েছিল তার আগে। তারপর এই ভ্রমণ নিয়ে কাহিনী রচনাটা বোনা হচ্ছে, এরকম কিন্তু এই ছবিটাতেই হয়। এবং এতে হিমালয়ের এমন এক আশ্চর্য রূপ প্রকাশ পেয়েছিল যা বাংলা সিনেমাতে খুব কম ক্ষেত্রেই এসেছে। আর কয়েক ঘন্টা মাত্র, দুপুরেই আমরা পৌঁছব যমুনোত্রী। আজ আর তেমন জোরে পা চালাইনি, রঞ্জনের শরীর ভালো নয় বলে মিসেস অরোরা আজকের দিনটা হনুমান চটিতে বিশ্রাম নেবার প্রস্তাব করেছিলেন, কিন্তু রঞ্জন রাজি হয়নি। ইপ্সিত বস্তু নাগালের মধ্যে এসে গেছে, এখন আর এক মুহূর্তও তর সইছে না। মানুষ চক্ষে দেখতে পাচ্ছি দিগন্ত প্রসারী শুভ্র হিমবাহের এক প্রান্ত গোলে সৃষ্ট হয়েছে এক শব্দময়ী সুনীল জলরেখা। দুটি পাহাড়ের মধ্য দিয়ে নেমে এসে যমুনোত্রীর মন্দিরের পাদস্পর্শ করে ধেয়ে চলেছে অবিরাম যুগ থেকে যুগান্তরে। এই দৃশ্য চোখে দেখতে পাব, সেই মন্দির তলে দাঁড়াতে পারব, ওই জলধারায় ধুয়ে ফেলতে পারব জীবনের পুঞ্জীভূত ক্লেদ। আজ সবাই একসঙ্গে চলেছি, যে কোনো সময় একের সাহায্য অন্যের লাগতে পারে। ঋষিকেশ থেকে একসঙ্গে রওনা হয়েছি, লক্ষ্যেও পৌঁছব একসঙ্গে। খরশালিতে বিশ্রাম করলাম কিছুক্ষণ, এখানকার উচ্চতা 8,100 ফুট, 4 মাইলে 1100 ফুট উঠে এসেছি। এখান থেকে ঝালার একটা অতি দুর্গম পাকতণ্ডী আছে, সে পথে ঝালার দূরত্ব কত জানি না, জানলেও লাভ নেই কিছু, সে পথ সাধারণ যাত্রীর অগম্য, কাজেই আমাদের 80 মাইল ঘুরে ঝালা পৌঁছতে হবে। ঝালা থেকে গঙ্গোত্রী মাত্র 16 মাইল। আজ সকাল থেকেই আমরা সবাই হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট পরেছি, আর মাত্র 4 মাইল, আমাদের বেগ গেল বেড়ে। মুন্নাও ওর ছোট ছোট পা দুটিকে যথাসাধ্য দূরে দূরে ফেলছে, কিন্তু দুপায়ের দূরত্ব সংক্ষেপ করতে হলো। শুধু মুন্নার নয়, আমাদেরও। ধস নেমে নিশ্চিহ্ন হয়ে গেছে আসল রাস্তা, পিডব্লিউডি কুলিরা কাজ করছে, কোনো রকমে ফুটখানেক চওড়া জায়গাকে দুরমুষ করে দিয়েছে। মুহূর্তের অসাবধানতায় পাশে পা পড়লে তলিয়ে যাব ঝুরঝুরে মাটি আর কাঁকড়ের মধ্যে। সার বেঁধে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলেছি, একে একে আবার রাস্তায় এসে উঠলাম। মুন্নাকে ঘাড়ে করে কার্ল পৌঁছলো সবার শেষে। মুন্নার সারা গায়ে মাটি, জিজ্ঞেস করতেই কার্ল সহসে জানায় পড়ে গিয়েছিল। কোথায়? ঝুলো মাটির মধ্যে। সুন্দর একখানা পাথর দেখে লোভ সামলাতে পারিনি। কার্লের কণ্ঠস্বর অকম্পিত, যেন কিছুই হয়নি, জিজ্ঞেস না করলে হয়তো বলতোই না, অথচ আরেকটু হলেই কি বিপদ ঘটে যেত। স্বল্পবাসী জাতি বিপদে অধীর হয় না, পরাজয় হারায় না আত্মবিশ্বাস, তাই তো বোমা বিধ্বস্ত খণ্ডিত দেশ আবার মাথা তুলে দাঁড়িয়েছে, বিজয়ী দেশসমূহের সঙ্গে সমান তালে পা মিলিয়ে এগিয়ে চলেছে। এই যে কার্ল চরিত্রটি, এক জার্মান চরিত্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যার ঘর সংসার তার সন্তান সমস্ত নিঃশেষ হয়ে যায়, শান্তির খোঁজে সে হিমালয়ে আসে, সেইখানেই মুন্না বলে ছোট্ট বাচ্চাটি, অরোরা পরিবারের সন্তান, তার সাথে তার ভীষণ একটা বন্ধুত্ব হয়। পরে যখন ফিরে যায় সে, যেখান থেকে মুন্নার হাত ছেড়ে দিতে হয় মুন্না এবং কার্ল, যাদের আর জীবনে কখনোই দেখা হবে না, সে দৃশ্যটিও বড় মর্মস্পর্শী,
ছবিটি যারা

0: দেখেছেন তারা হয়তো মনে করতে
1: সবে সেই বিষয়টাতেই আসছে যে দৃশ্যটি মর্মস্পর্শী, সেটি কিন্তু নির্মিত চলচ্চিত্রের পর।
0: হ্যাঁ,
1: সেটা খুব সত্যি খুব হৃদয় স্পর্শী, কারণ ভোলা যায় না ওই দৃশ্যটা।
0: এই যে এই ছবিটা, ছবিটার কথা বৈবৃত্ততে বলার কথা নয়, বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে এর এর আশ্চর্য বৈচিত্র্যের কারণে। কারণ
1: শঙ্কু মহারাজের
0: না মানে হ্যাঁ শঙ্কু মহারাজের এটা নিয়ে একটা বইও আছে এই শুটিংয়ের গল্পটা নিয়ে, কিন্তু সেটা সেটা থেকে জানা যায় যেগুলো সেগুলো সেগুলোই খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই হচ্ছে প্রথম বাংলা ছবি যেখানে সত্যি সত্যি ক্যামেরা একেবারে ওই গঙ্গোত্রী যমুনোত্রী পর্যন্ত পৌঁছেছিল। তখনকার সেই ভারী ক্যামেরা কুলি দিয়ে তোলা হতো, পায়ে চলা পথ তখন কিন্তু মানে গাড়ি যেত না খুব বেশি দূর পর্যন্ত, এখন যখন যতটা যায়, এখন তো যমুনোত্রী অবধি প্রায় গাড়ি চলে যায়, গঙ্গোত্রী অবধি তো যায়ই বটে, শুধুমাত্র কেদারনাথ পৌঁছতে এখনও খানিকটা হাঁটতে হয়, আর কোথাও পৌঁছতেই হাঁটতে হয় না, কিন্তু তখন কিন্তু অনেকটা পথই হাঁটতে হতো। এইটা ওই কুলিদের মাথায় শুটিংয়ের যন্ত্রপাতি সব চাপিয়ে, ছবিটির পরিচালক ছিলেন হীরেন নাগ এবং অভিনেতা তখন একেবারে নতুন অভিনেতা এই ছবির প্রধান চরিত্র যিনি, শঙ্কু মহারাজের চরিত্রটি যিনি করেছিলেন আর কি, শুভেন্দু চট্টোপাধ্যায়, এবং সুমানের যে চরিত্রটা সেটা যিনি করেছিলেন, তার নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না, জীবনে মাত্র দুটি ছবি করেছেন তিনি,
1: খুবই স্বল্প ছবি করেছেন, কিন্তু
0: আশ্চর্য অভিনয়,
1: চিত্রণে খুব খুব আধুনিক ছিল।
0: হ্যাঁ হ্যাঁ, এই একটি ছবি এবং আর একটি ছবি দেড়শো খোকার কাণ্ড বা সুভট্টাচার্যের, এই দুটি মাত্র ছবি করেছেন জীবনে। তো এই ছবিতে শুটিংয়ের জন্য কিন্তু পুরো পার্টি সমস্ত হিমালয় পথের কষ্ট স্বীকার করেছিল, সেইটা কিন্তু সেই আমলে তো হয়নি, এখন অনেক সহজ হয়েছে, এখনো কিন্তু হয় না। আমাদের ছবিতে হিমালয়ে আসে মূলত হিল স্টেশন হয়ে, কাঞ্চনজঙ্ঘা কিংবা সিমলা ফেলুদা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি আরও অনেক আছে ওরকম, কিন্তু উচ্চ হিমালয়ের কঠিন জায়গাগুলোতে প্রথম ক্যামেরা গিয়ে পৌঁছেছিল এই ছবিটির সূত্রেই।

0: ভুবনে যে আনন্দধারা বহিছে তার সমস্তটায় তো আমরা পৌঁছতে পারি না, তা আমাদের মনকে পৌঁছানোর জন্য আমাদের সহায় হচ্ছে বই আর কিছু কিছু টেলিফোন নাম্বার, তাই তো?
1: হ্যাঁ, এবারের টেলিফোনের রোপারে যিনি রয়েছেন তিনি কিন্তু আমাদের আরও অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য রয়েছেন।
0: হ্যাঁ, শুধু তাই নয়, তিনি নিজে একটি ভ্রমণ বিষয়ক খুব ব্যতিক্রমী পত্রিকার সম্পাদক। পত্রিকাটি অধুনা লুপ্ত, মানে আমরা যারা পত্রিকার বন্ধু তারা মনে করি ওই সুপ্ত লয়ের জায়গায় সবসালে ভালো হয়, সুপ্ত থাকলেই, অধুনা সুপ্ত বলতেই ভাল লাগে, যদি কোনোদিন আবার জেগে ওঠে ভালো।
1: অবশ্যই নয়, কারণ
0: লুপ্তই আমাদের স্মৃতি থেকে লুপ্ত নয়,
1: সাদা কালো ছবি হয়ে গেছে তা লুপ্ত হবে না।
0: হ্যাঁ, সেটা ঠিক অবশ্য, কিন্তু সাদা কালো তো নয়, মানে সে এক আশ্চর্য রঙিন কাহিনী, সেই কাহিনী শুনবো আমরা অনির্বাণ গাঙ্গুলির কাছে, যারা পরিযায়ী পত্রিকার সম্পাদনা তারই একটা, তার একটা বেশ বন্ধুবৃত্ত, তারা এই পত্রিকা প্রকাশ করতেন এবং খুবই ব্যতিক্রমী পত্রিকা যা বেশ আন্তর্জাতিক স্তরের একটা, মানে ঝকঝকে ছাপা শুধু নয়, সেই সাথে অত্যন্ত ঝকঝকে কিছু লেখা, যাতে শুধু বেড়ানোর গল্প ছাড়াও মানুষের গল্প, যেখানে যাচ্ছি সেখানকার মানুষ তার সাথে মেশার কাহিনী, এবং মনের মধ্যে ভ্রমণ বা পাহাড় বা জঙ্গল বা সমুদ্র যে ছায়াটা ফেলছে, সেই যে মানে পথিকের যে মন, সেই সবটাকে নিয়েই কিন্তু যারা পরিযায়ী পথ চলত। আরও একটা খুব মজার বিষয় হচ্ছে যে পত্রিকাটা যখন ভীষণ জনপ্রিয় তখন তারা বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আচমকা সেটাকে খুব চাহিদা থাকতে থাকতে বন্ধও করে দেন, যেটা খুবই মানে বাঙালিচিত নয় আর কি। তো অনির্বাণ আমাদের সঙ্গে আজকে আছেন টেলিফোনে। অনির্বাণ, হ্যালো, অনির্বাণ শোনা যাচ্ছে আমাদের?
2: হ্যাঁ, শুনতে পাচ্ছি।
0: হ্যাঁ, যারা পরিযায়ীর কথা আমি শ্রোতাদের একটু বলছিলাম, হয়তো তুমি শুনতে পাওনি জানি না, তা আজকে একটু শুনতে চাই যে কেমন করে তোমাদের ওই পত্রিকার কথা হঠাৎ মনে আসে, কেমন করে ওই রকম প্রায় পুরোটাই বোধ হয় আর্ট পেপারে ছাপা, অত ভালো ছাপা, অত ছবি, মানে অত্যন্ত একটা খরচ সাপেক্ষ ব্যাপার সেইটা করা, এইরকম একটা দুরূহ স্বপ্ন বাংলায় বসে তোমরা কলকাতায় বসে কেমন করে দেখলে?
2: এটা একটু দুঃসাহসী বলতে পারো, মানে আসলে প্রাথমিকভাবে এটা দু তিনজনের মাথায় একসঙ্গে এসেছিল যে একটা বই করব, নিজের একটা পত্রিকা করব, কারণ আমরা সকলেই বেড়াতে যেতে ভালোবাসতাম। আর সত্যি কথা বলতে তখন যেসব পত্র পত্রিকাগুলো বেড়াতে যাওয়ার উপর বেরোচ্ছিল তাতে আমাদের আশ মিটছিল না। তো আমরা একদিন বসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঠিক আছে চলো একটা বই করা যাক, একটা পত্রিকা আমরা করি। তখন আমরা ভাবিনি যে আমরা এত দূর অব্দি পথ চলতে পারবো, মানে এই পত্রিকা করতে নেমে এত রকম সমস্যার মুখোমুখি আমরা হই এবং সেই সমস্যাগুলো একে একে কাটাতে কাটাতে একজন একজন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং সকলেই কোনো না কোনো ভাবে কোনো না কোনো প্রয়োজনের তাগিদে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, মানে আমাদের সাহায্য করার জন্য। তারপর তারা একসঙ্গে হয়ে যায় এবং আমরা পত্রিকাটা পার করে ফেলি। তো এইভাবে আমাদের শুরু পথ চলা।
0: আমার যতদূর মনে পড়ে প্রথম সংখ্যাটি খুব মানে দাগ কেটেছিল, কেননা সেটা কলকাতা বইমেলার বাঘ সংখ্যা ছিল, সেটা কলকাতা বইমেলার বেস্ট পাবলিকেশন অ্যাওয়ার্ড পেয়েছিল, তারপরে আমি নামটা জানতে পারি।

0: হ্যাঁ, ওটা আমাদের দ্বিতীয় সংখ্যা।
1: আচ্ছা, দ্বিতীয় সংখ্যা। আচ্ছা,
0: হ্যাঁ, তার আগে আমাদের একটা সংখ্যা বেরিয়েছিল।
1: আচ্ছা,
0: তো ওই দ্বিতীয় সংখ্যার সময় বইমেলা এসে পড়ে এবং বইমেলায় আমরা চেষ্টা করে একটা টেবিলের জায়গা পেয়ে যাই। তো তখন আমাদের মনে হয়েছিল যে একটা বিশেষ বিষয় ধরে আমরা একটা সংখ্যা করব, এবং সকলে মিলে মনে করি তখন যে বাঘ নিয়ে একটা সংখ্যা করা যাক। তো সেই নিয়ে আমরা চেষ্টা চরিত্র করে একটা সংখ্যা করে ফেলি, এবং অদ্ভুত ভাবে সেটা সে বছর বইমেলায় বেস্ট পাবলিশড বুক অ্যাওয়ার্ড হয়, এবং তখন আমাদের নামটাও একটু ছড়িয়ে পড়ে, সকলে জানতে পারে।
1: খুবই খুবই, আমি নিজে ওই সময় প্রথম শুনতে পাই।
0: হ্যাঁ,
1: তারপরে তারপরে তোমরা কত বছর এই পথ চলাটা চালাতে পেরেছো?
0: আমরা 17 বছর পত্রিকাটা চালিয়ে,
1: 17 বছর অনেকটা সময় কিন্তু।
0: হ্যাঁ, আমাদের দ্বিমাসিক পত্রিকা ছিল, বছরে 6টা করে বেরোতো। তো আমরা 100টা সংখ্যা টোটাল বার করেছিলাম।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর হঠাৎ ওই 100তে এসে আর মানে সেঞ্চুরির পর মানে রিটায়ার করতে ইচ্ছে করলো কেন?
0: মানে 100তম সংখ্যাটা আমরা শেষ সংখ্যা হিসেবে বার করি, মানে ঘোষণা করে আর কি, যে ওটা আমাদের শেষ সংখ্যা। কারণ অনেকগুলো কারণ ছিল, মানে তার মধ্যে প্রধান কারণ যেটা হয়ে উঠছিল সেটা হচ্ছে যে একটা ক্লান্তি এসেছিল সত্যি কথা বলতে। মানে আমরা যারা পত্রিকা করতাম, আমরা তো প্রত্যেকেই পেশাগত হয়ে অন্যান্য কাজে যুক্ত ছিলাম, আমরা শখের জায়গা থেকে পত্রিকাটা শুরু করেছিলাম এবং শেষ পর্যন্ত সেটাই কন্টিনিউড হয়। শখের জায়গা থেকেই পত্রিকাটাকে টেনে নিয়ে যাওয়া হয়। তো সকলের ভালোবাসা, শুভেচ্ছা, অনেক সহযোগিতা, সবকিছু মিলিয়ে পত্রিকাটা একটা জায়গাও করে ফেলেছিল মানে সেই সময়। কিন্তু আমরা খেয়াল করছিলাম যে মানে পত্রিকা চালাতে গেলে আমরা এমন এমন কিছু প্রতিকূলতার সম্মুখীন হচ্ছিলাম যে যাতে আমরা যে ভাবনা নিয়ে বইটা করতাম সেখানে কিছু আপোষ করার প্রশ্ন এসে যাচ্ছে।
2: তখন খ্যাতির বিড়ম্বনা চলে এসেছিল বোধহয় পত্রিকা,
0: খ্যাতির বিড়ম্বনা থেকেও চালানোর, মানে আমরা তো শুরু করে ফেলেছিলাম খুব জাঁকজমক করে, অনেক খরচা করে।
1: আর তখন 17 বছর কম বয়সও ছিল,
0: 17 বছর সকলের কম বয়স ছিল, সকলের দায়িত্ব কম ছিল অন্যান্য বিষয়ে। তারপরে তখন যে মানে জোশটা ছিল সেটা আস্তে আস্তে একটু ঝিমিয়ে যায়। আর বিজ্ঞাপন সংগ্রহ করতে গিয়ে, মানে পত্রিকা চালাতে গেলে যেটা খুব অবশ্যম্ভাবী, সেইটা করতে গিয়ে আমাদের এমন এমন জিনিসের সম্মুখীন হতে হচ্ছিল, মানে অন্যান্য যে, মানে আমি কারোর সমালোচনা করে বলছি না, কিন্তু তখন একটা ট্রেন্ড চালু হয়েছিল যে ট্রাভেল ম্যাগাজিন মানেই হচ্ছে প্রপার্টি প্রমোশনের একটা, সেইখানে আমাদের একটা মনের দিক থেকে বাধা ছিল। আমরা কোনদিন সেটা করিও নি সচেতন ভাবে, এবং বুঝতে পারছিলাম যে সেটা না করতে পারলেও রেভিনিউ তোলা খুব অসম্ভব হয়ে যাচ্ছে। বহু আমাদের পাঠক ছিলেন, গ্রাহক ছিলেন, তাদের অকুণ্ঠ ভালোবাসা সমর্থনে চলেছি। তারপরে মনে হলো ভালো থাকতে থাকতে শেষ হওয়া দরকার, সেই জন্য আমরা সচেতন ভাবে সিদ্ধান্ত নিয়ে বইটাকে শেষ করেছিলাম।
1: আমি তো লুপ্ত বলেও ঠিক লুপ্ত বলে উঠতে পারিনি, তারপর সুপ্ত বললাম। তো আগ্নেয়গিরির কি আবার জেগে ওঠার কখনো সম্ভাবনা আছে?
0: বোধহয় নয়, বুঝলে। কারণ ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে থেমেছি তারপরে
1: ভারী সুন্দর সে বিন্দুটা আর কি। হ্যাঁ
0: হ্যাঁ, তারপরে কোভিড আসে, তো সেটা একটা স্বাভাবিক মৃত্যুর দিকে হয়তো চলে যেত পত্রিকাটা। এখন মনে হয় মানে, কারণ ওই সময় অনেক পত্রিকা, ভালো ভালো পত্রিকা বন্ধ হয়ে যেত বাধ্য হচ্ছিল। তো এখন আর আসলে এই সময়টা না, মানে সেটাও আমরা খেয়াল করেছি যে পাঠকদের মধ্যেও একটা মানে আগ্রহের জায়গাটা অনেকটা বেশি ইনফরমেটিভ। আমরা কোনোদিনই খুব ইনফরমেশন
1: না, হ্যাঁ,
0: কারণ আমাদের মূল ইচ্ছেটা ছিল মানুষের মধ্যে ভালো লাগাটা তৈরি করা। কারণ এখন তো ইন্টারনেটের জগতে ইনফরমেশন সবার ফিঙ্গার টিপসে, তো ইনফরমেশন দিয়ে তো কোন সেরকম আমরা ভালো লাগাটা তৈরি করার চেষ্টা করতাম, সেই প্রয়োজনীয়তাটাও বোধহয় আস্তে আস্তে ফুরিয়ে আসছিল। মানে মানুষের মধ্যে ইনফরমেশনের আকাঙ্ক্ষাটা অনেক বেড়ে গেছে এখন, এই সমস্ত কারণে আমরা পত্রিকাটা ফাইনালি বন্ধ করে দিই।
1: না ঠিক, এটা একটা জায়গায় থামতে জানাটা সবসময় খুব ভালো একটা,
0: মানে আমরা মনে করি যে যেটা শুরু হয় সেটা শেষ
1: হওয়া দরকার।
2: আপনি 100টা সংখ্যার কথা বলছেন, কিন্তু আজকের আমাদের স্বল্প সময় পরিসরে তো 100 সংখ্যার কথা বিস্তৃত জানা সম্ভব নয়। আপনি নির্মাতা হিসাবে 100 সংখ্যার মধ্যে উল্লেখযোগ্য কোনগুলোকে বলবেন, এবং এই পত্রিকা চালানোর পথে আপনার বিশেষ করে মনে রাখা

0: মতো অভিজ্ঞতা, সেগুলো একটু শুনতে চাই।
1: আমরা নানান বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করেছি। যেমন আমার মনে পড়ে, আমরা একবার প্রচ্ছদ সংখ্যা করেছিলাম রবীন্দ্রনাথের পাখি নিয়ে। মানে রবীন্দ্রনাথের লেখায় পাখি কত রকম ভাবে এসেছে এবং তার রবীন্দ্রনাথের উপলব্ধিতে পাখি কিভাবে ধরা পড়েছে, এটা আমরা প্রচ্ছদ সংখ্যা করেছিলাম একটা ট্রাভেল ম্যাগাজিনে, এবং সেটা খুব সমাদৃত হয়েছিল। তো এরকম অনেক বিষয় নিয়ে আমরা কাজ করেছি। বিশেষত আমাদের যে শারদ সংখ্যাগুলো হতো, আমরা চেষ্টা করতাম সেই শারদ সংখ্যাটা একদম ভিন্ন মানে একটা স্বাদের পত্রিকা আমরা করার চেষ্টা করতাম, এবং সেখানে নানান বিষয়গত খুব মানে আমরা নানান বিষয়ের উপর লেখা আমরা রাখার চেষ্টা করতাম। এরকম বেশ কিছু সংখ্যা আমার মনে পড়ে, যেমন আমরা তাজমহলের উপর সংখ্যা করেছিলাম,
2: সেটা খুব ভালো খুবই
1: সমাদৃত হয়েছিল। আমরা অজন্তা ইলোরার উপর সংখ্যা করেছিলাম, সেটাও খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল।
2: এসবের বাইরে অনির্বাণের একটা পরিচয় আছে, সেটা হচ্ছে একজন স্বতন্ত্র লেখক হিসেবে, যদিও সেটা একটু সাম্প্রতিক। বইমেলাতে একটি বই অনেকের নজর কেড়েছিল, মানে মানুষটি খুব লাজুক, অন্তর্মুখী, খুব একটা মিষ্টি, মানে ছোট্ট বৃত্তের বাইরে খুব একটা ধরা দেন না। কিন্তু মানে আশ্চর্যভাবে ওই প্রথম মানে দ্বিতীয় মানে সংখ্যাটি পুরস্কার পেয়ে যায়। তেমনি প্রথম যে বইটি ডিক্টেটরের খোঁজে এত দূর প্রতিক্ষণ থেকে বেরিয়েছিল, সেইটাও কিন্তু বইমেলাতে অনেকেরই বই বেরোয়, অনেক বন্ধুদেরই বই বেরোয় আজকাল। আজকাল বইমেলাতে অনেক সময় মুখে একটু মুখোশ বেঁধে আমি ঢুকি, সে ধুলোর জন্য শুধু নয়, মানে পরিচিত লোকের বই কিনে ফেলতে হবে বা এড়াতে পারবো না, মানে এত বই লোকে লেখে তো। কিন্তু তারও মধ্যে এই বইটা কিন্তু আমি দেখলাম সাংঘাতিকভাবে লোকে খুঁজছে, পড়ছে, অবাক হলাম, ভালো লাগলো। এবং তারপরে পরের বছর দেখলাম আবার নতুন পুনর্মুদ্রণে, তখন বুঝলাম না বইটা যাকে বলে লেগেছে আর কি। তো সেইটার সূত্রে একটুখানি জানতে চাই, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, মানে আমাদের বন্ধুবৃত্তের মধ্যে আমরা অনির্বাণকে রাশিয়া বিশারদ বলে থাকি, ও নাকি সব গলিটলিও চেনে, মানে এমন একটা দেশে যাকে এই সেদিন পর্যন্ত বলা হতো যে একটা মানে লৌহ প্রাচীরের ওপাশের দেশ আর কি। তো সেটা একটু ছোট করে যদি বলা যায়, কতবার হয়েছে মোট?
1: আমি পাঁচবার গেছি।
2: পাঁচ? আচ্ছা, সংখ্যাটা ঠিক আছে, মাঝে মাঝে আমি আরেকটু বাড়িয়ে বলেছিলাম যে
1: খুব অল্প সময়ের মধ্যে পাঁচবার যেতে হয়েছিল। সেটা অবশ্য আজকে তোমাদেরই আলোচনা,
2: হ্যাঁ, বিচার নয়, হ্যাঁ, একটা তথ্যচিত্র, এটুকুই বলা ভালো। হ্যাঁ
1: হ্যাঁ, তবে আমাদের তো মানে আমরা যখন বড় হয়ে উঠেছি তখন তো এই দেশটা সম্বন্ধে ভালো মন্দ মিশিয়ে একটা অন্যরকম অনুভূতি ছিল। তো সেইটা সেই আগ্রহ থেকে দেশটাকে খুব কাছ থেকে দেখার জন্য প্রথমবার যাই, এবং মানে এখন তো সোভিয়েত ইউনিয়ন বলে কিছু নেই, একটা আমি রাশিয়া, জর্জিয়া, আর্মেনিয়া এরকম কতগুলো দেশ ঘোরার চেষ্টা করেছি। সেই মানে আগ্রহটা বাড়তে থাকে, মানে যার ফলে খুব সংক্ষিপ্ত সময় 3-4 বছরের মধ্যে বার পাঁচে আমি গেছি।
2: এবং আমি একটু ওই জায়গাটা জানতে চাইবো অনির্বাণ, যেটা চট করে কেউ বলতে পারবেন না, সেটা হচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা লড়েছিলেন তাদের সঙ্গে তোমার যে সংযোগের কথাটা, যাদের অনেকেই খুবই অশীতিপর হয়তো আজ বেঁচেও নেই।
1: আসলে ওটাই আমার মূল কারণ ছিল এতবার তাড়াতাড়ি সময়ের মধ্যে যাওয়া, কারণ আমি না ওনাদের সম্বন্ধে জানার আগ্রহ নিয়ে বেশি বার গেছি, মানে ওনাদের সঙ্গে কথা বলা, ওনাদের সঙ্গে ওনাদের কাছ থেকে ওই সময়টাকে জানার চেষ্টা করা। কারণ নানা মানে নানা ধরনের মতামত তো আছে রাশিয়ার যে সমাজ ব্যবস্থা তাই নিয়ে, বা যেটা ছিল সোভিয়েত ইউনিয়ন সেই বিষয়টা। তো এই যে একটা বিরাট যুদ্ধ এবং এত মানুষ, এত একটা ন্যাশনাল একটা প্যাট্রিয়টিক ওয়ার, এই যে মানুষরা সব যুদ্ধে গেছিলেন, আমরা বিভিন্ন পত্র পত্রিকা বই সিনেমা সব জায়গায় দেখেছি, এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ এখনো বেঁচে আছেন যারা সরাসরি ফ্রন্টে যুদ্ধ করেছেন। এখন ভাষার তো একটা বিরাট সমস্যা থাকে, তার ফলে এরা আর এরা একেবারেই ইংরেজি বলতে পারেন না, মানে রাশিয়ান ভাষার বাইরে বলতে পারেন। তবু আমি ইন্টারপ্রেটার নিয়ে চেষ্টা করেছি এনাদের কাছ থেকে ওই সময় ওনাদের অভিজ্ঞতা ইত্যাদি জানার জন্য। সেটা একটা তো মানে বিরাট বড় ক্যানভাস, মানে সেটা এত অল্প সময় বলা যাবে না, তবে
2: এটা অন্য কোনো দিন কথা বলবো আরো ডিটেইলস।
1: জাস্ট আমি এইটুকু বলে তোমার এই প্রসঙ্গটা শেষ করে দেবো, সেটা হচ্ছে যে একটা

0: আমি ওখানে গিয়ে বুঝতে পেরেছি যে বাইরে মানে সোভিয়েত ইউনিয়নের বাইরে আমরা বাইরে থেকে যে জিনিসগুলো জেনে এসেছি এতদিন, বিশেষত সোভিয়েত ইউনিয়নের পতনের পর, তার সবটা হয়তো ঠিক নয়। মানে
1: হয়তো নতুন করে যাচাই করবার একবার প্রয়োজন আছে,
0: নতুন করে যাচাই করার একটা বিরাট মানে সুযোগ রয়েছে।
1: ইতিহাস তো এইভাবে বারবার পুনর্নির্মিত হওয়া, পুনর্লিখিত হওয়া খুবই প্রয়োজনীয়। আমার আমার আমার আমার যতদূর মনে পড়ে তোমার কাছে বোধহয় ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা সৈনিক তারা তাদের টুপি তাদের ব্যাজ এরকম কিছু কিছু মেমেন্টো তোমার সংগ্রহে বোধহয় রয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ, আমি এরকম মানে অসম্ভব ভালোবাসা পেয়েছি।
1: এটা তো একটা ভাবাই যায়।
0: হ্যাঁ, এবং সত্যি কথা বলতে মানে আমি আমার কাছে এমন একটা জিনিস আমার কাছে আছে যেটা আমার কাছে নোবেল পাওয়ার মতো, মানে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ জেতার পর মানে মার্শাল স্টালিন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের যে মেডেল দিয়েছিলেন, একজন প্রবীণ মানে মানুষ তিনি তার ওই মেডেলটা আমাকে দিয়ে দিয়েছিলেন,
1: বিশ্ব ব্যবস্থাকে বাঁচিয়েছিল তো ওই একটি মানে সৈন্য দল, যদিও বাকি আরো তিনটি শক্তি ছিল আরো, কিন্তু মূল মানে শেষ কুঠারাঘাতটা যেটা খুব জরুরি ছিল, না হলে হয়তো পৃথিবীর ইতিহাস একেবারে অন্যদিকে যেত। তো সেইখানে তো অবশ্যই বিরাট একটা, এবং তার একটা সংগ্রহে থাকাটা তো নিঃসন্দেহে খুব সেই না, তুমি ভাগ্যবান এবং সেদিক থেকে আমরাও ভাগ্যবান কথা বললাম, এবং আমাদের অনেক শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই এর থেকে অনেকটা মানে জানবার আগ্রহ পেলেন, এবং শেষ পর্যন্ত সেইটাই আমাদের সবার উৎস মানে উৎসাহ যে আমরা উস্কে দিতে চাই মানুষের ভাবনা।
0: হ্যাঁ,
1: যেটা বৈবৃত্তের লক্ষ্য, মানুষ পড়ুন জানুন ঘুরতে যান কিন্তু কলকাতার মনটা যাতে না নিয়ে যান। এটি আমাদের আজকের অনুষ্ঠানের ভ্রমণ সাহিত্যের অংশ। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, নিশ্চয়ই আবার কখনো কথা হবে।

0: আমাদের এই পথে চলে যেতে যেতে আমাদেরও চলে যাওয়ার সময়ের কথা মনে করিয়ে দিল, কিন্তু চলার তো শেষ হয় না। মানুষের জীবনের চলা হয়তো শেষ হয়, একদিন নিশ্চয়ই শেষ হয়, কিন্তু উমাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের মধ্যে আর নেই। কিন্তু যখন তার বই পড়ি তখন মনে হয় যে তার সঙ্গে সঙ্গে হাঁটছি। আমাদের সংগ্রহে এরকম আরও অনেক বই আজকে ছিল, কিন্তু নিছক ছুঁয়ে যাওয়া কয়েকটা নাম উল্লেখ, দু চারটে পংক্তি, এর ভিতরে কিন্তু ঠিক লেখকের প্রতি সুবিচারও করা হয় না, আর পাঠক হিসেবে আমাদেরও ঠিক মন ভরে না। তাই সেগুলো আগামী কোনো একটা সম্ভাব্য পর্বের জন্য তোলা থাক বরং। কিন্তু একটা জিনিস, এই জিনিসটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখছি, আগের একটি পর্বে আমরা সামান্য একটুখানি কালকূট এবং শক্তি চট্টোপাধ্যায় পড়েছিলাম, আজকে আবার আরও অনেককে পড়লাম শুনলাম। একটা জিনিস কিন্তু খুব চিত্তাকর্ষক আমার কাছে মল্লিকা, সেটা হচ্ছে এই যে বাংলা সাহিত্যে একটা কি বলবো, একটা ফল্গু ধারার মতন এই ভ্রমণ সাহিত্য কিন্তু পাশাপাশি চলেইছে। মানে আমরা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা পড়েছি, সুনীল গাঙ্গুলির বইগুলো সংকলিত হয়েছে, লেখাগুলো তার পায়ের তলায় সর্ষে নামে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও লিখেছেন, এরা কেউই কিন্তু মূলত ভ্রমণ সাহিত্যিক নন, কিন্তু তাদের ভ্রমণের যে অভিজ্ঞতা, নিজস্ব নানা অভিজ্ঞতা তারা লিখেছেন। তারাপদ রায়ের বই আছে ভ্রমণ গন্ধি, অনেকটা সে বই তো এরকম। তারপরে আরও কত বইয়ের কথা মনে পড়ে যায় বসে, যেমন পথে প্রবাসের মতন বই। হ্যাঁ, এরকম বাংলা সাহিত্যের যারা মূল সাহিত্যের কাণ্ডারি তারা প্রায় সকলেই কিন্তু কিছু না কিছু ভ্রমণের কথা বলেছেন। যেমন যে মানুষটিকে আমরা আজকে কথায় স্মরণ করিনি, গানে গানে স্মরণ করেছি, সেই রবীন্দ্রনাথ। আমাদের প্রায় সব পথেরই শেষও তিনি, শুরুও তিনি। তার রাশিয়ার চিঠির কথা মনে পড়ে যায়, চীন যাত্রীর পত্র, জাভা যাত্রীর পত্র, পারস্য দেশে, এমন কত বই যেখানে তিনি
1: দেশ নয়, উনি পথটাকেও তো সমানভাবে সমানভাবে একই রকম
0: ভালোবেসেছেন।
1: তার সেই রকম বর্ণনা করেছেন, জাহাজে করে এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যখন গেছেন, সেই পথের প্রতিদিনের যে বর্ণনা, সেও তো
0: যেমন চিত্তাকর্ষক তেমন কৌতুকময়,
1: কৌতুকময়, এবং বারংবার সেটা ঘুরে ফিরে পড়লে যেন সেই সময়টাতে পৌঁছে যাওয়া যায়। আমরা এই অনুষ্ঠান শুরুর সময় একটা কথা বলেছিলাম, টাইম মেশিন। তো এইগুলো, এই ভ্রমণ সাহিত্য কোনোভাবে যেন সেই পথের মধ্যে নিয়ে ফেলে আমাদের। এবং আরও বেশি করে যেটা মনে হয় যে দেখো, এই যে বিগলিত করুণা জাহ্নবী যমুনা যে বইটার কথা আমরা শেষ উল্লেখ করলাম, আজকে তুমি একটু আগে ওই গানের মধ্যেই আমাকে গল্প করছিলে, বা আমরাও সেইভাবেই জেনে আসছি যে এখন গাড়ি অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু এই যে যে কোনো বিষয়ে বেশ একটা দীর্ঘ পথ বা পথশ্রমের মাধ্যমে যে জায়গায় গিয়ে পৌঁছানো হয়, তখনই কিন্তু প্রকৃত আনন্দটা অনুভূত হয়। একটা গাড়ি করে গিয়ে ধপাস করে নেমে ভাগীরথীর ওই রূপকে কিন্তু অনুভব করা যায় না,
0: কখনোই যায়।
1: হ্যাঁ, ওই দুর্গম পথ অতিক্রম না করলে ওই দর্শনের আনন্দটা
0: এটা একেবারে নিঃসন্দেহ। মানে কেদারের যে শেষ 30 কিলোমিটার এখনো হাঁটতে হচ্ছে, ভাগ্যিস হাঁটতে হচ্ছে, মানে আমি ওই পথটা জীবনে হেঁটেছি, তখন অবশ্য অন্য পথ ছিল, এখন সে ভেঙে গিয়ে পথের দৈর্ঘ্যটা বেড়েছে, কিন্তু তখনও প্রায় 16 কিলোমিটার তো ছিলই। তো সেই যে রাস্তা হাঁটা আমার জীবনের বোধহয় একটা অন্যতম সেরা অভিজ্ঞতা, কেননা যেভাবে না নানান জায়গা থেকে ওই হিমালয়ের ওই বিশেষ অংশটিকে দেখতে পেলাম, তা তো আর কোথাও পেতাম না।
1: ঠিক, আমাদের এই বইয়ের অক্ষর দিয়ে, সাদা কালো অক্ষরের মধ্যে দিয়ে ভ্রমণের সাহিত্যের পথ ধরে আমাদের বিশ্ব ভ্রমণ জারি থাকুক। সুযোগ থাকলে আমরা এই অনুষ্ঠানে আবার সুপ্রিয়দা এবং মল্লিকা যদি একসাথে হই, তাহলে আবারও চলবে পরবর্তী পর্ব, সেই আশা থাকুক। আর এই কথা বলতে বলতেই আবারও রবি ঠাকুর।

এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন অরুন্ধতী হোমচৌধুরী ও শিবাজী চট্টোপাধ্যায়। গানটির গীতিকার ও সুরকার সলিল চৌধুরী।

Is that you?

গৌরী প্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্রের সুরে এবারের গানটি গিয়েছেন বনশ্রী সেনগুপ্ত।

বনশ্রী সেনগুপ্তের পর এবারের শিল্পী কিশোর কুমার, গানটির গীতিকার মুকুল দত্ত, সুরকার রাহুল দেববর্মণ।

এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার। গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার পরিমল দাশগুপ্ত।

জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা সুরে এবারের গানটি গেয়েছেন পিন্টু ভট্টাচার্য।

মান্নাদের পর এবারের শিল্পী রুমা গুহ ঠাকুরতা, গানটির গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুরকার সুধীন দাশগুপ্ত।

এবারের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার নচিকেতা ঘোষ।

সাধনা সরগমের পর এবারের গানটি গেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়। গানটি লিখেছেন শ্রীকান্ত, সুর করেছেন অনল চট্টোপাধ্যায়।

এবারে শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। গানটি লিখেছেন অনিল ভট্টাচার্য, সুর করেছেন নির্মল ভট্টাচার্য।

এবারের গানখানি দ্বৈতকণ্ঠে গেয়েছেন পঙ্কজ কুমার মল্লিক ও উৎপলা সেন। গানটি লিখেছেন শৈলেন রায়, সুর দিয়েছেন পঙ্কজ মল্লিক।

বিমল ঘোষের কথায় রাজেন সরকারের সুরে এবারের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন আলপনা বন্দ্যোপাধ্যায় ও শ্যামল মিত্র।

এবারের গানটি দ্বৈত কণ্ঠে গিয়েছেন শচীন দেববর্মন ও মীরা দেববর্মন, গীতিকার মোহিনী চৌধুরী, সুর করেছেন শচীন দেববর্মন।

ਕਿਉਂ ਮਾਂ ਤੇਰਾ ਤਾਂ ਪਾਣਾ ਕਰੇ ਨਾ ਜਾਣ ਜਾਣਦੇ।

শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার সুরে এবারের গানটি গেয়েছেন ইলা বসু।

এখন শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান। ছবির নাম পাহাড়ি ফুল, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: এবারের গানটি একসঙ্গে গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও সুবীর সেন, ছবির নাম অপরিচিত।
1: Oh my love, my dear, if my heart beats for you, what shall I do, my dear? Oh my love, oh my dear.
2: Wait a little, my dear.
1: Oh, waiting is so painful.
2: Waiting is

0: 用他生的衣服不买了买钱
1: 阿姑你都打给了这大的沙拉白
0: 为了他生的衣服不买了买钱
2: ছবির নাম আরাধনা দ্বৈতকণ্ঠে গেয়েছেন লতা মঙ্গেশকর ও রাহুল দেববর্মণ।

0: আমার আজ,
1: আরে বাবা হ্যাঁ,
0: তুমি তো আমার আজ।
2: ছবির নাম জীবন সাথী, শিল্পী অনুপ ঘোষাল ও হৈমন্তী শুক্লা।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন ছায়াছবির গানের অনুষ্ঠান। ছায়াছবির গানের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো, একটু পরে শুনবেন অন্য অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন নানা রঙের গান। প্রথমের শিল্পী অনুপ ঘোষাল।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। নানা রঙের গানে পরপর তিনখানি নজরুল গীতি শুনলেন, এবার শুনবেন পরপর দুখানি ভক্তিগীতি। প্রথম শিল্পী দীপঙ্কর ভট্টাচার্য।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান, এখন শুনবেন পরপর দুখানি অতুল প্রসাদের গান। প্রথমে শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়, পরে নূপুর ছন্দা ঘোষ।

1942 লাভ স্টোরি ছবি থেকে গানটি শুনে নিলাম, আর এর মাধ্যমেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে আজকে প্রথমে শুনব বসন্ত মুখার্জির আগে খেয়াল শিল্পী শুভময় ভট্টাচার্যের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন বসন্ত মুখার্জি রাগে খেয়াল শুভময় ভট্টাচার্যের পরিবেশনায়। এখন শুনবেন বাঁশিতে রাগ আলাহিয়া বিলাবল পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন বাঁশিতে রাগ আলাহিয়া বিলাবল পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। এর সঙ্গে শেষ হলো ভোরের আগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রভাতী চিরন্তনী অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই।
1: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

থেকে ছটা এই অনুষ্ঠানে, মানে চিরন্তনী অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে আছি আমি সোহম। চিরন্তনী সম্পর্কে আপনাদের বক্তব্য, চিন্তাভাবনা, সেই চির চেনা নাম্বারে পাঠিয়ে দিন, 9903659292, যেটা 107 FM রেনবোর অফিসিয়াল নাম্বার, হোয়াটসঅ্যাপ অথবা SMS এর মাধ্যমে। অনুষ্ঠানের মাঝখানে আপনাদের সেই স্নেহ মাখা বার্তাগুলো পাঠ করব আমি সোহম। ভোরের মনোরম পরিবেশে প্রথম গানটা শোনার আগে জানিয়ে দিই আজকের চিরন্তনীর বিষয়। আজকের চিরন্তনীর বিষয় হলো বিশেষ ভালোবাসা, বিশেষ ভালোবাসা, হ্যাঁ, আর যাকে অনেক সময় ইংরেজিতে প্যাশন বলে বিবরণ দেওয়া হয়, তাই না? এই বিশেষ ভালোবাসার বিষয়টা হলো কি, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো একটা ব্যক্তির প্রতি হতে পারে, বিষয়ের প্রতি হতে পারে, কোনো স্থানের প্রতি হতে পারে, একটা বিশেষ ভালোবাসা রয়েছে। কেউ কোনো একজন বিশেষ গায়কের গানই বারে বারে শুনতে চান, কেউ কোনো বিশেষ এক ধরনের গান শোনেন, কেউ কেউ বেরিয়ে পড়েন, হ্যাঁ, বেড়াতে ভালোবাসেন, বিশেষ ভালোবাসা আছে বেড়ানোর প্রতি। তার জন্য তাকে হয়তো অনেক পরিশ্রম সহ্য করতে হয় এবং অনেক অর্থনৈতিক চাপও সহ্য করতে হয়। কারো কারো বিশেষ ভালোবাসা হলো গল্পের বই পড়া, কারো কারো বিশেষ ভালোবাসা হলো কোনো বিশেষ বিষয়ে চলচ্চিত্র দেখা। আর বিশেষ ভালোবাসা আপনাদের সকলের যেটা, সেটা হলো রেডিও, হ্যাঁ, রেডিও শোনা এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। আজ বিভিন্ন মানুষের বিশেষ ভালোবাসার উদাহরণ দেব এবং সে কথা বলব, আর আপনাদের থেকে অনেক কথা জানব ওই 9903659292 এই নাম্বারে। চলুন আজকে প্রথম গানটি শুনি কুণাল গাঞ্জাওয়ালার কণ্ঠে, প্রেম আমার ছবি থেকে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: বন্ধুরা 107 FM রেনবো শুনছেন চিরন্তনী। আজকে চিরন্তনীর বিষয় বিশেষ ভালোবাসা। আর যাদের 107 FM রেনবোর প্রতি, রেডিওর প্রতি, আকাশবাণীর প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে, সেই আমার বন্ধুরা, শ্রোতা বন্ধুরা মেসেজ করতে শুরু করেছেন ইতিমধ্যেই। হাওড়া থেকে রঞ্জন বলছেন, চায়ের কাপ হাতে বসে পড়লাম জ্যৈষ্ঠ মাসের প্রথম চিরন্তনী শুনতে। প্রচণ্ড গরম দাদা ভাই, সাবধানে থাকুন না। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো, আপনিও খুব ভালো থাকবেন। আর চায়ের প্রতি আপনার কি একটা বিশেষ ভালোবাসা রয়েছে? মানে এত ভরে চা করে ফেললেন, বাবা, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার। আরও একজন বন্ধু সরসুনা থেকে লিখছেন, গুড মর্নিং সোহমদা, গুড মর্নিং, টুডে অলসো আই এম এনজয়িং চিরন্তনী উইথ স্টোরি অফ প্যাশন বাই ইয়র সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু। আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। চিরন্তনী অনুষ্ঠানে ইতিমধ্যেই, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজ চলে এসছে। হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আমি পড়বো এরপরে একসঙ্গে, পরপর পরপর করে। এবার একটু বলে নিই বিশেষ ভালোবাসা বা প্যাশনের কথা। তো আজকের এই অনুষ্ঠানে আমি কিন্তু কারোর নাম উল্লেখ করব না, কিন্তু ঘটনাটা বা বিষয়টা বিশেষ ভালোবাসার, তাদের যে বিশেষ ভালোবাসার ফলে তাদের জীবনে কী কী পরিবর্তন এসেছে বা বিশেষ ভালোবাসা তাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ, সেই কথার বিবরণই আপনাদের দেব। আমার পরিচিত এক প্রযুক্তিবিদ, মানে ইঞ্জিনিয়ার, এক ভদ্রলোক, তার জীবনের বিশেষ ভালোবাসা কী জানেন? পাখি। হ্যাঁ, মানে যখনই তিনি কাজের থেকে একটু সময় বের করতে পারেন, তিনি চলে যান জঙ্গলে এবং বিভিন্ন অভয়ারণ্যে পাখির ছবি তুলতে। আর বিভিন্ন পাখির তাদের চেহারা, তাদের ডাক, এসবের মাধ্যমে একটা অন্য জগতে উত্তরণ ঘটে ভদ্রলোকের। এই বিশেষ ভালোবাসার জন্য তাকে সংসার জীবনের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, মানে তার স্ত্রী সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তের থেকে বেশ কিছুটা সময় কেটে পাখিদের জন্য দিয়ে দিতে হয়েছে। এই জন্য তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত। পক্ষী বিশারদ আছেন বিজ্ঞানী অনেকেই, কিন্তু ইনি হলেন পাখির প্রতি এক বিশেষ ভালোবাসা রাখা মানুষ। আপনার চেনা পরিচিতর মধ্যে এরকম কোনো মানুষের বা বিভিন্ন মানুষের কেমন বিশেষ ভালোবাসা রয়েছে বা আপনার বিশেষ ভালোবাসাটাই বা কী, এ তো আমি জানতে চাই আর জানব। এবং আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজগুলো আমি অবশ্যই পড়ব। তার আগে মোহিত চৌহান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে পরবর্তী গানটা শুনে নেব, 2012 সালে মুক্তি পাওয়া লে হলওয়ালে ছবি থেকে।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। আজকে চিরন্তনী অনুষ্ঠানে আমি সোহম বলছি, মানুষের বিশেষ ভালোবাসা বা প্যাশনের কথা। কিছু কিছু মানুষের কাছে কি প্যাশন জানেন? থিয়েটার দেখা। হ্যাঁ, এক একজন মানুষ নাটক দেখবেন বলে এ প্রান্ত থেকে ও প্রান্ত

ছুটে বেড়ান এবং তাঁরা নাটককে এতটাই ভালোবাসেন, এক নাটক একাধিকবার দেখে ফেলেন। কখনো কখনো কোনো বিশেষ অভিনেতা বা অভিনেত্রীর অভিনয় দেখার জন্য, কখনো কখনো কোনো বিশেষ নাট্যকারের নাটক দেখার জন্য। তাদের এই ভালোবাসা এক অসামান্য রূপ পায় যখন তারা অনেকে এই নাটকে অংশগ্রহণও করেন। এবার বলে রাখি, আমার চেনা পরিচিত এক ভদ্রলোক, তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সারা বছর হিসাবের এক কঠিন জীবন যাপন তাকে করতে হয়, পরিশ্রম করতে হয়, আর বছরে তিনি একবার একটি নাটক মঞ্চে অভিনয় করেন এবং তার জন্য তাকে বেশ সময় এবং নিজের ব্যক্তিগত অর্থ খরচ করতে হয়। ভাবুন তো, কতটা বিশেষ ভালোবাসা থাকলে যে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে কিছুদিনের জন্য, ওই একটা মাসের জন্য তিনি শুধু তার স্ত্রীরও না, তার সন্তানেরও না, শুধুমাত্র নাটকের হয়ে যান। আচ্ছা, এবারে আমার যাদের প্রতি সেই বিশেষ ভালোবাসা রয়েছে এবং আমার প্রতি বা আমাদের প্রতি যাদের ভালোবাসা রয়েছে বিশেষ, তাদের বার্তাগুলো একটু পড়ে নিই। স্নেহমাখা বার্তা মানে আপনাদের, 9903659992, অরিজিৎ দাস অধিকারী, সেঁচুতি, বিবেকনগর, তেমাথানি, সপং, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশেষ ভালোবাসার কথা শনিবারের ভোরে, চিরন্তন ভালোবাসায় চিরন্তনী তোর, আমার ভালোবাসা বেতার বেঁধে বেঁধে থাকি, সব দিন সব সময় সাথে সাথে রাখি, ভক্তিমূলক গানে কথায় চিরন্তনী চাই, রক আর ডিজের ভিড়ে নিস্তার মোদের নাই, বৃক্ষরোপণ আমার হলো দ্বিতীয় ভালোবাসা, সবুজে ভরুক এই ধরা, এইটাই সবার সদাই আশা, জ্যৈষ্ঠ মানে নজরুল, তিনি সৃষ্টির খনি, চিরন্তনি তোমা পড়ে তাই তো মোরারিণী। অরিজিৎ দাস অধিকারী, সেঁচুতি, বিবেকনগর, তেমাথানি থেকে স্বয়ং, সবং, পশ্চিম মেদিনীপুর থেকে, হ্যাঁ সবং, সবং থেকে। হ্যাঁ সত্যি, আপনি বৃক্ষরোপণের কথা বললেন, আর এই প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই সেই ছোট গল্পটা মনে পড়ছে, যে গাছের যন্ত্রণার সাথে ছেলেটি নিজের যন্ত্রণাকে স্পর্শ করতে পারত। এরপরে আরও একটি মেসেজ, বন্ধু সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, বলছেন, শ্রবণ সাথী সোহম, সুপ্রভাত। সুপ্রভাত সুভাষবাবু, মানুষ চায় মানুষের কাছ থেকে মানুষেরই আচরণ, এমনটা হলে মানুষ পায় এক সুন্দর জীবন, মানুষ হতে আজও পথ দেখায় চিরন্তন শাশ্বত বাণী, তাই শুনতে থাকি গল্প গানে ভরা সবার প্রিয় চিরন্তনী। বাহ, খুব সুন্দর লিখেছেন। আরও একজন বন্ধু মোহাম্মদ আকবর মোল্লা, এমডি আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র থেকে বলছেন, গুড মর্নিং সোহম দাদা, আজ আমি চিরন্তনী শুনব বলে আগে থেকেই রেডি হয়ে বসে আছি, কখন চিরন্তনী প্রোগ্রাম শুরু হয় তার অপেক্ষায়, ভালো গল্প শোনার আশায়। হ্যাঁ বন্ধু, একটা কথা বলি, আকবর মোল্লা, মেসেজ করার জন্য অনেক ধন্যবাদ। বলে ব্যাপারটা হচ্ছে, আজ কিন্তু আমি গল্প না, একেবারে সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আরেকজন বন্ধু প্রবাল শর্মা অধিকারী, বিলাসপুর, ছত্তিশগড় থেকে লিখেছেন, আমার নামটা অনেকেই সৌম্য লিখে ফেলছেন, কেউ সৌমক লিখে ফেলছেন, না সৌম্য এবং সৌমক দুজনেই আমার খুব প্রিয় প্রেজেন্টার, কিন্তু আমি হলাম সোহম। চিরন্তনী সকল শ্রোতা আর তোমায় জানে সকালের শুভেচ্ছা, আপনার এবং আপনার চিরন্তনী অনুষ্ঠান আপনার পরিচালনায় অপেক্ষায় থাকি, আজকের গল্প বিশেষ ভালোবাসার গান শুনছি সাথে, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, হাসতে থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা, আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। এবারে আরও অনেক অনেক অনেক অনেক অনেকগুলো মেসেজ রয়েছে, সেগুলো তো অবশ্যই আমি পড়ব। আর বিশেষ ভালোবাসার কোনো উদাহরণ আপনাদের কাছে থাকলে, মানে আমি যে ধরনের উদাহরণগুলো বলছি এই ধরনের উদাহরণ যদি থাকে, অবশ্যই জানাবেন আমাকে, আমিও একটু শুনবো, আমিও একটু জানবো, আর আমার যা জানা আছে তা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সোনু নিগম এবং মহালক্ষ্মী আইয়ারের কণ্ঠে অমানুষ ছবি থেকে এই গানটি রইল আপনাদের জন্য।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

হ্যাঁ বন্ধুরা, চিরন্তনী অনুষ্ঠানে আজ বিশেষ ভালোবাসার কথা বলছি। এবারে বিশেষ ভালোবাসার কথা বলবো মানুষের প্রতি। অনেকেরই তার বন্ধু অথবা আত্মীয়র প্রতি একটা বিশেষ ভালোবাসা থাকে। দেখবেন, আমরা বলি আমার চোখে সবাই সমান, কিন্তু কারোর কারোর প্রতি আমাদের আমাদের সকলেরই, আরও একবার বলি আমাদের সকলেরই একটা বিশেষ দুর্বলতা রয়েছে। কারোর ভাই, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর স্বামী, কারোর কোনো বিশেষ বন্ধু, হ্যাঁ একান্তই বিশেষ বন্ধু, সে বন্ধুত্বটা একটা অসামান্য রূপ গ্রহণ করে। হয়তো সে বন্ধুর সঙ্গে তার অনেক মিল আছে, তার থেকে অমিলটাই বেশি, কিন্তু তবু দুজনেই সে মিলটুকুকে নিজেদের মনে অনেক বড় করে স্থান দেয়। এ বিশেষ ভালোবাসায় একে অপরের পরিপূরক হয়ে ওঠে। এ বিশেষ ভালোবাসায় দুজনেই দুজনের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে ঢেকে দেয়। এরকম সম্পর্ক পাওয়া খুব কঠিন, আজকের যুগে তো মনে হয় আরও কঠিন। তবু বলবো, বিশেষ ভালোবাসা বন্ধুর প্রতি, আত্মীয়ের প্রতি, নিজের স্নেহাস্পদের প্রতি মানুষের অবশ্যই আছে, অবশ্যই আছে। দেখবেন অনেকেই আত্মীয়র জন্য কেউ সম্পত্তি বিক্রি করে হয়তো তার অসুস্থতার জন্য অর্থ সংগ্রহ করে দিল, কেউ তার বন্ধুর জন্য অনেক বড় আত্মত্যাগ করলো, তার বাবা মার চিকিৎসার ব্যবস্থা করলো, বিপদের দিনে পাশে দাঁড়ালো। এরকম বিশেষ ভালোবাসা আজও কিন্তু আমাদের চোখে পড়ে। আর এর মধ্যেই বন্ধুদের মেসেজ যেগুলো রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেগুলো পড়ি। সুপ্রভাত চিরন্তনীয় সোহমদা, সুপ্রভাত, এগিয়ে চলুন, সাথে আছি, বিশেষ ভালোবাসার গল্প শুনবো, গানও শুনবো, অনেক অনেক শুভেচ্ছা রইল, একসাথে অনেক বন্ধু মিলে প্রভাত ফেরি শুরু করলাম, সবাই মিলে শুনছি। চিরন্তনী ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, বাহ ধীরেনবাবু ধন্যবাদ। সুপ্রভাত চিরন্তনী, আমি শুনতে বসলাম আর গল্প থেকে মোটিভেশন ও শিক্ষা নিতে এলাম, সাথে সুন্দর সুন্দর গান শুনতে এলাম। আমি সৌভিক সরকার ফ্রম কসবা, অসংখ্য ধন্যবাদ। আর শুভ সকাল দাদা ভাই, আমার খাবার দাবারের ওপর ভালোবাসা, শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়াইল হাওড়া। হ্যাঁ শর্মিষ্ঠা ম্যাডাম, আপনার সঙ্গে আমারও খুব মিল আছে, খাবার দাবার প্রতি আমারও একটা বিশেষ ভালোবাসা, এটা নিয়েও আমি একটু বলবো। তারপরে আরও এক বন্ধু বলছেন, সুপ্রভাত দাদা, আমি নিজেই তামিলনাড়ুতে একটি অভয়ারণ্যের সঙ্গে যুক্ত, আমি ছোটোবেলা থেকে যে কোনো পশুদের ভালোবাসতাম, আজ সেই পশুদের নিয়ে আমার কর্মজীবন চলছে, বিশেষ করে আমি কুকুর এবং বিড়ালকে খুব ভালোবাসি, এখানে এসে সমস্ত পশুদের সঙ্গ পাচ্ছি, এক বিশেষ পাওয়া। সকালের সময় রবীন্দ্রসঙ্গীত বা আধুনিক গান শোনালে ভালো হতো, সারাদিনই তো হার্টকম্পিত গান শুনি। আচ্ছা সকালে অন্তত শ্রবণে শান্তি পাওয়ার মতো গান শোনালে আরও ভালো হতো। আচ্ছা ঠিক আছে, না হয় রবীন্দ্রসঙ্গীত আমি শুনিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। অর্জুন সিং তামিলনাড়ু থেকে বলছেন, সত্যি আমারও কিন্তু পশু পাখির প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে। আমার বাড়িতে প্রায় 8-9টি আমার চার পেয়ে বন্ধু রয়েছে। এই চার পেয়ে বন্ধুদের সঙ্গে আমার জীবনের সময় খুব ভালো কাটে। এরপরে আরও এক বন্ধু বলছেন, হাই চিরন্তনী, আজকের চিরন্তনীর বিষয় বিশেষ ভালোবাসা, আমার আকাশবাণীর প্রতি ভালোবাসা। আজ থেকে নয় 1996 সালে FM রেনবোর জন্মলগ্ন থেকেই পাশে ছিলাম, আজও আছি। আজকের গানগুলো কিন্তু খুব স্মার্ট আর খুব রোম্যান্টিক। উৎপল মাইতি বেহালা থেকে, অসংখ্য ধন্যবাদ উৎপলবাবু। এরপরে নিবেদিতা সেন শেয়ারাফলি থেকে বলছেন, গুড মর্নিং সোহম, আজ শনিবার চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প। আমার বিশেষ ভালোবাসা রেডিওতে নতুনের সঙ্গে পুরনো দিনের গান ও নাটক, আর এছাড়া অবশ্যই গল্পের বই, আজ শুনতে বসেছি নতুন গল্প। অনেক ধন্যবাদ নিবেদিতা ম্যাডাম। আমি বেশি ভালোবাসি পূজনীয় পিতামাতাকে, তারপর ভালোবাসি শুক্র শনি রবি চিরন্তনী প্রভাতের রেডিওর অনুষ্ঠান, ভীষণ উৎকণ্ঠায় জীবন কাটছে গরমে। উচিলদহ কাছাড়িপাড়া থেকে শ্রী নিখিল রাউত ও শ্রীমতী মায়া রাউত, খুব সুন্দর লিখেছেন, খুব সুন্দর লিখেছেন। আরও এক বন্ধু
আচ্ছা, উত্তর বাওয়ালি আদকপাড়া থেকে অজিত কুমার আদক লিখছেন, শুভ সকাল দাদাভাই, শুভ সকাল। আজ এক বিশেষ দিন, ভালোহারিণী কালী পুজো, তাই কালী মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন সকলে ভালো, সুস্থ, আনন্দে ও হাসি খুশিতে থাকতে পারি। সকলে ভালো থেকো, নমস্কার ও ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও। নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ থেকে, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী এবং সোমবাবু, আসলে সোহমবাবু বলতে চেয়েছেন, বিশেষ ভালোবাসার মধ্যে গান, কিন্তু প্রথমে আপনি যে গান শোনালেন, আচ্ছা সেটা ওনার খুব ভালো লাগছে না, ঠিক আছে। যাই হোক, আমি আজকে একটু ভিন্ন ধরনের গান বেছে রেখেছি, চিরন্তনী শুনছি, চিরন্তনীকে ভালোবাসি, নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ থেকে। সুখেন্দু ঘোষ।